আজ 23শে আষাঢ় 1948 শতাব্দ, 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14ই জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার শুরু হল আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 5:55 হয়ে 48 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:04, সূর্যাস্ত 6:23।

স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:13। সময় এখন মহাপুরুষের বাণী থেকে পাঠ, অমৃতবাণী। আজ হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। নতুন কথা গড়া প্রবন্ধে লিখছেন, যে কেহ বাংলা ভাষায় লিখিতে প্রবৃত্ত হইয়াছেন তিনি জানেন যে বাংলা ভাষায় অনেক ভাব সহজে ব্যক্ত করিতে পারা যায় না। ওই সকল ভাব ব্যক্ত করিতে গেলে কি উপায় অবলম্বন করা উচিত তাহা লইয়া নানা মতভেদ আছে। অনেকে বলেন, নূতন ভাব প্রকাশ করিবার জন্য নূতন শব্দ গঠন করা আবশ্যক। অনেকে বলেন, অন্যান্য ভাষা হইতে নূতন শব্দ আমদানি করা আবশ্যক। অনেকে বলেন, চলিত কথা দিয়া যেরূপ হোক ভাব প্রকাশ হইলেই যথেষ্ট হইল। ইংরেজিতে যে ভাব এক কথায় ব্যক্ত হয়, বাংলায় যদি তাহাই ব্যক্ত করিতে তিন ছত্র লিখিতে হয় সেও স্বীকার। তথাপি নূতন শব্দ গঠন বা ভাষান্তর হইতে শব্দ গ্রহণ উচিত নহে। আমরা এই তিনটি কোনো মতেরই সম্পূর্ণ পোষকতা করিতে পারি না। কখনো কখনো নূতন শব্দ গঠনের প্রয়োজন হয়, কখনো ভাষান্তর হইতে শব্দ আনয়নের প্রয়োজন হয়, কখনো অনেক কথায় ভাবটি ব্যক্ত করিতে গেলে লেখার বাঁধনি থাকে না এবং ভাবটিও সম্পূর্ণরূপে ব্যক্ত করা যায় না। একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, উকিলিতে আজকাল বড়ই কম্পিটিশন। এখন কম্পিটিশন শব্দে যে ভাব ব্যক্ত হয়, বাংলা ভাষায় তাহা ব্যক্ত করিবার কোনো কথা নাই। আমরা কি করিব? ওই শব্দটি কি বাংলা করিয়া লইব, না উহার পরিবর্তে সংস্কৃত ধাতুপাঠ খুঁজিয়া সংঘর্ষ শব্দ গড়িয়া লইব, না বলিব উকিলিতে আজকাল অনেক লোক হইয়াছে অতএব উহাতে পসার করা বড়ই শক্ত। এভাবেই কম্পিটিশন শব্দের পরিবর্তে সংঘর্ষ বলিলে যত লোকে বুঝিবে তাহা অপেক্ষা অনেক অধিক লোকে বুঝিতে পারিবে। উকিলিতে অনেক লোক হইয়াছে অতএব পসার করা শক্ত বলিলে সকলেই বুঝিতে পারিবে, কিন্তু অল্প কথায় বলা না হওয়ায় কেমন একটু ভাষা ভাষা লাগে। হয়তো যে প্রণালীতে রচনা হইয়াছে অত কথায় বলিলে সে প্রণালীর সহিত সহচার বিরুদ্ধ হইয়া উঠিবে। আমরা যে এই কথা বলিলাম তাহার তাৎপর্য এই যে, নূতন ভাব প্রকাশ করিতে গেলে প্রকাশকের বিশেষ বিবেচনা করিয়া কার্য করা আবশ্যক। শুনলেন নতুন কথা গড়া হরপ্রসাদ শাস্ত্রীর লেখা প্রবন্ধ থেকে পাঠ, শুনলেন অমৃতবাণী। এখন ভক্তিমূলক গানের নিবেদন। এই পর্যায়ে প্রথমে প্রভাতী।

ভক্তিমূলক গানের নিবেদন শুনছেন। শুরুতেই শুনেছেন মান্নাদের গাওয়া প্রভাতী, পরে সুবিনয় রায়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের পর এখন শম্পা কুণ্ডু।

মুক্তিমূলক গানের নিবেদন এখন এ পর্যন্তই। শুনলেন শম্পা কুণ্ডুর গাওয়া গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে শুনছেন নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যে 6:20 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। বার্মিংহামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়ন লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে সেই ভাবধারা শান্তিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10টি শান্তিরক্ষী কর্মী, 4,300 বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে সে কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি উত্তোলনে উদ্যোগ গ্রহণ করেছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন, হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65টি সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস ব্রাসেলসে প্যালেস্তিনীয় ডোনার্স গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর ত্রাণ সাহায্যের কথা ঘোষণা করেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিকাশী ও চাষবাসের কাজ পুনরায় শুরু করার লক্ষ্যে ইইউ এই সহায়তার কথা জানিয়েছে। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয় ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং ব্রিটেনের নেতারা জানিয়েছেন, তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। প্যারিসে এই 10টি দেশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের জন্য এক অভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ দক্ষতা গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য। ব্রিটেন, ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরেকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তের নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করছে। ওমান উপকূলে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালায়।

0: নতুন করে এই উত্তেজনা বৃদ্ধি পায়। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবের ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। ভারতের দূতাবাসের পক্ষে ভিয়েতনামি কর্তৃপক্ষকে শোকের এই সময় তাদের সক্রিয় সহযোগিতা উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মা কালী নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্রবন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। তারপর তা শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। ক্রমশ কমে আসছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
2: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আমরা একটা প্লাস্টিক দিয়ে একটা পাত্রের মধ্যে প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি, এবং তাতে কিন্তু এটা অনেক সহজে অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে। এবং আগামী দিনে জলসংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পৌরসভা ও পৌর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার জুন মাসে বৃদ্ধি পেয়ে 4.38% হয়েছে। মে মাসে এই হার ছিল 3.93%। উপভোক্তা মূল্যসূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি এ নিয়ে পরপর 6 মাস বৃদ্ধি পেল। গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি বেড়েছে 4.74% এবং শহরাঞ্চলে 3.92%। অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলে জল জমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শিবসাগর, লখিমপুর, দরং, শোণিতপুর, ধেমাজি ও যোরহাট এই 6টি জেলা বন্যা কবলিত। নিট ইউজি

0: ছাব্বিশে পুনরায় পরীক্ষা ও এমআর শিট ও পরীক্ষার্থীদের রেকর্ড করা উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ও এমআর শিট ও রেকর্ড করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। বার্মিংহামের এজ বাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25।
1: ছটাকুড়ির বাংলা খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। এবারের গান অরবিন্দ বিশ্বাসের গাওয়া।

অরবিন্দ বিশ্বাসের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এই পর্বে শুনলেন আজ হেমন্ত মুখোপাধ্যায়, অরবিন্দ বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন, আবারও হেমন্ত মুখোপাধ্যায় ও অরবিন্দ বিশ্বাসের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অখিল বন্ধু ঘোষের গাওয়া গানের সঙ্গে শেষ হলো এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। আজ শুনলেন ইন্দ্রাণী সেন, অনুপ ঘোষাল, ফেরদৌস আরা, অঞ্জলি মুখোপাধ্যায়, শেষে অখিল বন্ধু ঘোষ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আমরা জেনেছি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল গতকাল মুর্শিদাবাদের দু একটি জায়গায়। বৃষ্টিপাতের পরিমাণ তেমন রেকর্ড করা হয়নি। আজ এবং আগামী 48 ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার অনেক জায়গায়। সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে আজ মঙ্গলবার ঝোড়ো হাওয়া বয়ে যাবে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায়। তবে আগামীকাল এবং পরশু পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গার ওপর দিয়ে। পরবর্তীতে বলা হয়েছে আগামী বৃহস্পতিবারের জন্য ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার অনেকগুলি জায়গায়। পরবর্তী 48 ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর।

এখন বলবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবরের পর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ফসল বিষয়ে পরামর্শ। জুলাই মাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় পাটের চাষ হয়েছে। পাট ফসলের বৃদ্ধি এবং আশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে অনুরোধ করেছেন। বর্ষাকালের আবহাওয়া পাটগাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়তে পারে। জমি এবং ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন, গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন, আগাছা নিয়ন্ত্রণের জন্য

নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি এবং আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শেকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনা, টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতন নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা বেড়ে যায়, উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমন, জুন মাসে বা জুলাই মাসে পোকা এবং রোগের আক্রমণ দেখা দিতে পারে। জুট সেমিলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ান, স্টেম রড রোগ, নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ যদি বেশি হয় তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। বজ্রঝড় এবং দমকা হওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুততা বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি বিষয়ে পরামর্শ। এখন শুনুন একখানি লোকগীতি পূর্ণদাস বাউলের কণ্ঠে।

এখানে লোকগীতি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। বলবো আজকের অনুষ্ঠানের কথা, তার আগে মনে করিয়ে দিই, আপনারা অনেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে চিঠি লেখেন, তবে প্রত্যেকের কাছে অনুরোধ, সুজনে সুরাসুরে চিঠি লিখুন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমরা জানতে চাই, আপনাদের ইচ্ছে অনিচ্ছে কী সংযোজন, কোন অনুষ্ঠানের কোন ত্রুটি, সমস্তটাই জেনে আপনাদের কাছে আমরা নতুন রূপে উপস্থাপন করতে চাই। চিঠি লিখুন সুজনেশুর আসরে, সুজনেশু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, অথবা মেল করুন আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। অপেক্ষায় থাকলাম আপনাদের চিঠির। আপনারা জানেন যে প্রত্যেক মাসের শেষের মঙ্গলবার রাত্রি 8:10 আমরা সুজনেশুর আসরে হাজির হই। আগাম বলতে শুরু করলাম, লিখুন সুজনেশুর আসরে। একটু পরেই জানিয়ে দেব আজকের অনুষ্ঠান পরিচিতি।

বন্ধুরা, চট করে একবার জানিয়ে দিই যে আজকের শুভ সকালের বিষয়, আজকের শুভ সকালের বিষয় হচ্ছে যা কামাই সব ইএমআই। 9434921300, 03482259648 আপনার অপেক্ষায় থাকবে। আর বলি, আজ লাইভ ফোন ইন অনুষ্ঠান আরও একটি রয়েছে কথা ও গানে। আজ আপনাদের সঙ্গেই সাদাতুন নাজনীন, বিষয় পরে আপনাদের জানিয়ে দেব। এছাড়াও নিয়মিত অনুষ্ঠান তো রয়েছে জানেন, একটু পরেই শুনবেন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, প্রথমে বাংলা সংবাদ পরে স্থানীয় সংবাদ। আমাদের নিয়মিত অনুষ্ঠানের মধ্যে 3:10 রয়েছে দিনান্তিকা, 5:30 ক্ষেত খামারের কথা, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, প্রিয় পল্লীগীতি 6:40, আজ সন্ধ্যায়

0: রাত্রে বেজে 10-এ। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ট্রাম্প তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শনী এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
2: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is ready for contemporary and future challenges. A world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander. A world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
1: এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে। অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

0: মার্কিন যুক্তরাষ্ট্র এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রে জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
2: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জলসংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফপি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে নজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কৃষিক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর যাচ্ছেন। রাজ্যে আজ শুরু হচ্ছে অরণ্য উৎসব, চলবে 20 জুলাই পর্যন্ত। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি মামলা থেকে সরে আসবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15ই ফেব্রুয়ারি। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচির। কলকাতা রবীন্দ্র সদনে অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ, পরিবেশ রক্ষায় নিকাশী নালা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তি, স্বচ্ছতা কর্মী, বর্জ্য সংগ্রহকারী এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে উদ্ধার 9 জন মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। দেহগুলিতে অতিরিক্ত পচন ধরায় তা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার জন্য ওই মৎস্যজীবীর পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে ট্রলারের 6 জন মৎস্যজীবী এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তার জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এদিকে রাজ্যের মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো গতকাল কাকদ্বীপ পুলিশ মর্গে গিয়ে নিহত মৎস্যজীবীদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। তাদের সবরকমভাবে সহযোগিতার পাশাপাশি উদ্ধার হওয়া মৃতদেহগুলির পরিচয় নিশ্চিত করতে দ্রুত ডিএনএ পরীক্ষারও আশ্বাস দেন তিনি।
1: যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। কোস্টগার্ড এবং আমাদের কোস্টাল পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে। এটা খুব কষ্টের মুহূর্ত, এতগুলো পরিবার আজকে ব্যথিত দুঃখিত। অবশ্যই যা ক্ষতিপূরণ ব্যাপার আছে সেটা রাজ্য সরকার ঘোষিত, সেটা দেওয়া হবে, দেরি না করে দেওয়া হবে, পাশে হয়েছি থাকবো আমরা।
0: আগেই জানানো হয়েছে 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকদের মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল 2 দিনের সফরে কলকাতা পৌঁছে

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও কৃষকদের উন্নয়নে রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্প, ধান ও পাটের ন্যূনতম সহায়ক মূল্য, আধুনিক কৃষি প্রযুক্তি ও কেন্দ্রীয় প্রকল্প চালু করা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় বলে জানা গেছে। সারের দাম নাগালের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের ১৩তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার ১৮% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র ৪% পানযোগ্য। আবার এই জলের ৮০% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
2: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ তা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার হুগলির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে একথা জানান। জলপাইগুড়ির জলপে, শালিপুর দুয়ারের জয়ন্তী এবং তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের জন্য পুলিশি সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির ও বিশ্রামের জায়গা থাকবে বলেও তিনি জানিয়েছেন। তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তুলতে ১৫ কোটি টাকা খরচ করা হবে।
3: এবারে শ্রাবণ মেলা, শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় ১৫ কোটি টাকার কাজ করছি। আমরা তিনটি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। পুলিশের সহায়তা ক্যাম্প এবং রেস্ট প্লেস আমরা সেই ব্যবস্থাও করেছি।
0: শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ তারকেশ্বরে যাবেন। রাজ্যে আজ শুরু হচ্ছে অরণ্য উৎসব, চলবে ২০ জুলাই পর্যন্ত। বন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গকে আরও সবুজ, পরিবেশ বান্ধব ও টেকসই করে তোলার লক্ষ্যে সরকার এবছর ১ কোটিরও বেশি চারাগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরণ্য উৎসব শুধুমাত্র একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, চিরস্থায়ী উন্নয়নের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে অরণ্য সপ্তাহ উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণের এই প্রচার কর্মসূচি পালিত হবে পুরসভার অন্তর্গত সবকটি বড় এলাকায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলা থেকে সরে আসবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিকাশ ভবনে গতকাল শিক্ষা দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, পূর্বতন সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি করেছিল, এ নিয়ে তারা সুপ্রিম কোর্টেও যায়। সেই মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলা থেকে রাজ্য সরকার বেরিয়ে এলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে, স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে সংরক্ষণ মেনে নিয়োগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে চলছে কিনা তা পরিদর্শন করবে রাজ্য সরকার। বিকাশ ভবনে গতকাল শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি সঠিকভাবে চলে ও ঠিকমতো ফি নেয় তাহলেই তাদের আগামী দিনে ছাড়পত্র দেওয়া হবে, রাজ্য সরকার শিক্ষাকে পণ্য করতে দেবে না। এদিকে মাধ্যমিক পরীক্ষার আগামী

0: বছরের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। 15 মিনিট প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। 11টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবেন পরীক্ষার্থীরা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলেছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও হিমালয় সন্নিহিত 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান গতকাল 4-0 গোলে পাঠচক্রকে হারিয়ে দিয়েছে। মোহামেডান স্পোর্টিং আজ তাদের প্রথম ম্যাচে রেইনবো অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM-এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: RBI একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

বাংলা ছায়াছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছবির গান শুনলেন, পরে শুনলেন ডাকবাক্স ছবির গান অভিক সিমের কণ্ঠে, এবারে অনুপ ঘোষাল, ছবির নাম হারায় খুঁজি।

অনুপ ঘোষালের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন ঠিক সকাল 8টা। ও প্রান্তে আপনারা অপেক্ষায় বোঝাই যাচ্ছে 9434921300 3482259648 আপনার অপেক্ষায়। চলুন সকলে মিলে এক জোরদার আড্ডা একটি ঘন্টার। শুভ সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকাল যারা টি শার্ট পরে বা পরি তারা কিন্তু নতুন নতুন ক্যাপশনের সঙ্গে পরিচিত হচ্ছি, যেটা কিছু বছর আগে ভাবাই যেত না। তেমনই একটা ক্যাপশন যখন চোখে পড়ল তখন মনে পড়লো

যে আচ্ছা এ তো একেবারে ঠিক, যা কামাই সব ইএমআই। আসলে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের শুধু চাই চাই চাই। আচ্ছা তুমি একটা স্মার্টফোন কিনেছো, আমিও কিনতে পারি, ক্যাশ নেই কোনো সমস্যা নেই, আছে তো ইএমআই, যা কামাই সব ইএমআই। আবার দেখুন প্রত্যেক দিন হয়তোবা সদ্য খাবার সেরে মানে দ্বিপ্রাহরিক ভোজন সমাপ্ত করে বেশ একটা সুখের নিদ্রা দেবেন বলে পাশবালিশটি টেনে যেই শুতে যাচ্ছেন চোখের পাতাটি এক করেছেন, বেজে উঠল মোবাইল ফোনটি, আপনি হন্তদন্ত হয়ে ফোন ধরলেন, কি ব্যাপার কে ফোন করছে? ওই যে আপনাকে জিজ্ঞেস করছে আপনার লোন চাই। মানে আপনি চান বা না চান কখন যেন আপনাকে এই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর প্রলোভন সবসময় তো আমরা উপেক্ষা করতে পারি না, তাই না? তবে সকলে যে করতে পারি না উপেক্ষা সে কথাই বা বলি কি করে, অনেকে তো তৎক্ষণাৎ রিফিউজ করে দেন। কতজন এই ফোন পেয়ে মজার মজার কথা বলেন ভাবাই যায় না। তো চলুন দেখি আপনি কি ভাবছেন, যা কামাবেন সব দেবেন ইএমআই। আচ্ছা ইএমআই এর এই সিস্টেমে কি আপনাকে ঢুকতেই হবে? কি ভাবেন আপনি, কি ভাবছেন, কি ভেবেছেন, বা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে আপনার অভিজ্ঞতা কি, সেই সবই শুনবো। তবে শুরু করব একটি গান দিয়ে।

সমস্ত শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানালাম আজকের শুভ সকালের এই আড্ডায়। বসে পড়েছি আপনাদের শ্রবণ সঙ্গী বন্ধু আমি দেবী সরকার মুখোপাধ্যায়, ও প্রান্তে আপনারা রয়েছেন বারবারই ফোনের ব্লিঙ্ক করছে যেটা জানিয়ে দিচ্ছে আপনার উপস্থিতি। যা

0: EMI সব EMI EMI ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, মানে সমান মাসিক কিস্তি, যা রোজগার করছেন একটা মোটা টাকা চলে যাচ্ছে এই কিস্তি দিতে। এটাই হচ্ছে আধুনিক জীবন। জানি না কেউ কি এর বাইরে রয়েছেন কি না, কারণ এখন হিরে টু জিরে যাই কিনতে যাই, একেবারে EMI কেনার জন্য আপনার কাছে সারাক্ষণ প্রস্তাব আসতেই আছে। সে অনলাইনে জিনিস কিনুক আর অফলাইনেই কিনুন না কেন, আমরা কখন যেন এই সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি। আপনিও কি আমার সঙ্গে সহমত? এমন কোনো অভিজ্ঞতা আছে নাকি যে গল্প শোনাতে চাইছেন? নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দেবীদি, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: বিষয় রেখেছেন, যা কামাই তাই EMI, এখন EMI-এরই যুগ।
0: আচ্ছা, আমি একটা কথা বলবো, রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিন, দিয়ে কথা বলুন কেমন?
1: এবার দেখুন, ঠিক আছে,
0: একটা কোথাও ইকো আসছে, আপনি কি ঘরের মধ্যে রয়েছেন, দরজা বন্ধ?
1: আমি ঘরে ছিলাম,
0: একটু বেরিয়ে আসুন প্লিজ, বলুন।
1: যা কামাই আমরা তাতে EMI,
0: সব EMI, বলুন।
1: হিরে থেকে জিরো অবধি আমরা EMI ছাড়া বুঝি না।
0: আপনাকে কোন কোন ক্ষেত্রে EMI দিতে হচ্ছে এই মুহূর্তে দিচ্ছেন?
1: যেমন ধরুন মোবাইল, কিছু ফাইন্যান্সিয়াল মানে লোন নিয়েছি।
0: আচ্ছা,
1: এই সমস্ত EMI দিতে হচ্ছে আমাকে।
0: আচ্ছা, আপনি কে বলছেন আর কি করেন একটু যদি বলেন?
1: আমি একজন ব্যবসা করি, আমার নাম ভোলানাথ হালদার, আপনাদের মুর্শিদাবাদ জেলা থেকে লালগোলা থানার আন্ডারে।
0: আচ্ছা, কি ব্যবসা করেন ভোলানাথ বাবু?
1: আমি ব্যবসা করতে বলে দোকান আছে
0: আমার। আচ্ছা আচ্ছা, তো দোকানের জন্য লোন নিতে হয়েছে আপনাকে?
1: হ্যাঁ,
0: মাসিক কিস্তি দিতে হয় প্রত্যেক মাসে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, সেটা যতটা রোজগার করেন মোটামুটি একটা যদি আমাকে বলেন আর কি, যে কতটা টাকা আপনাকে EMI দিতে হচ্ছে, চাপ পড়ছে কি খুব?
1: কতটা ইনকাম করে তার থেকে ধরুন মোটামুটি না 20% রেখে 80% ধরুন খরচ।
0: আচ্ছা, EMI টা 80% দিতে হয়?
1: EMI বলতে আপনার যতগুলো EMI আছে, মোবাইল ফোবাইল যেগুলো কিনেছি
0: একচুয়ালি। আচ্ছা আচ্ছা,
1: সব দিয়ে
0: বাড়ির সকলে মিলে নাকি আপনার একার? আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, ধন্যবাদ। আমি আসলে একটা ভালো থাকবেন, আমি একটা তথ্য আপনাদের থেকে নিতে চাইছি, কেমন? নমস্কার। চলে আসবো একটি মেসেজ আর একটি ফোন, তবে সকলকে অনুরোধ করব যে দয়া করে দীর্ঘ মেসেজ কিন্তু করবেন না, কেমন? দীর্ঘ মেসেজ করলে আমি তো পড়তেই পারবো না, তাই না? শৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, কি লিখছেন দেখি, যা উপার্জন তাই EMI। হ্যাঁ, আমি বলেছি যা কামাই সব EMI, এই বাস্তবতা অনেকের জীবনের নিত্যসঙ্গী। ব্যক্তিগতভাবে আমি কখনো এই পরিস্থিতির মুখোমুখি হইনি, ভবিষ্যতেও না পড়ার আন্তরিক প্রত্যাশা রাখি, কারণ ঋণের মাসিক কিস্তি EMI কেবল আর্থিক দায়বদ্ধতাই নয়, মানসিক উদ্বেগেরও অন্যতম উৎস। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধের বাধ্যবাধকতা মানুষকে নিরন্তর চাপের মধ্যে রাখে। আর কোনো কারণে কিস্তি বকেয়া পড়লেই শুরু হয় তাগাদা, দুশ্চিন্তা এবং অস্থিরতার নতুন অধ্যায়। তাই সামর্থ্যের মধ্যে জীবনযাপন এবং অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলায় দীর্ঘ মেয়াদে অধিক বিচক্ষণ এবং প্রশান্তির পথ। সৌভিক সরকার বিশ্বাস করেন এটি, কসবা হালতু থেকে লিখেছেন। ইস, আপনার মতন যদি সবাই পারতেন। কিন্তু আধুনিক জীবনযাপন আমাদের সারাক্ষণ ইঁদুর দৌড় করাচ্ছে। আমরা প্রত্যেকে ভালো থাকতে চাইছি, ভালো থাকতে গিয়ে এত প্রতিযোগিতা আমাদের জীবনের নিত্যসঙ্গী। সেই প্রতিযোগিতার মধ্যে পাশের বাড়ির লোকটি একটি ফ্রিজ কিনলে আমাকেও তার চেয়ে একটু বড় কিনতে হয়। পকেটে অর্থ থাকুক না থাকুক, এই যে রয়েছেন, কিস্তিতে দেবেন বলে তারা তৈরি হয়েই রয়েছেন। আসলে তারা সারাক্ষণ আপনাকে আমাকে এইভাবে চাপে রাখতে চাইছেন। আমি বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা বলছি। যা কামাই সব EMI, বিষয়টি আমার ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। এমন অবস্থায় ব্যক্তিগতভাবে আমি কাউকে দেখিও নি, কি জানি এর পরিণতি কী হয়। সঠিক পরিকল্পনা থাকলে এমন দশা হওয়ার কথা নয়, এটা কেবল কথার কথা বলেছি চন্দ্রনাথবাবু। কারণ যা কামাই সব EMI, না হলেও আমরা কিন্তু কখন

0: মায়ের জালে জড়িয়ে পড়েছি। আপনি আপনার হয়তো সামর্থ্য আছে, আপনি ভাবেননি এমন করে, কিন্তু আধুনিক জীবনযাপন এই যে একটা দামি ফ্ল্যাট কিনতে হবে, একটা গাড়ি কিনতে হবে, সবসময় তো ঘর থেকে ক্যাশ বের করে কেনার সামর্থ্য সকলের থাকে না। অথচ আধুনিক জীবনযাপন শেখাচ্ছে চাই চাই আরও চাই। এই করতে গিয়েই ইএমআইয়ের ফাঁদে কখন যেন নিজেদের জীবন জড়িয়ে যায়। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: শুভ সকাল, কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, ভালো আছি। আবার আমার আমার নমস্কার নেবেন এবং আমার অন্তরের শুভেচ্ছা নেবেন, তার কারণ মায়ের মতন আপনি আমাকে শাসন করেছেন, মা হিসাবে আপনি দেখছি আমি।
0: রাগ করেন নি তো?
1: সত্যি না না না, ছোট্টবেলায় মা যেভাবে শাসন করতো, একটা দিন রাত্রেবেলায় আপনার কাছে ধরতে গেছিলাম, সেই সময় আপনি আমাকে মায়ের মতো শাসন করেছেন।
0: নিশ্চয়ই আপনার বয়স হচ্ছে, ঘুমোতে হবে, তাই না? আচ্ছা, আমরা বিষয়ে আসি, বিষয়ে কথা বলি, কেমন?
1: বিষয় হচ্ছে তা ইএমআই খরচ করি, ব্যাপারটা হচ্ছে আমার যে আমি অসুস্থ হয়ে একবার বড় বড় অবস্থায় ছিলাম, তখন আমার সম্পত্তি যাচ্ছিল, আমি ছেলে মেয়েদের সমস্ত বন্ধন করে দিয়েছিলাম, আমার কিছু নাই, আমি যা পেনশন পাই সেই পেনশনে আমার বাজেট থাকে, দোকানে সমস্ত কিস্তি থাকে, সেই মাসে মাসে দোকান মিটিয়ে দিই, আর তার মধ্যে থেকে একটা অংশ আমি জনগণের রিলিফের জন্য, জনগণের দানের জন্য, গরিব মানুষের দেওয়ার জন্য আমি রেখে দিই এবং তার বন্টন করি।
0: আপনি সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই আমাদের আনন্দ, কেমন? আচ্ছা, চলে আসবো আবারও মেসেজের বন্ধুর কাছে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, নমস্কার নেবেন। ইএমআই ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট বলে থাকি, ক্রেডিট স্যালারি যখন ইএমআই কাটে তখন চোখ দুটো বড় বড় হয়। ইউনো ব্যাংকিং আপডেট দেখতেই ইচ্ছে করে না, লোন নেবার সময় ভাবা হয় না, কিন্তু ঋণ যখন কাঁধে ঝুলছে, যতই উপার্জন করি তার নির্ধারিত অ্যামাউন্ট ইএমআই তো দিতেই হবে। তাই তো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর সাইজ, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ লিখেছেন আপনি, উপায় থাকে না। পার্সোনাল লোন, হোম লোন নিয়ে ঘর ঠিকই বানিয়ে ফেলি, একদিনে কি বড় হওয়া স্বপ্ন দেখলে হবে? মাসের প্রথম দিনে যখন ইএমআই কাটে তখন আফসোস তো হয়ই, কিন্তু কিছু করার নেই, মাসুল তো দিতেই হবে, ঠিক? এটাই এখন আমাদের জীবন, এই জীবনেই আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ সত্যি করেই প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা অর্জন করি, উপার্জন করি, কিন্তু সেই টাকা দিয়ে আর যাই হোক সমস্ত শখ একদিনে পূরণ করা তো সম্ভব নয়, কিন্তু একদিনে পূরণ করার প্রলোভন যখন রয়েছে তখন আমরা সকলে কিন্তু প্রলোভন এড়াতে পারি না। আবার কখনো কখনো শুধু প্রলোভন নয়, প্রয়োজনও হয়, মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য অনেকেই তো হোম লোন নিয়ে থাকি, তাই না? যা কামাই সবই ইএমআই, ভোগবাদ, আচ্ছা এটা আচ্ছা কনজিউমারিজম, ভোগবাদ আর টিভি মোবাইল ফোনে অবিরত ভোগবাদী বিজ্ঞাপনের হাতছানি চাকুরিরত শ্রমজীবী মানুষকে ভোগবাদী ইঁদুর দৌড়ে সামিল করছে। সহজ সাধারণ মিতব্যয়ী অনারম্বর জীবনযাত্রা একমাত্র এর একমাত্র অ্যান্টিডট। নতুবা যা কামাই সব ইএমআই এর কৃষ্ণগর্ভে চলে যাবে, লিখলেন সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে। ঠিক বলেছেন, সারাক্ষণ মোবাইল ফোন খুললেই বা ইউটিউবে একটা কিছু দেখতে গেলেই এত বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনের প্রলোভন এড়ানোর শক্তি সামর্থ্য কজনই বা আছে? নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যালো, কেউ কি রয়েছেন? কথা বলতে হবে তো, না বন্ধু বোধহয় চলে গেছেন। আচ্ছা, এদিকে রয়েছেন আরেকজন বন্ধু, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে। আমি নিরঞ্জন সাউ বিষ্ণুপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে কথা বলছি।
0: বলুন, নমস্কার।
1: বিষয়ের আগে একটা কথা বলে নিই, আপনি কি আমাদের ধারে কাছে মানে আকাশবাণীর গীতাঞ্জলি দিয়ে আসবেন না আর?
0: সেটা তো সময় বলবে, তবে খুব ইচ্ছে নেই, ইচ্ছে নেই, বাধ্য না হলে আর যেতে চাইছি না। ঠিক আছে, ব্যক্তিগত কথা থাক, আমরা বরং কাজের কথা আসি।
1: এটা ব্যক্তিগত নয়, একেবারে চ্যানেলেরই কথা, যা হোক বিষয় আছে। এই মাইয়ে যেটা বলছেন জীবনের আয় যায়, আমরা এই যেটুকু আয় করি তা দিয়ে সংসার ভালো চলে না। আপনি সর্বপ্রথম একটা কথা বলেন, আমি সেটা নিয়েই কথা বলছি। সকালবেলা একেবারে ভোরবেলা একটা বিছান থেকে উঠেছি, একটা ফোন এলো, ফোনটা ধরলাম, কি সুন্দর ভাবে আমার সঙ্গে কথা বলছে, স্যার উমুক তুমুক আপনি কি করেন এখানে, আপনাদের এখানে একটা লোকেশনে একটা ওই ফোনের টাওয়ার তৈরি করতে চাই, আপনার নিজের কোনো জায়গা আছে যেমন রাস্তার ধারে? আমি বললাম আমার নেই, আমার ভাইপো আছে। না তাহলে হবে না, আপনার নিজের দরকার। আমি আমার হলে একটু দূরে হবে, আমি সেটা লো ল্যান্ড। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা, ঘুরিয়ে নিয়ে যাবে। এই সমস্ত বলার পরে আমাকে বলল আপনি কাগজপত্র নিয়ে অনলাইন করুন, আর তারপরে আমাদের সঙ্গে দেখা করুন। আমি বললাম সে কি করে সম্ভব, আপনি আমার ল্যান্ডটা দেখলেন না, স্পটটা দেখলেন না, আপনার সঙ্গে এইভাবে এইভাবে করে করব। তারপরে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন।
0: নিরঞ্জন বাবু, এটা নিরঞ্জন বাবু আপনাকে থামাই, এটা কিন্তু ভিন্ন বিষয়। এটা কিন্তু এই ফ্রড যারা করবে তারা কিন্তু ফোন করে, আপনার ফোন কলটি মনে হচ্ছে ফ্রডদের কারো ফোন, কেমন? এটির সঙ্গে কিন্তু ইএমআই এর সম্পর্ক আমি পেলাম না। আমি বুঝে গেছি,
1: তারপর শেষে আসছি, বলছে আপনাকে ইএমআই এ করে দেবো, আপনার টাকার জন্য চিন্তা লাগবে না, আপনার লাগে আপনাকে 5000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন, সেই কথাই বলছে ইএমআই করে দিচ্ছি। তারপর আমি বললাম যদি সবকিছু হয় আপনি টাকা পয়সা দেবেন, ইএমআই করবো, সব করবো, আপনার সঙ্গে একটা কারবার করবো, আপনি সামনে আসুন। তারপর সে যে কি বলে যে কি খারাপ ল্যাঙ্গুয়েজ, বলছে আমি তো বাপের চাকর আছি, ফোনটা কেটে দিল। ধন্যবাদ, খুবই বললাম।
0: আচ্ছা ভালো থাকবেন। আমরা প্রত্যেকেই বলবো যে এই রকম মানে ফোন কল পেতে আমরা অভ্যস্ত। বেশ কিছুদিন আগে আমি যখন এই বিষয়টির সঙ্গে পরিচিত ছিলাম না তখনও এরকম ফোন কল পেয়েছি। পরে জানলাম, মানে আমার ঘনিষ্ঠ সহকর্মী, তিনি বললেন যে দেখুন আমার অ্যাকাউন্টে কে টাকা পাঠিয়ে দিয়েছে, টাকা পাঠিয়ে দিয়ে বলছে টাকাটা ব্যাক করে দিন। তো তখনও আমি জানতাম না যে এই রকমভাবে হয়। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, আজকে আসছি না, অন্য কোনো দিন বরং এ নিয়ে কথা বলা যাবে। তবে আজকে কিন্তু একেবারে যা কামাই সব ইএমআই, সব না হলেও একটা মোটা টাকা। আপনি ভাবুন যে আমরা তো প্রত্যেকেই দেখি যে মার্চ মাসের স্যালারিটা পেতে আমাদের কয়েকদিন দেরি হয়, কখনো কখনো 5-6 তারিখও হয়ে যায়। অথচ দেখা যাবে যে বিভিন্ন ফিনান্স কোম্পানি কেউ 1 তারিখে নেয়, কেউ 2 তারিখে নেয়, আপনার হোম লোন থাকলে সেটা নেয়, হয়তো আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন এই এই দিনে টাকাগুলো কাটবে। অথচ আপনি কি মানসিক যন্ত্রণায় অস্থির যে আপনার স্যালারি 1 তারিখে বা 2 তারিখে ঢুকতে পারছে না, আপনার স্যালারি পেতে পেতে 5-6 তারিখ হয়ে যাবে, কিন্তু আপনাকে সেই ইএমআইগুলো দিতে হবে। এবার আপনি যে বন্ধুর কাছে হাত পাতবেন বা তার সাহায্য চাইবেন, দেখা গেল তারও ঠিক একই অবস্থা। এটা কিন্তু সাংঘাতিক এক সমস্যা। তবে ইএমআই ছাড়া আমাদের কিন্তু গতি নেই। যে আধুনিক জীবনে আমরা অভ্যস্ত তার সঙ্গে যেন ইএমআই একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আপনি লিখছেন, কে বন্ধু? খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন। আচ্ছা, একটু আগে আমি সন্দীপ বিষ্ণুর মেসেজ পড়েছি। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, অনুরোধ করব প্রত্যেককে একটু ছোট্ট করে লিখুন, কেমন? আপনি দুটি মেসেজ পাঠিয়েছেন কিন্তু এতটা তো পড়তে পারবো না, আমায় মার্জনা করতে হবে। আপনার দ্বিতীয় মেসেজটি পড়ছি। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, আমি আয় বুঝে ব্যয় করার নীতি নিয়ে চলি, ইঁদুর দৌড়ে একদমই নেই, আমি যা করেছি নিজের সামর্থ্যে করেছি, দেরি হয়েছে কিন্তু হয়েছে, আমার অনেক কিছুই নেই যা নিয়ে আমার কোনো চিন্তাও নেই, কোনো জিনিস চাইলে দীর্ঘ প্রস্তুতি নিয়ে তা অর্জন করার চেষ্টা করি, এ বিষয়ে আমার পাশে আছেন আমার স্ত্রী, আমার দুই পুত্র, ভালো থাকবেন। শুভকামনা জানিয়েছেন সুব্রত দত্ত। খাগড়া কান্তনগর থেকে লিখেছেন, ধন্যবাদ। আপনার মত

0: শোন, আমরা সকলে কি পারি? পারি না তো। আমরা বোধ হয় চার্বাকের থিওরিতে বিশ্বাস করি, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। ঋণ করে হলেও আমাদের ঘি খেতে হবে, আসলে ঘিটা খেতে হবে। মনে মনে ঠিক করেছি তো যে ঘিটা খেতে হবে বলে তার জন্য ঋণ করতেও আমাদের দ্বিধা নেই। বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যাংক যখন আপনার দরজায় এভাবে প্রত্যেক দিন মাসে 30 দিন কড়া নাড়বে, তখন আপনি কতক্ষণ নিজেকে ধরে রাখবেন? তখন মনে হবে, আচ্ছা প্রয়োজন তো রয়েছে, নিই না, ইএমআই না হয় দিলামই। এবারে আমি পড়ব আরেকটি মেসেজ। ফোনে যাওয়ার আগে লিখেছেন নমিতা দি, খাগড়া থেকে নমিতা রায়। শুভ সকাল। আজকের বিষয়টি আজকের জীবনে প্রত্যেক মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, না চাইলেও অনেক সময় জড়িয়ে পড়তে হয়। যেমন আজকাল স্মার্টফোনের যুগ, হঠাৎ করে দেখি মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে গেল, সারাতে প্রচুর খরচ পড়ে যাবে। দোকানদার বললেন বারবার সারানোর থেকে একটা নতুন কিনে নিন। অগত্যা ইএমআই এর পাল্লায় পড়তে হলো। এরকম অনেক কিছুই কিনতে হয়, এটুকু বলে শেষ করেছেন নমিতা রায়। ঠিক বলেছেন দিদি, আমাদের অনেক সময় ইচ্ছে থাকে না, কিন্তু খানিকটা নিরুপায় হয়েই আমরা ইএমআই এর ফাঁদে ধরা দিই। অনেকে বলবেন না এটা প্রয়োজন, প্রয়োজনটুকু তো আগে। আর যখন আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আমার সমস্যার সমাধান করতে পারবো, তখন কেনই বা দূরে থাকবো? এই বিশ্বাসও তো আপনাদের অনেকের, তাই না? সোমনাথ দাস সম্বলপুর ওড়িশা থেকে লিখছেন, যা কামাই সব ইএমআই। প্রচলিত জনশ্রুতি, বাঙালির বাড়ি ব্যবসায় মারবাড়ি। উন্নত আধুনিক বিজ্ঞাপনের জৌলুসে মানুষ বাঁধা পড়ে আর্থিক ক্ষমতার বাইরে ইএমআই এর ফাঁদে। দিদিভাই, আমিও ব্যতিক্রম নই। সাংসারিক দায়িত্ব পালনে ভাড়া বাড়ির যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাকুরি জীবনের ইতি বাড়ির ইএমআই শোধ করতে। আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সোমনাথ দাস। ঠিক বলেছেন। এই যে যারা বলছেন ফাঁদে ধরা দিই না, করি না, দীর্ঘ সময় নিই, কখনো কখনো দেখা যায় যে ছেলে পড়তে যাবে, বাইরে যাবে, কিন্তু ঠিক ততটা আর্থিক ক্ষমতা আপনার নেই যে একটা মোটা টাকা দিয়ে তাকে ভর্তি করতে হবে, তখন আমরা এডুকেশন লোন, গালভরা একটি শব্দ, কিন্তু সেও তো শোধ করতে হয় ইএমআইয়ের মাধ্যমে, তাই না? কজনই বা পারেন একদিনে সেই টাকাটা শোধ করতে? যে কারণেই একটি সময় উপযোগী বিষয় আপনাদের সামনে রেখে জানতে চেয়েছি তার সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা কী ভাবেন ইত্যাদি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? শুভ সকাল। বলুন বঙ্কিম বাবু।
1: পরিকল্পনা মাফিক আমাদের কিন্তু খরচ করতে হয়, হয়তো শারীরিক অসুস্থতাও আছে আমাদের, হয়তো পরিবারের যে সদস্য আছে তাদেরও কিছুটা হয়তো অর্থের প্রয়োজন হয়ে পড়ে, তার সবটাই কিন্তু আমাদের ইএমআই এ চলে যায় না। তা আমাদের স্বল্প সঞ্চয়ও রাখতে হয়, খুবই প্রয়োজনীয়, কারণ এই স্বল্প সঞ্চয় আমাদের যদি না রাখি, কারণ আমাদের তো আয় খুব অল্প, সেই জন্য আমাদেরকে ওইখান থেকে তখন কিন্তু আমাদের খরচটা করতে, হয়তো কোনো কারণে হয়তো কিছু একটা ঘটে গেল,
0: আজকে সঞ্চয়ের কথা নয়, আজকে আসলে ইএমআই যারা দেন তারা জানেন
1: যে ইএমআই এর কথা, কিন্তু আমাদের সমস্তটা কিন্তু ইএমআই এ যায় না, আমি এটাই বোঝাতে চাইছি।
0: কারোর যায় না, এটা একটা কথার কথা যে যা কামাই সব ইএমআই, তাহলে খাবো কি? সবটা যদি ইএমআই দিয়ে দিই, তাই না?
1: সংসারটা চলবে কিভাবে?
0: হ্যাঁ, সংসার চলবে কিভাবে? খেতে হবে, রোজকার বাজার আছে, মুদির দোকান আছে, সবজি বাজার আছে, সবটাই তো রয়েছে, তাই না? ভালো থাকুন, নমস্কার। আবার একটি গানে যাব, গানের পর আসি আপনাদের সঙ্গে কথায়। তবে বঙ্কিমবাবু ঠিকই বলে গেলেন, কথার কথায় বলেছি, ওই ক্যাপশন দেখে আমার মনে এলো বিষয়টি, যে যা কামাই সবই এমা।

তবে এই যে জুলাই মাস, 31 জুলাইয়ের মধ্যে যাতে রিটার্ন সাবমিট করতে হবে, তারা জানেন যে অনেক সময় খানিকটা ট্যাক্স বাঁচানোর জন্য আমরা কিন্তু ইএমআইয়ের ফাঁদে পড়ে যাই, হোম লোন নিই, জানি ওই টাকাটা ইন্টারেস্ট আমরা ছাড় পাবো, এইসব মানসিকতাও কিন্তু থাকে, তখনও কিন্তু এই ইএমআইয়ের কথা ভাবতে হয়। আচ্ছা, এবারে একটি গান শোনাই আপনাদের, তারপর আসবো কথায়, কেমন?

ইএমআইয়ের মাঝেই এক অন্য গল্প শোনাবো আপনাদের। সেটি হচ্ছে, এখন আমরা যারা মা, যাদের মধ্য বয়স অতিক্রান্ত, তাদেরও ছেলেবেলার অনেকগুলো স্বপ্ন আজও মনের মধ্যে ঘুরপাক খায়। মনে হয় স্বপ্নটা পূরণ হলে বেশ হতো। সেই স্বপ্নের কথা কখনো হয়তো সন্তানদের বলেছেন। সবাই উৎসাহী না হলেও কোনো কোনো সন্তান কিন্তু মায়ের এই স্বপ্ন পূরণ করবার জন্য অতি উৎসাহী। মাকে সারাক্ষণ ইন্সপায়ার করে। চলো একবার দেখা যাক। তেমনই একটি মা আর ছেলের জুটির গল্প আপনাদের শোনাব। গল্প কেন, একেবারে সত্যি, গল্প হলেও সত্যি। ভাবুন, একটি মস্ত বড় অডিটোরিয়াম, সেখানে হাততালিতে ফেটে পড়ছে। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চের একদিকে বছর ৪৫-এর এক মা জিগিশা টেলার,

0: আর অন্যদিকে 21 বছরের ছেলে আদিত্য কাভাডিয়া। দুজনের হাতেই তুলে দেওয়া হলো ডিগ্রি সার্টিফিকেট। দুই প্রজন্ম, লড়াই ভিন্ন। একই সঙ্গে আইআইটি গ্র্যাজুয়েট হলেন মা এবং ছেলে। আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে এমনই ঘটনার সাক্ষী থাকল গোটা অডিটোরিয়াম। অনলাইনে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এই ডিগ্রি অর্জন করেছেন তাঁরা। এর আগে 16 বছর ধরে গুজরাতের ভারুচের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্স বিষয়ে পড়াতেন জিজ্ঞাসা। পরিবার সামলাতে গিয়ে 2019 সালে চাকরি ছেড়ে দেন তিনি। বছর তিনেক পর ছেলের জোড়াজড়িতে, আবারও বলছি সন্তানের জোড়াজড়িতেই আবার পড়াশোনায় ফিরেছিলেন তার মা। সেই 45 বছরের মহিলার হাতে একই সঙ্গে তাঁরই ছেলের সঙ্গে, 21 বছরের আদিত্য কাপাডিয়ার সঙ্গে, মা এবং তার ছায়ের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। ভাবুন তো, কজন সন্তান পারে এভাবে মায়ের স্বপ্ন পূরণ করতে। সে ছেলেকে অনেক ধন্যবাদ, অনেক আদর, অনেক ভালোবাসা, তার সঙ্গে তার মাকেও স্যালুট, যে ইচ্ছেটা মনের মধ্যে পুষে রেখেছিলেন, ঝাঁপিয়ে পড়লেন সেই ইচ্ছে পূরণের জন্য। আপনাদের কারও মনের মাঝে যদি এমন কোনো স্বপ্ন ধামাচাপা পড়ে থাকে, দেখুন এই বয়সে এসে আবার সে স্বপ্ন পূরণ করা যায় কি না। আজকের খবর আমাদের যেন নতুন করে ভাবতে শেখালো, তাই নয় কি? এবারে চলে আসব বন্ধুর কাছে। কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন?
1: আমি শ্রীশ মোহাম্মদ বলছি।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: যা কামাই তাই ইএমআই, সেটা কিন্তু ঠিক নয়। যতটা চাদর অতটাই পা বাড়াতে হবে। আর একটা কথা আছে, ইংরেজিতে আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এইটুকু বুঝতে হবে যে ইএমআই দিলে প্রথমে প্রলোভন, ইএমআই খুব ভালো লাগবে যে বেতন থেকে কেটে কেটে দিয়ে দেবো, কিন্তু আসলে সেটা হয় না। ইএমআই করতে গেলে সাবধানে থাকতে হবে। এই প্রলোভন আছে, প্রলোভন থাকবে, কিন্তু নিজেকে আগে বুঝতে হবে যে কতটা আমি পারবো, মানে ইয়ে করতে।
0: হ্যাঁ, নিজের সাধ্যের মধ্যে থেকে করা উচিত। আমি কিন্তু ইএমআই পক্ষে, আমি কিন্তু একদম বিপক্ষে নই। সেটা তো করা উচিত। ঠিক ঠিক, তাহলে ইএমআই আপনিও পড়েছেন, ভালো থাকবেন। তাহলে বললেন কেন যে আপনি বিরোধী? আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। এবারে আমি পড়বো, রিয়া সরকার ক্লেমন্ট ইউএসএ থেকে লিখছেন, এত দূর থেকে আপনি মেসেজ করেছেন। নমস্কার দিদি, অনেকদিন পরে আজ আপনাকে পেলাম। আজকের বিষয়টি বেশ সময় উপযোগী। বর্তমান যুগে বেশিরভাগ মানুষ রিয়েল লাইফের থেকে সোশ্যাল মিডিয়ার রিয়েল লাইফের এক অসুস্থ কম্পিটিশনের নাগপাশে জড়িয়ে পড়েছে। লোক দেখাতে গিয়ে উচ্চাকাঙ্ক্ষা হয়েছে আকাশ ছোঁয়া, তাই যেভাবেই হোক সর্বশান্ত হয়ে গেলেও নিজেদের মেকি ইমেজ রক্ষা করতেই হবে। আর এর জন্যই দামি বাড়ি, গাড়ি, ফোন, ঘড়ি সবই এক্সপেন্সিভ, আর এটার জন্যই চেপে যাচ্ছে লোনের বোঝা আর ইএমআইয়ের গুঁতো। তাই গড় উপার্জন বাড়লেও মানুষের আকাশচুম্বী চাহিদায় হয়ে উঠেছে তাদের দুঃখের কারণ। চারবাক দার্শনিকদের মতোই যেন আমরা হয়ে পড়েছি, ঋণ করে হলেও ঘি পান করো। ভালো থাকবেন দিদি। আচ্ছা, ধন্যবাদ আপনি যে লিখেছেন আমার সম্পর্কে, এটা জেনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন আপনি, অসংখ্য ধন্যবাদ। আধুনিক জীবনে আমরা কেউ কি বলতে পারবো যে ইএমআইয়ের ফাঁদে পা দেব না, বা ইএমআই নিয়ে শখগুলো পূরণ করব?

0: না, কিন্তু শীষ মোহাম্মদ শীশান যেটা বলে গেলেন, এর আগেও একজন বন্ধু বললেন যে সবসময় নিজের আওকাতের মধ্যে থাকো, নিজের সীমার মধ্যে থাকো। তুমি কতটুকু ইএমআই দিতে পারবে, তোমার সংসারকে কতটুকু সচ্ছলতা তারপর তুমি দিতে পারবে, সেইটা কিন্তু মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া উচিত। মেসেজের পর আসবো আবারও ফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। শুভ সকাল,
1: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে পরেশনাথ দাস বলছি।
0: বলুন পরেশবাবু, নমস্কার।
1: হ্যাঁ বলছি, এই ইএমআই ব্যাপারটা আমি খুব একটা পক্ষে নয়। তার কারণ হচ্ছে আমার যেমন রোজগার আর কি,
0: আপনি আপনি কি করেন?
1: যেমন পাইছি, হ্যাঁ সেটা হচ্ছে কথা।
0: আপনি কি করেন?
1: আমি তাঁত বুনি।
0: আচ্ছা, কখনো তাঁতের জন্য ব্যাংকের থেকে লোন নিতে হয়নি?
1: লোনের দিকে যদি আমি যাইনি খুব একটা, হ্যাঁ
0: খুব একটা মানে একটু একটু গেছেন, নিয়েছেন?
1: একটুও যাইনি, যেটা আমার স্ত্রী সেলফ হেল্প গ্রুপ থেকে অল্প সামান্য যা কিছু পান, এটা আমার একটু কাজে লাগে।
0: সেটাও কিন্তু লোন, সেটাও কিন্তু মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে টাকা দিয়ে শোধ করতে হয়, সেটাকেও ইএমআই বলে।
1: একটু খরচ করতে হয় সরকারি মেডিকেল আর কি, হাজিগর মেডিকেলে
0: খুব
1: অসুবিধার মধ্যে পড়ি। আমি খুব সামান্য ওই বছরে 20,000 টাকা এরকম নিই আর কি, যেমন পারি আর কি, এই রোজগারের মধ্যে হিসাব করে। আমি ওটাই পক্ষপাতিত্ব, আর যেমন পাখি তেমনি বাসা হওয়া উচিত আমার এটা মনে হয় আর কি। সমস্ত চলার পর যেটা দিতে পারবো সেই রকম ইএমআই, যেন আমাকে অসুবিধা করতে না হয় আর কি।
0: আচ্ছা সেটা ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন। এবারে আবারও আসবো মেসেজের বন্ধুর কাছে। নিখিল মণ্ডল জয়চাঁদ রোড খাগড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, কথায় বলে রোগের ও ঋণের শেষ রাখতে নেই, তাই শ্রোতা বন্ধুগণ চারবাক পণ্ডিতের কথায় কেউ ঋণ করে কোনো জিনিস কিনবেন না। আচ্ছা, আপনি লিখলেন ঋণ করে কোনো জিনিস কিনবেন না, তাহলে তো অপেক্ষা করতেই হবে, অপেক্ষা করতে হবে সেই সুদিনের জন্য যেদিন আপনার সেই সামর্থ্য হবে। কিন্তু যদি কোনো বিপদে পড়েন, যদি চিকিৎসার জন্য ঋণ নিতে আপনি বাধ্য হন, এরকম এমন এমন মুহূর্ত আসে যখন না নিয়ে উপায় থাকে না। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে প্রত্যেক দিন ঋণের ফাঁদে ধরা দিতেই হবে, সেটা কিন্তু ঠিক নয়। প্রত্যেকেই বলছেন যে নিজের সামর্থ্য বুঝে চলো, একদম এক্ষেত্রে কিন্তু বেশি লোভী হলেই বিপদ। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, সকাল থেকে সন্ধে মোবাইল খুললেই শুধু বিনিয়োগের অ্যাড, যা ইনকাম করা হয় তা খুব নিরাপদে বিনিয়োগ করা উচিত, আবার আমরা ইএমআই জালে জড়িয়ে যাচ্ছি। আচ্ছা, ঋণ মানেই ইএমআই, প্রতি মুহূর্তে প্রলোভন যে আপনার টাকা না থাকলেও আপনাকে দেওয়া হবে। এবারে রীনা রায় মণ্ডল লিখছেন, যা কামাই সবই ইএমআই, শখে নয়, কারোর সঙ্গে প্রতিযোগিতায় নয়, আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষায় নয়, শুধুমাত্র বিশেষ প্রয়োজনে অল্প কিছু ইএমআই অল্প কিছুদিনের জন্য যদি হয় সেটা অনেক সমস্যার সমাধান করবে। ঋণ করে ঘি খাওয়া নয়, ঋণের চিন্তায় ঘি হজম হবে না, তার চেয়ে আমার যা আছে তাই দিয়ে আলু সেদ্ধ ভাত খাওয়া অনেক ভালো, অর্থাৎ সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করলে সব থেকে ভালো হয়। সে তো একদম সত্যি কথা, কিন্তু কখনো কখনো এর বাইরেও প্রয়োজন যখন দেখা দেয় তখন আর নিজেকে সামলাতে পারি না আমরা অনেকেই। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ দিদি, হায়দ্রাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ।
0: বলুন প্রসেনজিৎ বাবু।
2: দিদি ভালো আছেন?
0: আমি সবসময় ভালো থাকি।
2: তার মানে আপনার জীবনে ইএমআই নেই?
0: কে বলেছে নেই?
2: জানানো চাইছিলাম যে

0: প্রতিবেশীর যে জিনিসপত্র নেওয়া থেকে দেখে আমাকে দিতে হবে, আমার যে ক্ষমতা তার বাইরে গিয়েও নিতে হবে, এবং সপ্তাহে 3-4 দিন মোটর সাইকেল নিয়ে কিছু লোক আসবে, টাকাটা দিন। এই জায়গাটা থেকে, এই জায়গাটাই আমার একদম আপত্তি। ব্যক্তিগত জায়গা থেকে বললাম যে আমার আপত্তি রয়েছে, যেটা আমার বাইরে সেটাকে কোনোদিনও যাবো না। আরেকটা যেটা বলবো যে আজকালকার দিনে মানে যারা কাজ করে বিভিন্ন সেক্টরে, তারা কিন্তু বাধ্য হয়েই কাজ করে, কারণ ইএমআই এর জন্য, যে মাসের শেষে একটা ইএমআই আছে বা দুটো আছে তিনটে আছে, পছন্দ না থাকা কাজ তো আপনাকে করতেই হবে, কাজ না করলে জীবন চলবে কি করে? কিন্তু ওই যে বললাম যে আমি প্রাইভেট সেক্টরের অনেকে রয়েছে আমার পরিচিত, তারা কাজটা তাদের পছন্দ না কিন্তু করতে হয় মাসের শেষে ফোনের ইএমআই।
1: শুধু ইএমআই এর জন্য নয়, কাজ নেই বলে তাদের করতে হয়। যদি আরো বেটার অপশন পেত তাহলে তো সেখানে চলে যেত, তাই না? হ্যাঁ, সেটা ভাবতে হবে। ইএমআই এর জন্য কাজ করে এটা বলবো, এটা আমি আপনার সঙ্গে সহমত হতে পারলাম না, কারণ আমাদের এই সময় বেকারত্ব এত বেশি। আমার তো এই জেনারেশনের জন্য খুব দুঃখ হয় যে তারা শ্রম দিতে চাইছে কিন্তু তাদের দেওয়ার জায়গা নেই।
0: একদম লাইফস্টাইলের জন্য এটা হয় যে লাইফস্টাইল, সেই জন্য মানে ইএমআই এর জন্য আমাদের আসলে
2: আমি কাকিম ভাইয়া থেকে সুজিত সরকার বলছি।
1: বলুন সুজিত বাবু, আপনার সঙ্গে প্রথম কথা হচ্ছে আমার।
2: আমি শুধু শুনি, আমি একজন টোটো ড্রাইভার। আমি সারাদিন রেডিওই শুনি কিন্তু বলি না, কারণ আমার চরম বিশিষ্ট ব্যক্তিরা বলেন।
1: কিন্তু
2: আজকের যে বিষয়, আজকের যে আপনি বিষয় দিয়েছেন ইএমআই এর যে বিষয়টা, এটা কিন্তু মানে এতক্ষণ শুনলাম সবাই কিন্তু ইচ্ছে করে জড়াতে চায় না। ধরুন আমার একটা টোটো পুরনো গাড়ি ছিল, সেটা আমি চালাতাম, হঠাৎ গাড়িটা কেড়ে নিল, আমাকে একটা নতুন ইএমআই যাবে পড়তেই হলো, উপায় নেই। এবার আমি ইএমআই চালাচ্ছি, সংসার চালাচ্ছি, ভালো চলছে, মেয়েটা পড়াশোনা করে পিজি হসপিটালে। এবার হঠাৎ তার দরকার পড়লো টাকা, আমাকে আবার ইএমআই এর ভাবেই পড়তে হলো। এই যে পরিস্থিতির চাপে, এই পরিস্থিতির চাপেও কিন্তু অনেক মানুষকে
1: চেষ্টা করবেন যেন ইএমআই টা এমন পরিমাণ টাকা হয় আর কি, যে আপনি সংসার চালিয়ে দু পয়সা রেখে তবে যেন ওই ইএমআই টা ঠিকঠাক ভাবে দিতে পারেন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাতে যদি স্বামী স্ত্রী দুজনে মিলে খাটতে হয়, খাটবো, লজ্জা নেই তো, তাই না? কিন্তু আপনাকে একসঙ্গে 4-5 লাখ টাকা কে দেবে বলুন? ইএমআই ছাড়া তো কোনো উপায় নেই, তাই না?
2: উপায় নেই আর এই বর্তমান পরিস্থিতি ইএমআই একমাত্র মাধ্যম
1: বাঁচিয়ে রেখেছে বিভিন্ন ফিনান্স কোম্পানি। কিন্তু ওই জায়গাটায় আমরা সতর্ক থাকবো যে আমি একটা পরিমাণ সংসার লাগবে, ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আবারও ফোন করবেন, কেমন? নমস্কার নেবেন আমার। নমস্কার। এবারে পড়বো মেসেজ, অনেকগুলো মেসেজ এসে গেছে, জমা হয়ে গেছে, এবার চটপট মেসেজগুলো পড়তে থাকি। রীতা দে চুয়াপুর থেকে লিখছেন, নমস্কার, শুভ সকাল দিদি। জানেন দিদি, ইএমআই আয়ে কোনো জিনিস নিতে আমি খুব ভয় পাই, তবে বেশিরভাগ মানুষ নিরুপায় হয়ে ইএমআই জিনিস নিয়ে থাকে। একগুচ্ছ টাকা দিয়ে জিনিস কেনা সকলের পক্ষে সম্ভব নয়। একদম ঠিক কথা। এই যে এক্ষুনি এই যে সুজিতবাবু যে কথা বলে গেলেন, আপনারা কজন গিয়ে তার পাশে দাঁড়াবেন বলুন তো? তার তো ওটা ছাড়া গতি নেই। কিন্তু সতর্ক যে না, আমি কখনোই এমন বোঝা কাঁধে নেব না।

যেটা নিয়ে আমি জর্জরিত হয়ে যাব, আমার সংসার চলবে না, দু পয়সা রাখতে পারবো না, আপদ বিপদে কার কাছে আবার হাত পাতবো, তাই না? কেবলরামপুর মন্দির পাড়া থেকে তন্ময় প্রামাণিক লিখছেন, নমস্কার দিদিভাই, শুভ সকাল। আজকের বিষয়টি আগেকার দিনের মহাজনদের নিকট কর্জ নেওয়ার অনুরূপ, যে জালের ফাঁদ থেকে বের হওয়া খুবই কঠিন। আমি আপনার সঙ্গে সহমত হতে পারলাম না তন্ময়বাবু। সেটা হচ্ছে বিভিন্ন ফিনান্স কোম্পানি এবং ব্যাংক, তারা কিন্তু যাতে আপনারা মহাজনের দ্বারস্থ না হন তার জন্যই কিন্তু ব্যবস্থা রেখেছেন, দুটোকে এক করে ফেলবেন না। লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে লিখছেন, বিষয় ইএমআই। আমরা ইএমআইয়ের মাধ্যমে অনেক কিছু নিয়ে থাকি, যদি আমাদের শক্তির বাইরে না নেই তাহলে কোনো ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে স্বয়ম্ভর গোষ্ঠীগুলি এই ২৪ মাসে পরিশোধযোগ্য ঋণ নিয়ে থাকেন, এর মাধ্যমে অনেক পরিবার ঘরের ছাদ পর্যন্ত করেছেন। পরিশোধ করতে অসুবিধে হয় বটে, কিন্তু মেয়েদের গয়নাগাটি এগুলো বানাতেও এই সহযোগিতা প্রয়োজন। আমরা যদি বেশি লোভী হই তখনই আমাদের ঋণ পরিশোধে অসুবিধা হয়, যে কারণে শক্তির মধ্যে থেকে কাজ করা অনেক ভালো। আমি আপনার সঙ্গে একেবারে একমত লক্ষ্মীনারায়ণবাবু, কারণ আমরা দেখছি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা কিন্তু সংসারের হাল ফিরিয়েছেন, তাদের ভরসা কিন্তু এই ধরনের ইএমআই। তবে ওই যে কথাটি আপনি যোগ করেছেন, সতর্ক থাকতে হবে, কখনোই সাধ্যের অতিরিক্ত করব না যাতে আমাকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যেতে হয়। তবে এবারে আমি পড়ব সাধন মুখোপাধ্যায়ের লেখা মেসেজ। সাধনবাবু দীর্ঘদিন স্টেট ব্যাংকে চাকরি করেছেন আমি জানি। আপনি লিখেছেন, সাধনবাবু বাঁকুড়া থেকে, ভালো চলছে অনুষ্ঠান, আমার মতো এক ব্যাংকারের পক্ষে অত্যন্ত আকর্ষণীয়। তবে যখন সমস্ত ব্যাংকিং সিস্টেম সরকারি ছিল তখন এই অবস্থা আসেনি, আমরা রিপেমেন্ট ক্যাপাসিটি ভেরিফাই করে লোন দিতাম। ব্যাংক প্রাইভেটাইজেশন এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আসার থেকে অবস্থা এই জায়গায় পৌঁছেছে, সে অনেক কথা। তবে আসল কথা, বন্ধুরা যেমন বলছেন, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, ঠিক তাই, আমি আপনার সঙ্গে একেবারে সহমত। লোন দিচ্ছে বলেই লোন নিয়ে নেব, আমার পরিশোধ করার ক্ষমতা আছে কি না দেখব না, এটা করে আর যাই হোক ভালো থাকা যায় না, তাই না? আচ্ছা, নমস্কার দিদি ভাই, আজকের বিষয় যত আয় তত ব্যয়, কিন্তু জীবনটাই হচ্ছে ইএমআই, কারণ বর্তমান কাল হচ্ছে জীবনটা একটা চাল, এ জালে সমস্ত মানুষ পড়ে আছে সহযোগভাবে, কারণ আপনার লেখায় কোনো দাঁড়ি কমা কিচ্ছুটি নেই, এভাবে একটা বাক্য পড়া যায়, এই রকম করে কিন্তু মেসেজ করবেন না, জানেন আমি চট করে রেগে যাই, কিন্তু আপনি একটি বাক্য লিখবেন তাতে দাঁড়ি কমা থাকবে না, আপনার এই বাক্যগুলোর মানে করবে কী করে? আমি তো তবু চেষ্টা করছি, কিন্তু অনেকের পক্ষে এটা ভীষণ অসুবিধে হয়, আমারই তো অসুবিধে হচ্ছে। আপনি লিখেছেন বর্তমান কাল হচ্ছে এমআই, এই ইএমআই জীবনটা হলো একটা চাল, এ জালে সমস্ত মানুষ পড়ে আছে সহযোগভাবে, কারণ বর্তমানে না, আমি আপনার লেখার কোনো মানে করতে পারলাম না। এসরাফিল শেখ খড়িকাডাঙ্গা ৫ গ্রাম থেকে লিখছেন, এবার কিন্তু গুছিয়ে লিখলে তবেই আপনার মেসেজ পড়া হবে। সৃজিতা সাউ, এত বড় মেসেজ আমি পড়তে পারবো না, আমায় মার্জনা করবেন। পলাশ সরকার লিখছেন মধুপুর থেকে, ছোট্ট করে মেসেজ লিখেছেন, শুভ সকাল দিদি ভাই, কেমন আছেন, আশা করি ভালো আছেন, যা কামাই সব ইএমআই করি। দিদি, আমি ইএমআইয়ের পক্ষপাতী নই, কেননা ইএমআই সমান মাসিক কিস্তি, আমার মুখের হাঁ যত বড় আমি ততটাই মুখে ভাত ঢোকাবো, বেশি ঢোকালে বিষম লেগে যেতে পারে, একদম ঠিক এই কথাই কিন্তু সকাল থেকে বন্ধুরা বলছেন, সতর্ক থাকতে হবে। এরপরে আর কেউ দয়া করে মেসেজ করবেন না, কারণ স্টুডিওর ঘড়িতে এখন 8:50 হয়ে গেল, আমি একটা গান শোনাবো এবার। আমি তো বলবো ছোট্ট ছোট্ট ঋণ নেওয়া যায়, যেটা শোধ করতে পারবো, ইএমআই দিতে একটুও কষ্ট হবে না, সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.im.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4555 पर कॉल करें।
1: এই মুহূর্তে আপনারা রয়েছেন শুভ সকালের আড্ডায়। তবে বলি কর্মখালী সংক্রান্ত একটি খবর। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস, সংক্ষেপে NBEMS, তাদের বিজ্ঞপ্তিতে 53টি শূন্য পদ পূরণ করবার লক্ষ্যে তারা অনলাইনে আবেদনপত্র আহ্বান করছেন যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে। পদগুলির নাম এমন: ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ, BA, BCOM, BSc, BTEC,

অথবা বিই পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদনের যোগ্য। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 7 জুলাই 2026 থেকে, নেওয়া হবে 31 জুলাই

0: www.natboard.edu.in। শুনলেন কর্মখালী সংক্রান্ত ঘোষণা। একটু সময় হাতে রয়েছে, দেখি বন্ধুর সঙ্গে কথা বলা যাক খুব সংক্ষেপে। যিনি আসবেন তার কাছে আমার বিনীত অনুরোধ, এক মিনিটে আমরা কথা সারব, ইএমআই এর পক্ষে না বিপক্ষে। কে রয়েছেন? হ্যালো হ্যালো, কেউ কি রয়েছেন? কে রয়েছেন সঙ্গে? নমস্কার।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বাহিরে বীরভূম থেকে অমৃতা মণ্ডল বলছি।
0: বলুন, খুব সংক্ষেপে এক মিনিটে কথা সারতে হবে।
1: আমরা মধ্যবিত্ত, তাই আমাদের কোন জিনিস ইনস্টলমেন্টে নিতে হয় সেটা ইএমআই আমাদের মাসে একটা থাকে। হ্যাঁ, এবং সবটাই যে দিয়ে দিই তা কিন্তু নয়, সবটা দিয়ে দিলে আমাদের সংসারটা চলবে কি করে? তবে নিতে হয়েছে অনেক জিনিসই আমরা নিয়েছি। এককালীন টাকাটা দিতে আমাদের খুবই একটু গায়ে লাগে। হ্যাঁ, অনেকটা টাকা, ধরুন ফ্রিজ নিয়েছি, এসি নিয়েছি, এগুলো কিন্তু আমরা, এই স্মার্টফোন, এগুলো কিন্তু আমরা ইএমআই এই কিন্তু এগুলো নিয়েছি, এবং বাড়ির আরো অনেক কিছু টুকটাক জিনিসপত্র সেগুলো নিয়েছি, এবং মাস গেলে সেটা একটা মানে কিছু কিছু পরিমাণে এই যে দেওয়ার যে সুবিধাটা, এটা আমাদের মতন মধ্যবিত্তদের পক্ষে কিন্তু খুব একটা সুবিধাজনক বলেই আমি মনে করি।
0: আমাদের বাঁচিয়ে রেখেছে, আমি আপনার সঙ্গে একমত। হ্যাঁ
1: হ্যাঁ,
0: ভালো থাকবেন।
1: সত্যি তাই, আমরা বেঁচে আছি সত্যি।
0: নমস্কার দিদি, ভালো থাকবেন আপনিও। নমস্কার, কে বলছেন? হ্যালো,
2: নতুনগ্রাম থেকে মোহাম্মদ কাইফান সাহেব বলছি দিদি।
0: বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, তো দিদি আপনি যে কথাটা বলছেন খানিকটা একবারই সত্য, তার কারণ আমার একটা শখে ছিল গাড়ি নেওয়ার, দিয়ে আমি গাড়ি নিয়েছিলাম, কিন্তু ওরা ওই 5 বছরের একটা চুক্তি করে সেটা চক্রবৃদ্ধি হারে সুদটা ধরে নাই, দিয়ে মাসে মাসে মাসে মাসে ওইটা এমএস দেয়। তা ওটা খুব শক্ত কঠিন ব্যাপার দিদি, তো ওই সাদের মধ্যে সাদ করতে হবে, তাহলে
0: ১,০০০ টাকা লাগে। তাহলে বন্ধুরা, একেবারে তো শেষ মুহূর্তে হাজির, যা কামাই সব ইএমআই বলেছিলাম, কিন্তু আপনারা প্রমাণ করলেন যা কামাই তার সবটা ইএমআই নয়। আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সংসার খরচ, একটা সেভিংস, তারপরে ইএমআই, এইটা আমাদের বুঝতে হবে। আর যখনই ইএমআই এর দ্বারস্থ আমরা হব, এমন কোনো জায়গা থেকে, বিশ্বস্ত জায়গা থেকে নেব যেখান সেখান থেকে নয়, কোনো প্রাইভেট কোনো সংস্থা থেকে নয়। এক্ষেত্রে সরকারি ব্যাংক অনেক বেশি সহযোগী। বেশ কিছু ফিনান্সের নাম করা যেত, কিন্তু উপায় নেই। যাই হোক বন্ধুরা, যা কামাবেন সব ইএমআই দেবেন না, সঞ্চয় করবেন। ভালো থাকবেন। আজকে শুভ সকাল এ পর্যন্তই আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়। এখন খবর।
3: আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহাদ নাজ। भारत ने संयुक्त राष्ट्र सुरक्षा परिषद के अस्थायी सदस्य के रूप में वर्ष 2028-29 के कार्यकाल के लिए चुनाव अभियान आधिकारिक रूप से शुरू कर दिया है। विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर ने न्यूयॉर्क स्थित संयुक्त राष्ट्र मुख्यालय में भारत की उम्मीदवारी पेश करते हुए शांति दृष्टिकोण का अनावरण किया। विदेश मंत्री ने कहा कि मौजूदा वैश्विक परिस्थितियों में संयुक्त राष्ट्र की भूमिका पहले से अधिक महत्वपूर्ण हो गई है। डॉक्टर जयशंकर ने सदस्य देशों से भारत की उम्मीदवारी का समर्थन करने की अपील की। विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर ने कल न्यूयॉर्क में संयुक्त राष्ट्र के महासचिव एंटोनियो गुतरश से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में डॉक्टर जयशंकर ने बताया कि उन्होंने पश्चिम एशिया, यूक्रेन और सूडान सहित वैश्विक घटनाक्रमों पर चर्चा की। उन्होंने भारत और संयुक्त राष्ट्र के बीच मजबूत सहयोग को भी स्वीकार किया। राष्ट्रपति द्रौपदी मुर्मू और उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने पश्चिम बंगाल में नौ दुर्घटना पर गहरा दुख व्यक्त किया है। ब्यौरा हमारे संवाददाता से।
4: प्रधानमंत्री नरेंद्र मोदी ने बंगाल की खाड़ी में मछली पकड़ने वाली ट्रॉलर दुर्घटना में 9 मछुआरों की मौत पर शोक व्यक्त किया।

0: आप सुन रहे थे महान संगीतकार रोशन पर केंद्रित कार्यक्रम आज के फनकार, प्रस्तुतकर्ता रमेश गोखले। अब कमल शर्मा को दीजिए इजाजत, नमस्कार।
1: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

গানে গানে আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা নাগ তহবিলদার। আজ নজরুল গীতির গানের ভেলা।

যে কবি বলেছিলেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। সেই কবি গিয়েছেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সেই কবিই আবার গিয়েছেন, তিনিই বলছেন, শিরোপরি মোর খোদার আরশ, গাই তারি গান পথ বেভুল। প্রেমিক কবি তিনি, পঞ্চ প্রাণীর প্রদীপ শিখায় আরতি করছেন কখনো শ্যামা সঙ্গীতে। তার এই যে কথাগুলোর মধ্যে কোথাও যেন একটু মনে হয় যে অসামঞ্জস্য আছে, কিন্তু তার কবি মানুষ লক্ষ্য করলে, তার জীবনধারা আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি দেখি, তাহলে দেখব যে তিনি সাধক কবি। ধর্মপ্রবণতা এই বিষয়টা তার জীবনের মতনই কিন্তু বৈচিত্র্যময় ছিল। আমরা সকলেই জানি যে তিনি আর্থিক অসচ্ছলতার মধ্যে বড় হয়েছিলেন। খুব অল্প বয়সে তার বাবার প্রয়াণ হয়, সংসারের জোয়াল কবির ঘাড়ে চেপে বসে। তার পিতা অবস্থার দুর্বিপাকে হাজি পাহলওয়ানের মাজার শরীফ ও মসজিদের সেবা করে জীবন নির্বাহ করতেন, আর তার পিতার প্রয়াণের পর কবিকে এই কাজই কিন্তু বেছে নিতে হয়। পড়াশুনো খুব বেশি দূর করেননি, মসজিদের বিভিন্ন মুয়াজ্জেন হিসেবে কাজ করতেন তিনি, আর অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই ইসলাম ধর্মের ক্রিয়াকলাপ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাকে পালন করতে হয়েছিল। ওই সময়ে কোরআন শরীফ অনর্গল নির্ভুল পড়ে

করতে পারতেন, এমনই মানুষ ছিলেন তিনি। তবুও নিজেকে তিনি কিন্তু এক জায়গায় গুটিয়ে রাখেননি, গণ্ডিবদ্ধ জীবে তিনি কিন্তু পরিণত হয়ে থাকেননি, নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন, প্রসারিত করেছিলেন। গ্রামের অন্য ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ তাদের সঙ্গে মিশেছিলেন, পীরের খাদেম হয়েও তিনি হিন্দু ধর্ম এবং বিভিন্ন শাস্ত্র তার সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন নিজের। তার একটা বড় কারণ ছিল, সেটা জানি যে লেটো দল, লেটো দলে যোগ দেওয়ার জন্য যোগ দেওয়ার পরে পালাগান লেখার সময় তাকে হিন্দু পুরাণ গাথার সাহায্য নিতে হয়েছিল। আর তাই এই দুটো ধর্মের সঙ্গেই ওতপ্রোতভাবে তার নিবিষ্ট হয়ে যাওয়া আমরা দেখতে পাই। আমরা এই যে মানুষটিকে, এই যে বৈচিত্র্যময় মানুষটিকে যতবার খুঁড়ে দেখি ততবার নিজেরাই সমৃদ্ধ হই, চমকিত হই। ধর্মের আবরণে ক্ষুধিত পীড়িত মানুষকে তিনি কখনোই তাদের সহজ বিশ্বাস থেকে বিকৃত করেননি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে অন্য রকমভাবে চালিত করার চেষ্টাও করেননি, নিজে তেমন ছিলেনও না। নিজের জীবন, বৈচিত্র্যময় জীবন, এই শব্দটি বারবার বলতে পছন্দ করব, তার জীবন যে বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্য তার সঙ্গীতেও আমরা দেখতে পাই। আমরা প্রথম গানটি শুনলাম মধুমিতা রায়ের কণ্ঠে, এরপরে রামানুজ দাশগুপ্ত।

প্রথম মহাযুদ্ধে তিনি সৈন্যদলে নাম লিখিয়ে চলে গেলেন করাচি। এখানে পাঞ্জাবি মৌলবীর কাছে ফার্সি শিখলেন। প্রথম মহাযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন বাংলায়। বাংলায় তখন ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। তিনি নিজের লেখার মধ্যে দিয়ে নিজের যন্ত্রণা এবং নিজের বিদ্রোহ তাকে যেন ভাসিয়ে দিলেন। চারিদিকে অগ্নিবিষাণ বেজে উঠল। সময়ের প্রয়োজনকে অনুভব করে তিনি একের পর এক লিখে গেলেন অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাঁশি, প্রলয় শিখা। কবিতার মধ্যে শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কথাই তিনি বললেন না, সামাজিক কুসংস্কারকেও তিনি কিন্তু আঘাত হানলেন। তিনি জানতেন, দেশের আন্দোলনকে যদি জোরদার করতে হয় তাহলে নিজেদের মধ্যে ভেদাভেদ জ্ঞান প্রথমে সেটা ভুলতে হবে। ওই যে সেই কারণে তিনি লিখলেন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। মানুষকে সচেতন করার জন্যে তাঁর এই আঘাতের প্রয়োজন ছিল সেদিন। যে ধর্ম মানুষকে নির্জীব করে রাখে, যে আচার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, সেই ধর্ম সেই আচারের প্রতি তাঁর কিন্তু কখনোই সমর্থন ছিল না। আচার সর্বস্ব যে জড়বাদী, জীবনবাদী, যে জড়বাদী যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে তিনি কিন্তু জীবনবাদী দৃষ্টিভঙ্গিকে আনার চেষ্টা করলেন তার লেখার মধ্যে দিয়ে।

তার মানে কিন্তু এই নয় যে তিনি নাস্তিক ছিলেন। যে ভগবানের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, কখনো লিখেছিলেন যে লাথি মেরে ঘুম ভাঙাতে চাই, তাকেই ফরিয়াদ কবিতায় নিজের নালিশ পেশ করেছেন। একদিকে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ, আর একদিকে ভগবানের প্রতিই আবার বিশ্বাস। এই টানা পড়েনে নজরুলের কবি মানুষের মধ্যে যে বৈচিত্র্য, সে বৈচিত্র্য বিভ্রান্ত করে না, বরং আমাদের অতি সাধারণ মানুষের যে মনস্তত্ত্ব তাকেই যেন দিক দেখায়। যে আমরা যেমন করে আমাদের বিভিন্ন মানসিক স্তরে, ভাবনার স্তরে, মানসিক অবস্থানে ঈশ্বরের কাছেই কখনো সমর্পণ করি, আবার কখনো তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে অভিযোগ তাকেই করি, এ যেন তারই ফলশ্রুতি। তেমন করেই যেন তিনি দেখালেন। রাঘব চট্টোপাধ্যায়।

মধ্যযুগের সাধক কবীর তিনি একবার লিখেছিলেন, মা কো কাহাঁ ঢুমর বন্দে, মই তো তেরে পাস মে, না মই দেবল না মই মসজিদ, না কাবে কৈলাশ মে। আমাকে কোথায় খুঁজছো, আমি তো তোমার পাশেই রয়েছি। আমি মন্দিরে নেই, মসজিদে নেই, কাবায় নেই, কৈলাশে নেই। এই কথার প্রতিধ্বনি আমরা নজরুলের কণ্ঠেও শুনতে পেলাম। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতালে জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে, তুমি খোঁজো তারে দেশ দেশ।

মধ্যযুগের কবির, নানক, দাদু, রাজ্জাব, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া এবং আরও অনেক সাধু সন্ত, আউল বাউলের সাধনার ধারাকে তিনি তাঁর সময়ে সঞ্জীবিত করেছিলেন তাঁর রচনায়। তাঁর প্রিয় পুত্র বুলবুলের আকস্মিক প্রয়াণের পর তিনি যেন আরও অন্তর্মুখী সাধনার দিকে নিজেকে আরও ঠেলে দিয়েছিলেন। আমরা এ কথা নিশ্চয়ই মনে রাখব যে এই সময়েও তিনি কিন্তু কখনোই তাঁর রচনার মধ্যে আমরা যদি আলোকপাত করি, দৃষ্টিপাত করি, দেখব যে তিনি মানুষকে বাদ দিয়ে কিন্তু কখনোই অবতারকে আশ্রয় করেননি। তাঁর ইসলামী এবং শ্যামাসঙ্গীতের মধ্যে মানুষের প্রতি অসীম ভালোবাসা, অপরিসীম সহানুভূতির বারবার আমরা দেখতে পাই। মনকে শান্তি দিয়েছেন, শান্ত করেছেন বেদান্ত, সাংখ্য, চণ্ডী, গীতা, যৌগিক মুদ্রা, এই সমস্ত অনুশীলন করতে শুরু করেছিলেন তিনি নিজেকে শান্ত করার জন্য। যোগ সাধনায় গুরুর প্রাধান্য কিন্তু তিনি তখনও চাননি। গুরুকে তিনি সন্ধান করেছেন, হয়তো তাকে পেয়েওছেন, তাঁর কাছ থেকে প্রাথমিক জ্ঞান আহরণ করেছেন, কিন্তু অষ্টপ্রহর গুরুর নির্দেশ কবিকে পরিচালিত করবে এ যেন তাঁর মনোভূত ছিল না। নিজস্ব অন্তর্নিহিত শক্তির অনুসন্ধান নিজেকেই করতে হবে, নিজস্ব শক্তিকে জাগ্রত করার চেষ্টা থেকেই শ্যামাসঙ্গীত, ইসলামী সঙ্গীতের যেন জন্ম। এসব গানে বাঙালির হৃদয়ের মাধুর্য প্রকাশের যে ভাব,

তার ভাষায়, তার নিজস্ব ভাষায়, নিজস্ব ভাবে, বিশ্বাসে একেবারেই যেন সমৃদ্ধ হয়েছে। একটা কথা খুব মনে আসছে যে শ্যামাসঙ্গীত রচনায় তো আমরা সত্যি রামপ্রসাদের কৃতিত্ব কখনোই ভুলতে পারবো না, অনস্বীকার্য। রামপ্রসাদের পর কমলাকান্ত চক্রবর্তীর কথা, রাজা মহতাব চাঁদ, মিধুবাবু, রাম বসু, গিরিশচন্দ্র ঘোষ, যারা শুনছেন তাদের নিশ্চয়ই এই নামগুলো মনে আসছেন। আবার ওদিকে আলাউল, শেখ ফয়জুল্লাহ এবং আরও অনেক বৈষ্ণব ভাবাপন্ন মুসলিম কবি দেবদেবী নিয়ে সাহিত্য রচনা করেছেন। নজরুল ইসলাম যেন এদেরই উত্তর পুরুষ হয়ে এলেন, তার রচনায় এই যে প্রভাব, নিজস্বতা, এই যেন একেবারে অন্য, এই যে স্বাতন্ত্র্য, তা যেন নিজস্ব রূপে এলো। চলুন ধনঞ্জয় ভট্টাচার্যের পর একটা শ্যামাসঙ্গীত শুনি।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম এই গানটি। আর শুনতে শুনতে সেই ওই আবার একটি কথা মনে হচ্ছিল যে রামপ্রসাদের পদাবলিতে যেমন অসহায় শিশুর আবেদন, ঠিক তেমন যেন সেই অসহায় শিশুর মতনই তাঁরই শ্যামার সঙ্গীতের আবেদন, আহ্বান মাকে। টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টুতে বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, হ্যাঁ, অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: আসলে নজরুল গীতি হচ্ছে একটি সুন্দর বৈচিত্র্যময় ফুলের বাগান। এই ফুলের বাগানটি অজস্র বিচিত্র ফুলের বাহারে মনোহর ও সৌরভে সুরভিত। সেই বৈচিত্র্যময় ফুলের বাগানের অন্যতম ফুলের গাছটির নাম হলো কাব্যগীতি। নজরুলের কাব্যগীতির বৈচিত্র্যে আমরা পাই অজস্র স্বাদি, তেমনি কাব্যগীতির মুখ বিভোর, এবং তার মধ্যে দেখুন কত র

0: সঙ্গে ফুটে ওঠে হৃদয়ের অনুরাগ, চাঁদের জ্যোৎস্না, ফুলের হাসি। এবং দেখি আমাদের সুখের কথায় শোকের ব্যথায় উচ্ছল ক্ষণের উদাস মনের কথাগুলি হয়ে ওঠে এই গীতগুলি। এবং কাব্য বৈচিত্র্যে যে অজস্রায়ণ আছে প্রেম প্রকৃতি, শৈশব আছে মৃত্যু, যার সে অনেক কথা। তো আমরা শুধু এগুলো নিয়ে শুধু নাম জপ করতে থাকি আর খুঁজে খুঁজে পাই নজরুলের কাতর মনের ব্যাকুলতা। বিরহের পটভূমিকায় আমরা যেন নিজেদিকে মনে মিলিয়ে নিতে পারি। আর এই মুহূর্তে আমার একটা গান মনে পড়লো শম্পা কুণ্ডুর কণ্ঠে, মন জপ নাম। যাই হোক, এইটুকুই বললাম। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
1: ধন্যবাদ আপনার পছন্দের গান।

0: শ্যাম আর শ্যামার প্রতি এই যে আকুতি, সেই আকুতি আমাদেরও যেন একদম অন্যরকমভাবে ভাসিয়ে নিয়ে যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, আমি মালদা থেকে শ্যাম ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: আসলে আজকে এত সুন্দর একটি বিষয়কে নিয়ে আপনি বসেছেন এবং এত সুন্দর সুন্দর সব গান শুনছি। গানগুলো তো আমরা শুনি, কিন্তু এই যে অনুষ্ঠানটা শুনতে শুনতে মনের মধ্যে অনেকগুলো বিষয় ঘোরাফেরা করছে। তার মধ্যে অন্যতম একটি বিষয়, মসজিদের মধ্যে কোথাও গিয়ে একজন রাধা লুকিয়েছিল। তার কারণ, রাধা যদি না লুকিয়ে থাকতেন তাহলে উনি এই লাইনগুলো লিখতে পারতেন না যে কোন রসে যমুনার কোলে কুঞ্জে কে কিশোর রেণুকা বাজার। এই আর কি তো রাধা আর কি, এ কিশোর কিছু দেখছে, মানে ভাবছে যে কোন রসে যমুনার কুলে কিশোর রেণু বাজাচ্ছে, মোর অন্ধ আঁখি কাঁদে কাঁদেরই তৃষায়। এই যে আরতিটা নজরুল সাহেব ফুটিয়ে তুলেছেন তার সৃজনে, এই যে সৃজনটা হতো না যদি তার মনের মধ্যে একটা রাধা সত্তা না থাক। আবার কোথাও গিয়ে নজরুলের মধ্যে একটা বাউল সত্তা লুকিয়ে রয়েছে যে অন্তরে তুমি আছো চিরদিনে অন্তরে ওকে অন্তরে জানি। এটা বাউলের কথা, এটা বাউল বাউলরা বলছেন যে আমার মধ্যেই আমার ঈশ্বরের বাস। তাছাড়া আর একটা গানের প্রসঙ্গ বলি, যে আমি নতুন করে গড়ব ঠাকুর কষ্টি পাথর দেমা এনে, সেই ঠাকুরের চরণ আমি আঁকবো না, চরণ আঁকলে তো সে পালিয়ে যাবে, সে কাণ্ড বাঁধাবে। এই যে বাৎসল্য রসকে উনি ফুটিয়ে তুলেছেন, ইট ইজ নজরুল ইসলাম, ইট ইজ নজরুল ইসলাম, ইট ইজ কাজী সাহেব।
0: খুব সুন্দর করে বললেন শায়ন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে এই যে বাউলের কথা উঠছে, এই যে রাধার কথা উঠছে, আমার বারবারই এই কথাগুলো শুনলে, এই গানের কথা শুনলে, সুর শুনলে বারবার মনে হয় যে একজন প্রেমিক সে তো সবসময়ই উদাস, সে সবসময়ই অপেক্ষারত, আর অপেক্ষারত যে সে কিন্তু রাধা। রাধার থেকে বেশি অপেক্ষা মনে হয় আর কেউ এ জীবনে করেনি। তাই সেই সত্তা আমরা নজরুলের মধ্যে বারবার দেখতে পাই। ওই যে একটু আগে বলছিলাম যে শ্যাম আর শ্যামা, এই দুই আকুতি মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে এই গানটি শুনি।

আমরা এই যে শ্যাম আর শ্যামা এবং তার সঙ্গে তিনি আল্লাহকে ডেকেছেন একই সঙ্গে, বিভ্রান্ত হননি, আমরাও হই না। মাতৃ নামের হোমের শিখা আবার শ্যামা নামের ভেলায় চড়ে মাতর কালো রূপের মাঝে রসের সাগর লুকিয়ে আছে। এসব কিছুর মধ্যে আমরা কিন্তু একজন মানুষকে দেখতে পাই, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি সংস্কৃতির সাধক, সাধক কবি, একজন সাধক মানুষ। নজরুলের কবি মানুষ দেশ এবং জাতির চিন্তা এবং ভাবনার সঙ্গে সমসূত্রে কিন্তু কোথাও বেঁধেছিল। তিনি শুধু যে কালীর মহিমা কীর্তন করেছেন তেমনটি নয়, তাকে দেশ আর দশের সঙ্গে মিলিয়ে ফেলেছিলেন, রণরঙ্গিনী বেশে আবাহন করেছেন, জাগো শ্যামা জাগো শ্যামা, আবার রণচণ্ডী সাজই, তুই যদি না জাগিস আগে ছেলেরা তো জাগবে না যে। বিদেশি শাসনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তার মধ্যে নিজের ভক্তিভাবে এইভাবেই তিনি সঞ্চারিত করে দিয়েছেন, জনমানুষকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলছেন, কারা পাষাণ ভেদি জাগো নারায়ণ, জাগো জাগো শঙ্খচক্র গদাপদ্মধারী, তিনিরও বিদারী অলক বিহারী কৃষ্ণ মুরারি আগত ওই। সংসার যে মায়ার খেলা, চোখ বুঝলে যে সব অন্ধকার, তখন কাতব কান্তা কাস্তে পুত্রা, এরকম কথার উল্লেখ করে কবি বৈরাগ্যের সঞ্চার করতে চেয়েছেন। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা মেগে পথে চলে, শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঠেলা, এই তো বিধির খেলা রে ভাই, ভব নদীর খেলা।

আবার এই যে একটু আগে আমাদের এক বন্ধু মালদা থেকে ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে বাউল সত্তার কথা। হ্যাঁ, তিনি তো উদাসী বাউল, তিনি তো লিখছেন, দ্বারাসুত পরিজন রূপে প্রভু অনুক্ষণ, তোমার আমার মাঝে আড়াল করে সৃজন, তুমি যবে চাহো মোরে লহহে তাদের হয়ে, ছিঁড়ে দিয়ে মায়া ডোর ক্রোড়ে ধরো আপন। যে দুঃখকে, যে ব্যথাকে, যে শোককে ভুলবার জন্যে তিনি সাধন ভজন আরম্ভ করেছিলেন। দুঃখ ক্লেশ শোক পাপ তাপ শত শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও, অভাব দৈন্য শত হৃদি ব্যথা ক্ষত, যাতনা সহিব প্রভু কোলে তুলে নাও। সেই দুঃখকে তিনি সাধনার অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। দুঃখময় জীবনের উপরই জোর দিয়ে আত্মনির্ভরতার কথা আমাদের শুনিয়েছেন। তিনি বলছেন, তুমি দুঃখের বেশে এলে বলে ভয় করি কি হরি, দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি, আমি ভয় করি কি হরি, আমি শূন্য করে তোমার ঝুলি, দুঃখ নেব বক্ষে তুলি, আমার ব্যথা শোকের শতদলে তোমায় নেব বরি, আমি ভয় করি কি হরি। তাই তার অন্তরাত্মা পরমার্থ লাভের জন্য নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। যে প্রেম স্বপ্ন যৌবনে কবিকে প্রকৃতির মধ্যে প্রিয়াকে আবিষ্কার করার আনন্দে প্রেরণা দিয়েছিল, সেই প্রেমই ক্রমশ কিন্তু ভগবৎ প্রেমে বিলীন হয়ে গেল।

গহন অনুভূতিকে প্রাণের গভীর সত্যে উদ্দীপিত করে প্রাণের আকুতিকে তিনি সহজ ভাষায় প্রকাশ করেছিলেন। কখনো তিনি আল্লাহকে রুদ্র রূপে, কখনো আবার করুণাময় রূপে এঁকেছেন। আমরা দেখেছি যে প্রাচীন বাঙালি মানে মুসলিম লোককবিরা ইসলামী গান রচনা করেছিলেন, কিন্তু সেগুলো কোথাও যেন শিক্ষিত জনসাধারণের কাছে খুব যে গ্রাহ্য হয়েছিল, গ্রহণযোগ্য হয়েছিল তেমনটি নয়, সেজন্য সেগুলো অধিকাংশই লুপ্তপ্রায়। কিন্তু নজরুল নতুন প্রেরণায় ইসলামী গান রচনা করলেন এবং তা শিক্ষিত মুসলমানদের কাছে সাংঘাতিকভাবে গ্রহণযোগ্য হলো। ফেরদৌস আরা

एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा। সেই এক পরমেশ্বরই সর্বভূতে প্রচ্ছন্ন, তিনি সর্বব্যাপী ও সর্বভূতান্তরাত্মা। নজরুল এই সত্য জ্ঞান দিয়ে উপলব্ধি নয়, প্রেম দিয়ে উপলব্ধি করেছিলেন। আজকে গানের ভেলা শেষ করার সময় হয়ে গেছে। শেষ করব আমাদের এক বন্ধু বহরমপুর কাশিম বাজার থেকে মনা দাস, অনুপ জালোটার কণ্ঠে একখানি গান শুনতে চেয়েছিলেন, তার পছন্দের শিল্পীর গান শুনিয়ে শেষ করব। খুব ভালো থাকুন সকলে, ভালো রাখুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি, নিবেদিতা নাগ তহবিলদার।

0: গানের ফেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: যুববাণীর অনুষ্ঠান, আপনাদের সঙ্গে সৌরিক ঘোষ এবং কিংশুক ঘোষ।

0: হ্যাঁ আমি বুঝতে পারছি শৌভিক। হ্যাঁ আগে ঠিক খেলাধুলোতে আমরা একটা মিউজিক দিয়ে শুরু করেছিলাম,
1: রাইট?
0: হ্যাঁ আজকেও আমি বুঝতে পারছি তুমি জার্সি পরে চলে এসেছো, তোমার মনেও ঠিক ওটাই চলছে, কিন্তু আজকে আমরা ঠিক ওটা দিয়ে শুরু করছি না।
1: হ্যাঁ হ্যাঁ মানে ডেফিনেটলি তাই, কারণ আমরা আজকে ফুটবল নিয়ে ডেফিনেটলি কথা বলবো কিন্তু শুরু করছি না। আজকে ঘড়ির সময় এখন এই মুহূর্ত থেকে স্টুডিও থেকে বলছে যে 11:02, আর তোমাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি শৌভিক, আমার সঙ্গে রয়েছে কিংসুক। আর যথারীতি আজকে সপ্তাহের দ্বিতীয় মঙ্গলবার, আর তোমরা জানো দ্বিতীয় মঙ্গলবার মানে খেলাধুলার আসর, আর এই খেলাধুলার আসরে আজকে আমরা বিভিন্ন খেলা নিয়ে আলোচনা করব। দেখো ফিফা তো চলছে এবং ফিফা এখন যে পর্যায়ে রয়েছে সেখান থেকে মানে আলোচনা আমরা ডেফিনেটলি করব,
0: করতেই হবে,
1: করতেই হবে। তাছাড়া একটা সেগমেন্ট তো আমরা

0: অলরেডি কন্টিনিউ করছি তোমরা সকলেই,
1: হ্যাঁ প্রত্যেক দিনই আমরা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের সব ডিটেইলস নিয়ে আছি, এবং তার সঙ্গে কিন্তু আজকে আরো কথা বলতে হবে একটা দুটো জিনিস নিয়ে, যেটা
0: যেটা আমি প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে কি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে খেলাটা হলো, যে টি টোয়েন্টি সিরিজটা হলো, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব, এবং আমরা আলোচনা করব কোথায় ইন্ডিয়ার পারফরমেন্স খারাপ হলো,
1: এবং যতটা নিরাশ আমাদের এই মেন্স টিম করেছে ইন্ডিয়া টি টোয়েন্টিতে, সেখানে ততটাই কিন্তু আমাদেরকে আনন্দ দিয়েছে উইমেন্স টিম, যেখানে যেটা অনলি টেস্ট ম্যাচ ছিল সেই টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের, কিন্তু এই দুটোর পরে মানে একটা প্রচন্ড নিরাশাজনক এবং একটা অনেকটা আনন্দদায়ক, এই দুটোর মাঝখানে আরেকটা জিনিস যেটা আমাদের আশা থাকবে, যেটা আজকে শুরু হবে 3:30 থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজ,
0: সেটা নিয়ে আমরা যাব। এর পাশাপাশি আমরা কথা বলবো হেলসিঙ্কি কাপ নিয়ে, তোমরা জানো না হেলসিঙ্কি কাপ, অনেকেই আইডিয়া নেই, অনেকেই জানে না, বাট সোশ্যাল মিডিয়াতে এখন এটা প্রচুর প্রচুর প্রচুর আলোচনা হচ্ছে, এবং আলোচনা হওয়ার মধ্যেই বিকজ ইন্ডিয়া হেলসিঙ্কি কাপে ইউতে সব থেকে বড় ফুটবল একটা ম্যাচ, যেখানে ইন্ডিয়ার পারফরমেন্স আন্ডার আই গেস 59 দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, এবং ইন্ডিয়া লিভারপুল বার্সেলোনা টিমের মতো সব করে টিমকে
1: হারিয়ে দিয়েছে, এবং আমাদের যেটা খুবই আনন্দ, যেটা আমাদের কাছে সবার কাছে একটা খুব আক্ষেপের বিষয় সবসময়, যে ইন্ডিয়া কবে ফিফা খেলবে, আমরা সবাই দেখবো, আমরা আশা করছি যে 30 বা 34 হয়তো ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি আমরা ফিফা খেলতে, কিন্তু তার যে একদম প্রাক মানে একদম শুরুর দিকটা যদি আমরা দেখি, যে বেস সেখানে কিন্তু যেটা আন্ডার 15 যে ওয়ার্ল্ড কাপ হয় সেখানে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে গেছে, যেটা আড়াই মাস পরে,
0: এটা একটা ভালো খবর,
1: কিন্তু এখানে কিছু চিন্তার বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা আসবো, তার সঙ্গে ওয়েম্বলডন নিয়ে আসবো, এই সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে থাকবে,
0: একদম এই সবকিছু খেলা থাকবে। আর তবে এই আলোচনা শুরু করার আগে একটা জমরদস্ত গান যদি না হয় তাহলে তো ঠিক যাবে না, তো গান দিয়ে আমরা ঢুকবো, আর তোমাদের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি থাকবে ফ্রি হিটস,
1: সেখানে কিন্তু একটা সুন্দর পোস্টার রয়েছে যেখানে আমার শরীর দুজনের ছবি দেওয়া একটা পোস্টার রয়েছে, সেই ছবির তলায় আমরা যে ফ্রি হিটের কোয়েশ্চেন করছি সেই কোয়েশ্চেন আনসার দিতে হবে, সেটা ছাড়াও কি আমাদের কেমন দেখতে লাগছে ওই পোস্টারে সেটাও কিন্তু তোমরা লিখে জানাতে পারো,
0: এটা এটা কেন কিন্তু বলছে আমার স্ক্রিনে যাইও অনেক খারাপই দেখতে লাগছে, যাকে হ্যাঁ তোমরা চলে এসো ঝটপট ফোন নাম্বারে, ফোন নাম্বার আরেকবার বলে দিই 0332131342 নাম্বারে, আর আমরা আড্ডায় ঢুকবো, আড্ডা ঢুকে একটা সুন্দর গান ডেফিনেটলি থাকবে তোমাদের জন্য, ফিরছে এটা গানের পর জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে টার্গেট গানটা শুনে থাকো, আর আড্ডায় এই মুহূর্তে রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে কিংশুক।

0: দেখো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু সবার টার্গেট থাকে যে আমরা জিতবো, কিন্তু সরি সবসময় কি সেটা হয়ে ওঠে?
1: দেখো সবসময় সেটা হয়ে ওঠে না, ডেফিনেটলি খেলার নিয়মই সেটাই যে কখনো তুমি হারবে কখনো তুমি জিতবে, কিন্তু হারেরও একটা মানে মান থাকা উচিত।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যারা শুনছো যারা একটু আধটু খেলা ফলো করো তোমরা বুঝে গেছো যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। কিন্তু ঠিক আছে, দেখো যতটাই খারাপ হোক যাই হোক আমরা যখন জয়ের সময় সঙ্গে ছিলাম তখন পরাজয় আমাদের থাকতে হবে, আমাদের দেখতে হবে কারণগুলো কি, কেন ঘটেছে, কি ঘটেছে, কি আমরা বেটার করতে পারি আরো। বিকজ আমাদেরকে জানি আমরা সবাই যে একটা জেনারেশন ছিল, একটা পুরো টিম ছিল যেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং আমরা এখন যে টিমটা দেখছি দিস ইজ দ্য ফিউচার ইন্ডিয়ান ক্রিকেট টিম যেটা আমরা এক্সপেক্ট করছি। তো আমাদেরকে, আমরা তো সবসময় প্রেজেন্ট নিয়ে বাঁচি অবশ্যই, কিন্তু আমাদের তো ফিউচারটা নেগলেক্ট করলে চলবে
1: না, ডেফিনেটলি।
0: তো সেই জন্যই চলো শুরু করা যাক,
1: চলো চলো। হ্যাঁ ডেফিনেটলি, এবং আরেকটা যেটা তুমি খুব ভালো কথা বললে যে আমাদের ফিউচারটাকে মাথায় রেখে সমস্ত কিছু করা উচিত, ডেফিনেটলি তাই। এবং সেখানেও কিন্তু আমার একটা মানে বলার আছে ইন্ডিয়ান টিমকে নিয়ে বেসিক্যালি, আমি যেটা মানে আগের বার আমি একই কথা বলেছিলাম যে ইন্ডিয়ার টিমের যেভাবে মানে টিম স্কোয়াড সিলেকশন হচ্ছে ঠিক আছে, ওটা নিয়ে আমার আর কোনো কমপ্লেন নেই, বিকজ কমপ্লেন প্রতি বছরই থাকে আমার, সকলেরই থাকে,
0: সকলেরই থাকে।
1: হ্যাঁ বাট ঠিক আছে, যখন সিলেকশন হচ্ছে তুমি ঠিকভাবে কিন্তু প্লেয়ারদের নামানো, মানে কখন তুমি কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলাবে সেটা সিলেকশনটা কি এবারে ভালো হলো?
0: মানে ভালো যদি হতো তাহলে কি এরকম একটা রেজাল্ট হতো বলে আমার মনে হচ্ছে।
1: তুমি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে বিকজ অফ ফিফা, এই ফিফার জন্য কিন্তু আজকে ইন্ডিয়ার টিমের খেলা অনেকেই দেখেনি, ঠিক আছে, অনেকে ফলো করেছিল বাট অনেকে খেলা দেখেনি সেইভাবে। সো ইন্ডিয়ার এই মুহূর্তে যদি কোনো ফিফা যদি না হতো বা যদি কোনো ফুটবল বিশ্বকাপ না হতো তাহলে কিন্তু ইন্ডিয়ার, সেই মনে পড়ছে আমার, আমার ওই দিনটার কথা মনে পড়ছে যখন একদম শুরুর দিকে 2007-08 সময় একটা বাজে সময় যাচ্ছিল ইন্ডিয়ার, যেখানে সচিন পারফর্ম করতে পারছে না, কেউই সেওয়াগ পারফর্ম করতে পারছে না, কেউই পারছে না পারফর্ম,
0: মানে তখন আমি দেখতাম বুঝতাম না যাই হোক।
1: হ্যাঁ তো সেরকম একটা বাজে একটা ইমেজ তৈরি হয়েছিল ইন্ডিয়া, এবারেও কিন্তু হতে পারতো, ফিফা বাঁচিয়ে দিল,
0: ফিফা অনেকটাই বাঁচিয়ে দিল। আর আর এই যে এখন আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া এখন একটা কোর্ট রুম হয়ে গেছে, সবকিছুর আমরা সবকিছু আমরা কোর্টের মতো করে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলি, সেখানে কিন্তু ফিফা এবং তার সঙ্গে আরো অনেক চারপাশের জিনিস কিন্তু ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছে। তো যেটা শরীর বলছিল সেখানে মানে কোনো দুবিধা এখানে নেই।
1: দেখো না প্রথম টি টোয়েন্টি প্রথম সিরিজটা প্রথম ইনিংসটা হয়নি, সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড জিতলো 4 উইকেটে, যেখানে ইংল্যান্ড 125 রানে জিতলো, সেটা মানে কিছু বলার নেই, যাকে ফোর্থ ইনিংসে ইংল্যান্ড 9 উইকেটে জিতলো, আর আবারও ফিফথ ইনিংসে ইংল্যান্ড 56
0: রানে জিতল। এইবার তুমি যে কথাটা একটু আগে বললে এটাই হচ্ছে আমি যেটা দেখলাম ফার্স্ট ইনিংস এর কথা বলি, যেটা যদিও বৃষ্টির জন্য খেলাটা হয়নি, কিন্তু ফার্স্ট ইনিংসে আমরা ওপেন করতে দেখেছি সঞ্জু স্যামসনের সঙ্গে আমাদের

0: অভিষেক শর্মা কে, হ্যাঁ,
1: সেখানে আমরা সেকেন্ড ম্যাচ থেকে দেখলাম যে বৈভব সূর্যবংশী ওপেন করতে শুরু করলো, আবার এসে আমি যদি ফিফথ ম্যাচে দেখি, ফিফথ ম্যাচেও আমি গিয়ে দেখছি যে সঞ্জু স্যামসন ওপেন করছে। এই যে এই মানে আমি যেই দেখছি ফার্স্ট ম্যাচে রান পেলো না, সে সঙ্গে সঙ্গে আমি পরের ম্যাচ থেকে বসিয়ে দিয়ে আরেকজনকে ট্রাই করছি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আবার সে যখন তিনটে ম্যাচে রান পেলো না, সঙ্গে সঙ্গে আবার তাকে বসিয়ে দিয়ে আমি আরেকটা ট্রাই করছি।
0: ট্রায়ালের এইটা সময় নয় এখন,
1: এই ট্রায়াল এন্ড এররটা কি এবং কেন মানে আমি তো জানি না, মানে
0: আমার প্লিজ তোমরা জানাও,
1: ভাবনা চিন্তার বাইরে।
0: আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে 0332131314 নম্বরে। আর তবে আমার আলোচনা করার একটা ছোট্ট ফ্রি হিট তোমাদের দিয়ে রাখি, এই যে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজটা হলো, এই সিরিজের মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে তোমাদের বলতে হবে। ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজের এই যে রিসেন্টলি হলো, এই সিরিজটার মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে কে? চটপট চলে এসো আমাদের ফোন নাম্বার 0332131314 নম্বরে। আর ফোন লাইনে না পেলে আমাদের তো যেটা কিংসুক
1: পোস্টার
0: রয়েছে আমাদের,
1: সেই পোস্টারে
0: কমেন্ট করে দাও,
1: হ্যাঁ মানে এইটা আগে কমেন্ট করো, মানে আমি আমি পোস্টার একটু আগে কমেন্টটা খুললাম, খুলে দেখলাম যে আমরা কোনো কোয়েশ্চেন করিনি, কিন্তু আমি একটা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে আর্জেন্টিনা।
0: আসবো সেটা নিয়ে,
1: আমরা খুশি, কোয়েশ্চেনে আসবো, আনসারে আসবো।
0: আমরা যেটা আলোচনা করছিলাম যে কেন কি মনে হয় তোমার যে কোথায় কি ফল্টটা হলো, মানে বিকজ অফ এই এই সাফল্যটার জন্য কি হলো কোথাও গিয়ে নাকি
1: নট অনলি
0: সিলেকশনটা ঠিকঠাক ছিল?
1: হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমার কোথাও গিয়ে এটা অবশ্যই মনে হয় যে টপ অর্ডার কনসিস্টেন্সি ল্যাক করেছে, একদম
0: টপ অর্ডার কনসিস্টেন্সি ল্যাক করেছে বোকে বেশ।
1: তারপরে হচ্ছে যে এই যে যেটা সেকেন্ডে যে কোয়েশ্চনটা বললাম যে সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসন, যা যাই না আমরা, সঞ্জু স্যামসন কেন তার নিজের জায়গায় সিমেন্টেড ছিল না, সে খেললো তারপর খেললো না আবার খেললো, তারপর অবশ্যই যেটা একটা বড় রিজন যেটা আমাদের সবচেয়ে বড় এক্সপেকটেশন ছিল, এখন আমরা সেটা সবচেয়ে বড় ডিজাস্টার হয়ে গেছে এই সিরিজটার জন্য। আমরা কোনো এরকম কিছু বলছি না, ভবিষ্যতের কথা আমরা বলতে পারবো না, আমরা সবাই ভালোটাই আশা করি, কিন্তু এই সিরিজের জন্য বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে একটা দুর্দান্ত আইপিএল এর পর বৈভব সূর্যবংশী।
0: হ্যাঁ, এখানে আমার অনেক কিছু বলার রয়েছে, যেটা আমি আর কিংসুক আলোচনা করছিলাম অফ দি ইয়ার, সেখানে হচ্ছে কি আমরা একটা এক্সপেকটেশন দেখতে পাই একটা প্লেয়ারের মধ্যে তখনই যখন সে সুন্দর খেলে, গুছিয়ে খেলে এবং দেশের জন্য খুব রান করে, বিশাল বিশাল রান করে, সেটা কিন্তু সূর্যবংশী করছিল,
1: ঠিক আছে, একদম।
0: তো একটা এক্সপেকটেশন বাড়ছিল, মানে অনেকেই কম্পেয়ার করছিল জুনিয়র সচিন, জুনিয়র সচিন কেন করছিল কম্পেয়ার, তো সেখানে গিয়ে মানুষের যে আশাটা সেটা কোথাও না কোথাও গিয়ে এই সিরিজটার পর একটু হলে নড়বড় হয়ে গেছে। তবু আমরা আশা রাখবো যে কোথাও গিয়ে সে আবার কামব্যাক করবে
1: অবশ্যই, বিকজ মানে আমার তো এটা খুব মনে হয় জানো তো শরীর, যে মানে ইট ইজ ইট টু আর্লি, মানে একটা আইপিএল সে সিজন খুব ভালো খেলেছে, খুব ভালো, মানে আমরা সবাই ক্যাপিটালাইজ করার চেষ্টা করবো এরকম একটা ট্যালেন্টেড কে, বাট আই থিঙ্ক ইটস টু আর্লি। বাট আমরা দেখি ফোন লাইনে বন্ধু হয়েছে, ফোন লাইনে বন্ধু,
0: হ্যাঁ শুনি একবার বন্ধু কি বলছে আমাদের। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নদিয়া জেলার কুড়িয়া থেকে বলছি।
0: হ্যাঁ বলুন উত্তরটা।
2: হাবিবুক।
0: আপনি শিওর উত্তরটা?
1: আমরা জানি যে এটা একটা খুবই ট্যালেন্টেড জায়গা এবং তার সঙ্গে খুব একটা সেলিব্রেটেড জায়গা, কিন্তু আমার মনে হয় যে ক্রিকেটকে কেন্দ্র না করে ক্রিকেটের চারিদিকে পারিপার্শ্বিক এত জিনিস ঘটছে যে একটা প্লেয়ারকে যে তার খেলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সে কনসিস্টেন্টলি না খেলতে পারলে কিন্তু তার সেই জায়গাটার কোনো মানে দাম নেই বা তার সেই জায়গাটাই চলে যাবে, সেখানে আমার গিয়ে কোথাও মনে হয়, খুব মনে হয় যে সে তার খেলাটার থেকে বেশি, মানে আমরা তাকে তার চারিদিকে এতটাই তুলে দিয়েছি তার জন্য হয়তো
0: কিছুটা দায়ী সোশ্যাল মিডিয়া
1: 100 বার, মানে আই ক্যানট ডিসএগ্রি, অবশ্যই সোশ্যাল মিডিয়া। আর মানে আমি জানি না, মানে আমি বৈভব সূর্যবংশীর খেলা আমার নিজেরও খুব ভালো লাগে, পাওয়ার হিটার, বাট এই সিরিজে আমরা দেখতে পাই,
0: মানে আমার মনে হয় যে আমার আজ যতদূর খেলাটা দেখে, আমি খেলাটা কিছুটা ফলো করছিলাম, সেখানে আমার দেখে মনে হলো যে সূর্যবংশী কিন্তু এখনো অবধি রেডি নয় ফর টি টোয়েন্টি, হি ইজ নট রেডি ফর টি টোয়েন্টি। ইভেনচুয়ালি শুধু একজনকে দোষ দিলে হয় না, দুজন আরও রয়েছে, তিলক ভার্মা এবং শিবম দুবে, আমি যদি ভুল না করে থাকি, তাদের কিন্তু এবারে সেরকম ইম্প্যাক্ট পাইনি আমরা ইনিংসটাতে, গোটা ইনিংস হতে, কারণ আমি জানি না কোথায় গিয়ে খামতি হলো তাদের, মানে যেখানে একটা মানে ইংল্যান্ডের মতো টিম এবং প্রত্যেকটা টিমের প্লেয়ার এক্সপিরিয়েন্সড প্লেয়ার, আমাদেরগুলো এক্সপিরিয়েন্স বলবো না, মানে একদমই নয় সেটা একদমই বলবো না আমি, কিন্তু তারাও যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং সেইখানে তুমি এমন মানুষগুলোকে নামাচ্ছ যে তুমি ভরসা করতে পারো ভবিষ্যতে, ভবিষ্যতের কথা বললে
1: আমরা ভবিষ্যতে,
0: সেখানে যদি দেখে যে মানুষ এরকম খেলছে, কারণ তুমি ব্যাট হাতে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না,

0: এক্স্যাক্টলি,
1: তোমাকে মানে সিদ্ধান্ত নিয়ে ব্যাট ধরতে হবে। তুমি ব্যাট ধরে আছো কিন্তু তুমি সিদ্ধান্ত নিচ্ছো তারপর তুমি কিভাবে খেলবে, তিনি উনার রেডি ফর দ্য ফরম্যাট।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্ট, আমি টোটালি অ্যাগ্রি করি। আর যেটা আমরা বললাম যে আমার আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে বৈভব সূর্যবংশী আর একটু টাইম নেওয়া উচিত, কারণ আমার এই সিরিজটা ইজ ইটস টু আর্লি টু জাজ, বাট তাও ইটস ভেরি আর্লি ফর হিম। আর যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি, বোলিংয়ের দিকে যদি আমি আসি, তাহলে আমার মনে হয় যে আর্শদীপ সিংয়ের একটা সাপোর্ট খুব দরকার।
1: দেখো, হি ইজ ভেরি ভোলাটাইল, ঠিক আছে, এটা আমরা দেখে আসছি, ঠিক আছে, ও ভীষণ আনপ্রেডিক্টেবল, যে কারণে গৌতম গম্ভীর কিন্তু মাঝে মধ্যে ওকে বাদ রাখতো, ঠিক আছে, এবং গৌতম গম্ভীরের মুখটা ভেসে উঠলাম এই মুহূর্তে,
0: খুব গম্ভীর একটা
1: মুহূর্ত। আচ্ছা, ইতিমধ্যে বন্ধু ফোন এনে শুনি, বন্ধু কি বলছে আমাদের। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন?
2: মুর্শিদাবাদ লালগোলা থেকে
0: বলছেন। হ্যাঁ,
1: নামটা বলুন।
2: হ্যারি ব্রুন।
1: আচ্ছা বেশ, আপনার নামটা বলুন একবার।
2: ভোলানাথ হালদার।
1: ভোলানাথ হাল, বেশ, অনেক ধন্যবাদ। আমি উত্তর পেয়েছি কিংসুকে, আমরা কি এবার সঠিক উত্তরে যাবো? আমরা কি পোস্টারে দেখবো কোনো উত্তর এসেছে?
0: হ্যাঁ, আমরা সঠিক উত্তরে যাব, কিন্তু তার আগে আমার একটা প্লেয়ারের কথা আমি বলবো অবশ্যই।
1: হ্যাঁ আসবো আমরা, ডেফিনেটলি।
0: হ্যাঁ, সেটা হচ্ছে যে ভালো খেলেছে অবশ্যই, যে আমরা দেখেছি যে তোমার যে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অবশ্যই, একটা ছোট মানে আমরা আনসার পেয়ে গেছি, বাট সে প্রচুর রান করেছে, মানে সে ব্যাট হাতে প্রচুর রান করেছে। সেখানে কিন্তু একটা প্লেয়ার যার পারফরমেন্স খুবই ভালো ছিল, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। কারণ মানে খুব ভালো বলতে এরকম না যে সে অসাধারণ খেলেছে, না একদমই না, মানে সে অসাধারণ।
1: হ্যাঁ, কম্পারেটিভলি আমি একটা
0: অন্যদের থেকে কম্পেয়ার করলে সে কিন্তু এই পুরো সিরিজে 218 রান করেছে। সেখানে এইটা এতটাই বড় লাগছে যে পাঁচটা ম্যাচে 218 রান বা চারটে ম্যাচে 218 রান, যদিও ইন্ডিয়া ফার্স্ট ইনিংসটা খেলেছিল ফার্স্ট ম্যাচে, সেখানে কিন্তু যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল সে কিন্তু 236 রান করেছে। আর আমরা কি কোনো উত্তর?
1: হ্যাঁ, আমার উত্তর পেয়েছি সৌভিক সরকার, বলছে হ্যারি ব্রুক। তিনি ইংল্যান্ডকে 4-0 ব্যবধান সিরিজে জিততে নেতৃত্ব দেন, ডেফিনেটলি। অনিন্দিতা বলছে হ্যারি ব্রুক। সৌমেন দাস বলছে হ্যারি ব্লক ব্রুক হবে ওটা, যাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকগুলো উত্তর পেয়েছি আমার, তো আমরা সঠিক উত্তরে চলে যাই।
0: একদমই, তোমরা যারা উত্তর দিয়েছো সবার জন্য একটা জোরে হাততালি। তোমরা সবাই একদমই ঠিক উত্তর দিয়েছো, হ্যারি ব্রুক। এবং যেটা একজন সৌভিক সরকার মোস্ট প্রবাবলি বলেছে যে হ্যারি ব্রুক কিন্তু অসাধারণ নেতৃত্ব দিয়েছে।
1: এক্স্যাক্টলি, এইখানেই আমি আসবো যে ক্যাপ্টেন্সি কোথাও না কোথাও গিয়ে ম্যাটার করে। ইউ নো, আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেগমেন্টে আমরা খুব ভালো ভালো ক্যাপ্টেন পেয়েছি, স্টার্টিং ফ্রম গাঙ্গুলি,
0: হ্যাঁ,
1: দেন ধোনি, যখন টিমে যেরকম ক্যাপ্টেন দরকার
0: পড়েছে। হ্যাঁ,
1: এখন তুমি না সিলেক্ট করতে পারবে না কোন ক্যাপ্টেন ফিট করছে কোন ফরম্যাটে।
0: ট্রাই করা হচ্ছে বিভিন্ন প্লেয়ারকে ক্যাপ্টেন করে খেলানোর,
1: এন্ড দেয়ার ইজ শুভমান গিল, যেটা আমরা আগামী ওডিআই তে দেখতে পাবো, শুরু হচ্ছে
0: আজকের ওডিআই তে দেখতে পাবো,
1: আজকের ওডিআই তে দেখতে পাবো যে শুভমান গিল ক্যাপ্টেন্সি করছে ওডিআই তে।
0: হ্যাঁ,
1: সেখানেও আমরা দেখার বিষয়, যেখানে দুটো ভেটেরানস বসে রয়েছে, রোহিত এবং বিরাট কোহলি।
0: এবং যেখানে আমরা দেখেছি একটা জিনিস যে বিরাট কোহলি অ্যাজ আ ক্যাপ্টেন অসাধারণ খেলেছেন অবশ্যই, কিন্তু যখন উনি ক্যাপ্টেনশিপ থেকে ছেড়ে দিলেন তারপরেও কিন্তু হিজ পারফরম্যান্স ওয়াজ কনসিস্টেন্ট এবং বেটার,
1: বেটার ডেফিনেটলি।
0: এবং যেটা বিরাট কোহলি অনেক জায়গায় বলেছে যে ইট টেকস টু মাচ টু বি আ ক্যাপ্টেন, মানে এই যে এত চাপ, মানে শুধুমাত্র খেলার থেকেও আরো অনেক পারস্পরিক প্রচুর চাপ নিয়ে একটা ক্যাপ্টেনকে খেলতে হয়, কিন্তু সেখানেই অ্যাজ আ প্লেয়ার আমরা দেখেছি যে সে ক্যাপ্টেনশিপ ছেড়ে দেওয়ার পর খুবই ভালো খেলেছে। এখনো তারা তাদের জুনিয়রদের ক্যাপ্টেনশিপে খেলছে, যেখানে আমরা শুভমান গিলকে আগেও দেখেছি, আমরা টেস্ট ফরম্যাটে দেখেছি, আমরা ওডিআই ফরম্যাটে দেখেছি, আমরা টি টোয়েন্টিতে দেখিনি, মানে ভালো খেলতে দেখেছি, বাট ক্যাপ্টেনশিপ আমরা দেখব অবশ্যই যে আজকে সে কি করে,
1: কেমন হয়, কিরকম হয়। আর অন্যদিকে কিন্তু যেটা তার শুরুতে কিংসুক বললো যে এই ইংল্যান্ড আর ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজের পর তো আমাদের সকলেরই মন ভেঙেছে, কিন্তু কোথাও গিয়ে একটু আমাদের সেই আঘাতে মলম লাগিয়েছে ওই দলটা, যে দলটাকে আমরা প্রায় মানে নেগলেক্ট করি, এবং আমরা কোথাও গিয়ে এবার মনে হয় যে রুখে দাঁড়ানো উচিত সেই সমস্ত কিছু লোকেদের থেকে, কারণ তারা মাঝে মধ্যে কিন্তু কম্পারিজন টেনে আনে যে মেন্স ক্রিকেট টিম আর উইমেন্স ক্রিকেট টিমের মধ্যে, কিন্তু তুমি দেখো লর্ডসের মাঠে ঐতিহাসিক জয় কে আনলো, উইমেন্স ক্রিকেট টিম।
0: আর যেখানে এদিকে মানে আমরা আমি জাস্ট যেটা ভাবছিলাম বলবো সেটা হচ্ছে এটা কিন্তু প্রথম ইংল্যান্ডের বাইলেটারাল সিরিজ টি টোয়েন্টি সিরিজ যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড জিতেছে, প্রথম, এটা
1: প্রথম
0: ইতিহাসে, প্রথম
1: ইতিহাসে প্রথম। অন্যদিকে কিন্তু লর্ডসের মাঠে আবার ঠিক উল্টোটা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস তৈরি করলো জিতে লর্ডসের মাঠে
0: 270 রানে,
1: 270 রান,
0: মানে এটা প্রচুর।

0: মানে 270 রানসে তারা জেতে, এবং তার সঙ্গে যেটা মানে আমরা ফার্স্ট ইনিংসেও দেখেছি যেখানে ইন্ডিয়া উইমেন 285 রান করেছেন এবং তার পরিবর্তে ইংল্যান্ড করেছিল কিন্তু 170, সেখানেও কিন্তু তারা যেটা করা উচিত তারা কিন্তু সেটা করতে পারেনি, এবং তার পরিবর্তে অবশ্যই ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া করে
1: একদম একদম ডেফিনেটলি তাই। এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকের স্মৃতি মান্দানা যেখানে তোমার 70 রান পার্টনারশিপ, তুমি যদি দেখো খুব সুন্দর পার্টনারশিপ ছিল শেফালি বার্মা এবং স্মৃতি মান্দানার মধ্যে, এবং সমস্ত কিছু খুব সুন্দর অর্গানাইজড, এবং তুমি দেখতে পাচ্ছ যে ক্যাপ্টেন্সির মধ্যে কাকে তুমি কিভাবে রাখবে কিভাবে রাখতে পারবে টি-20 ম্যাচটাতে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে, আমি উত্তরটা নিয়ে আমি কারণটাতে যাব, তবে তার আগে একটা সুন্দর গান ডেফিনেটলি তোমাদের জন্য থাকবে, এবং সেই গানটা আমার মনে হয় যে আগামী যে দল রয়েছে ওডিআইতে খেলার জন্য সেই দল কিভাবে খেলছে, কারণ সবাই এবার এক্সপেক্ট করছে যে এবারে একটু মুখটা রাখুক ইন্ডিয়া, কারণ না হলে যেভাবে আমরা হারলাম
0: হ্যাঁ মানে আরো আমাদের প্রচুর এক্সপেকটেশনস রয়েছে, কারণ এক্সপেকটেশন রয়েছে
1: ইন্ডিয়া যেভাবে খেলে, এক্স্যাক্টলি রেকর্ড কামব্যাক, এবং ইন্ডিয়া যেভাবে খেলে যে প্রেসারে খেলতে পারে সেখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই গোটা ভারতবাসী এবং আপামর ক্রিকেট ফ্যান, শুধু ভারতের কথা বলবো না,
0: এক্স্যাক্টলি সারা বিশ্বের ক্রিকেট ফ্যান,
1: সারা বিশ্বের ক্রিকেট ফ্যান কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে দল খেলছে না সেই দল কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করে, বিকজ অফ ওয়ান রিজন, ইন্ডিয়া প্রেসারে খেলতে পারে,
0: এবং মানে আগ্রিড, এবং ইন্ডিয়া বারবার সেটা প্রুফ করে দিয়েছে, হতেই পারে মানে খারাপ দিন আসে এবং সেটা অবশ্যই আবার ওভারকাম করে ভালো দিনও চলে আসে, কিন্তু এই খারাপ ভালো এই সব কিছু নিয়েই আমাদের জীবন, এই সব কিছু নিয়েই খেলা। সেরকমই একটা অসাধারণ গান রূপম ইসলামের রয়েছে তোমাদের সবাইকে শুনিয়ে
1: দেবো গানটা, এবং গানটা ডেডিকেটেড টু দ্যাট ওডিআই টিম, কারণ কামব্যাক করে এবং কামব্যাক করে দেখিয়ে দেয় যে তারা মাঠ ছাড়ে না। তবে গানে যাওয়ার একটা প্রশ্নটা আরেকবার করে যাই, প্রশ্নটা হচ্ছে যে ফ্রি হিটের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটাতে, ছটপট চলে এসো উত্তর নিয়ে, আর এতক্ষণ তোমাদের সঙ্গে আড্ডায় আমি শৌরিক, আমার সঙ্গে

0: মানে সত্যি আমাদের ওডিআই টিমকে কিন্তু আগুনের মতো খেলতে হবে, এবং আমরা সবাই এক্সপেক্ট করব যে বিরাট কোহলি রোহিত শর্মা অনেকদিন পর আবার আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো খেলতে, সেখানে ওরা অবশ্যই আগুনের মতো খেলবে। এবং যাওয়ার আগে যে প্রশ্নটা আমরা করেছিলাম যে এই যে টি টোয়েন্টি সিরিজটা, যে বাইলেটারাল সিরিজটা হয়ে গেল, সেখানে লাস্ট যে ম্যাচটা ছিল সেই লাস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে
1: হয়েছে? উত্তর নিয়ে যে কি বন্ধু রয়েছে শুনি, বন্ধু কি বলছে আমাদের? হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, কে বলছেন, কোথায় বলছেন?
0: যারাই উত্তর দেবেন, আমরা বারবার বলেছি বাট আবার আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখনই ফোন করবেন একটু রেডিও সেটটা থেকে দূরে গিয়ে ফোন করবেন, তাহলে আমাদেরও শুনতে সুবিধা হবে এবং এই যে ট্রান্সমিশনে কোনো প্রবলেম হবে না। আর কোনো কারণে যদি আমাদের ফোন লাইনে না পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এখন ফেসবুকেও লাইভ আছি, সেখানেও কিন্তু তোমরা আনসার দিতে পারো। কিন্তু বন্ধু ফোন লাইনে, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো
2: হ্যালো,
0: না আমি তো আমার কথাই শুনতে পাচ্ছি।
1: আমি আবারও সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা রেডিও সেট থেকে দূরে গিয়ে আমাদের ফোন করো, নাহলে তোমাদের কথা শুনতে পাবো না, আমরা আমাদের নিজেদের কথাই শুনে যাবো, কিচ্ছু আলটিমেটলি হবে না।
0: এক্স্যাক্টলি।
1: তো প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে ইতিমধ্যে বন্ধু ফোনে লাস্ট ফোন কল নিচ্ছি। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি শুনতে বসা কথা বলছি, ফুলিয়া থেকে।
0: হ্যালো, হ্যাঁ বলুন
1: বলুন।
2: উত্তরটা হবে
1: জস বাটলার। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা উত্তর পেয়েছি ইতিমধ্যে একটা, আর একটু অপেক্ষা করি। আমাদের পোস্টের অনেকগুলো কমেন্ট এসেছে, জস বাটলার অনেকেই বলছে, এবার দেখা যাক আমাদের লাইভে কোনো কমেন্ট এসেছে কি
0: না। ইদি আনসারটা এখনো আসেনি, তো
1: আনসারটা এখনো আসেনি, ঠিক আছে। তবে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি আমরা, আমরা এই অ্যানাউন্সমেন্টটা একটু আগেই দিয়ে রাখছি, মাঝখানে আবারও ডেফিনেটলি দেব। এবং আমরা অন্য সেগমেন্টে ঢোকার আগে বলে রাখি যে আজকে আমরা রাত ঠিক 9টায় যুববাণী কলকাতার ফেসবুক পেজ থেকে লাইভ থাকছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। এই মুহূর্তে ফিফা চলছে এবং ফিফাতে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা টিম দুর্ধর্ষ খেলেছে, আগামীকাল সেমিফাইনাল, তার আগের রাতে ঠিক আজকে রাত 9টায় আমরা লাইভ থাকবো। তোমাদের প্রেডিকশন নিয়ে তোমরা কী মনে করছো, কারণ তোমরা অনেকেই ফুটবল দেখছো, অনেকেই তোমরা বলেছো যে এই সেগমেন্টটা ভালো লাগছে এবং তোমরা চাইছিলে যে একটা লাইভ হোক। তো লাইভটাতে আমরা রয়েছি এবং ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের টিম থাকছে, দেখে নেবে কারা কারা রয়েছে।
0: এই পুরো এই যে তোমরা এতদিন প্রায় এক মাসের ওপর আমরা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের, তোমরা যাদেরকে শুনছো সেই পুরো টিম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপকে তোমরা আজকে দেখতে পাবে। এবং এখন আমরা এতদিন লাইভ করিনি, আমরা এখন গিয়ে লাইভটা করছি, তার কারণ আমরা এখন কিন্তু প্রপারলি টিম চুজ করতে পারবো, কারণ আমরা এখন গিয়ে দেখতে পাবো যে আর এই কটা টিমই বাকি রয়েছে, এদের মধ্যে থেকেই কেউ একজন চ্যাম্পিয়ন হবে, সেই জন্য এখন আমরা ক্লিয়ার চয়েস করতে পারবো, সেই জন্য আমরা লাইভে থাকবো। আমরা আশা করি তোমরা সবাই থাকবে সেখানে, এবং তোমাদের প্রেডিকশন, তোমাদের কি অ্যানালাইসিস রয়েছে, তোমরা কি ভাবছো,
1: কি ভাবছো, হ্যাঁ তোমাদের
0: সঙ্গে কি বলছে,
1: এতদিন আমরা বলেছি এবার তোমরা বলবে।
0: এক্স্যাক্টলি
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার চলে আসি আমাদের নেক্সট সেগমেন্টে, হেলসিংকি কাপ। এই কাপটা

0: হচ্ছে ইউথ স্টেজে সব থেকে বড় একটা কাপ এবং ফুটবলের সব থেকে প্রেস্টিজিয়াস একটা কাপ। এখানে কিন্তু আজ অবধি ইন্ডিয়া জিততে পারেনি, কিন্তু এত বছর পর 11 জুলাই 2026 সেই ইতিহাস তৈরি হলো। হেলসিঙ্কি কাপ জিতল ফিনল্যান্ডে ইন্ডিয়া। তুমি যদি ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রুপ স্টেজের পারফরমেন্স দেখো,
1: এক্স্যাক্টলি মানে এটাতেও মানে দেখো আমরা তো সবাই জানতাম না
0: 32, হ্যাঁ অনেকেই জানতে না, কিন্তু আমাদের জানা উচিত আমরা ইন্ডিয়ান ফুটবল টিমকে সাপোর্ট কেন করছি না। আমার বক্তব্যটা হচ্ছে এখানেই, যেখানে আমরা অন্য ফিফা বিশ্বকাপে অন্য দলকে সাপোর্ট করতে পারছি, ইন্ডিয়াকে কেন পাচ্ছি না। আমরা একটা প্রশ্নই করছি এবং সেটা অফ সিজনে করছি না, আমরা সিজনেই করি, সিজনাল প্রশ্ন। এটা হচ্ছে ইন্ডিয়া কি ভারতে মানে ভারত কি খেলতে পারবে ইয়েতে ফুটবলে?
1: আমি 100 বার আশা করি, এবং এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করব, আমি আশা করি ভারত খেলবে ভারত হোস্ট না করে। এটা একটা বড় সুযোগ যেটা ফিফা দেয়, যেটা আমরা এবারেও দেখেছি কানাডা খেলছে, যেখানে তোমরা যদি হোস্ট নেশন হও তোমরা খেলতে পারো। সেখানে আমি সত্যিকারের আশা করি এটা যে ইন্ডিয়া ফিফা খেলবে হোস্ট না করে। আমরা 30 না হলেও আমরা 34 দিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু এই যে নজর আমরা কেন রাখবো, এই যে আমরা এতটা আশাবাদী, কারণ তার একটাই কারণ এই যে হেলসিঙ্কি কাপে 8টা ম্যাচ খেলেছে ইন্ডিয়া, এবং তার মধ্যে টোটাল
0: 68 গোল স্কোরড,
1: এবং মাত্র 2 গোল আমরা মানে কনসিড করেছি,
0: 2 গোল মাত্র, এবং সেখানে আমাদের উইন রেট 100%। আমি সেখানে আসবো, ইতিমধ্যে বন্ধু ফোন লাইনে আমি লাস্ট উত্তরটা নেব, শুনি বন্ধু কি বলছে আমাদের। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
2: আমি নদিয়া থেকে গোপাল মুখার্জি বলছিলাম।
0: হ্যাঁ বলুন উত্তরটা। জোরে হাতলি তোমাদের, আর আরো ফ্রি হিট থাকবে তোমাদের জন্য ডেফিনেটলি। তবে হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম এবং সেখানে তোমরাও বলো তোমাদের কি প্রেডিকশন, তোমাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি এখনো রেডি এরপর যে ফিফা খেলতে পারবে কিনা বা বিশ্বর মঞ্চে কিছু যেতে পারবে কিনা।
1: সেখানে কিন্তু আমরা কিন্তু সুযোগ পেয়েছি, আমরা যদি ফিফার ইতিহাস দেখি সেখানে গিয়ে 90s একবারই ইন্ডিয়া হয়তো ফিফা খেলার সুযোগ পেয়েছিল, আমাদের টিম উইথড্র করে
0: নিয়েছিল,
1: কিন্তু তারপর থেকে এখনো ওয়ার্ল্ড স্টেজে আমরা কখনো সুযোগ পাইনি। এবারেও হয়তো কিছুটা চান্স ছিল, কিন্তু বিতর্কিত বিষয়ে আমরা সুযোগ পাইনি।
0: এক্স্যাক্টলি,
1: যেটা দেখার সেটা হচ্ছে ভবিষ্যতের দিকে, যেখানে কিন্তু অলরেডি ইউথ যে ওয়ার্ল্ড কাপ হয় যেটা 2.5 মাস পর থেকে শুরু হবে, সেখানে কিন্তু ভারতবর্ষ সুযোগ পেয়েছে, কিন্তু কিন্তু কিন্তু
0: কিন্তু কিন্তু কিন্তু
1: আমাদের না তো এখনো কমপ্লিট টিম রয়েছে, না তো সেই টিমের কোনো কোচ আছে,
0: কোচ রয়েছে বাট ঠিক আছে, ডেফিনেটলি বিকজ আই ওয়ান্ট দ্যাট অনলি পারসন যার জন্য আজকে হেলসিঙ্কি কাপটা হয়েছে। আমি তার নামটাতে যাব, তবে নামটা যাওয়ার আগে আমি একটু গোটা রিভিউটা দিয়ে দিই হেলসিঙ্কি কাপের ঠিক ইন্ডিয়ার পারফরমেন্স কীরকম ছিল। গ্রুপসের 4টে গ্রুপসের মধ্যে একটা ফার্স্ট ওপেনিং ডমিনেন্ট ওপেনিং করেছে ইন্ডিয়া, সেখানে এফসি ভালতির এগেনস্টে 6-1 জিতেছে ইন্ডিয়া। সেকেন্ড গ্রুপ স্টেজে তোমার হেলসিঙ্গির কাছে আবারও 9-1 জিতেছে, ইবিকের এগেনস্টে জিতেছে 11-0, এবং এফসি কাইয়াসির দিকে জিতেছে 7-0।
1: এবং তারপরটা আমি বলবো, কারণ এটা মানে এটা আমরা যারা ফুটবলের গেম খেলি আমরা এতদিন জানতাম এটা গেমে পসিবল, এটা রিয়েলে পসিবল
0: না,
1: আমি এক্সপেক্ট করতাম না যদি দেখতাম যে 19-0 তারা হারিয়েছে পনিস্টাসকে, 19-0 হারিয়েছে
0: রাউন্ড অফ 32-তে পনিস্টাসকে 19-0 হারিয়েছে, রেকর্ড টুর্নামেন্ট ভিক্টরি মার্জিন এটা ইন্ডিয়া, ইয়েস ইন্ডিয়া,
1: মানে দিস ইজ মানে উই ডোন্ট নো, মানে যদি এরকম একটা টিম এরকমই কনসিস্টেন্ট থাকে তাহলে এরকম একটা টিম যখন ওয়ার্ল্ড স্টেজে গিয়ে খেলবে তখন আমরা এইবারের ওয়ার্ল্ড কাপে যেরকম আমরা অনেক টিমকে নিয়ে কথা বলেছি, যেমন আমরা প্রচুর মানুষ স্বপ্ন দেখেছি ইজিপ্টকে নিয়ে, প্রচুর মানুষ স্বপ্ন দেখেছি কেবোভার্দেকে নিয়ে, প্রচুর মানুষ এই টিমগুলোকে নিয়ে স্বপ্ন দেখেছি, সেরকমই হয়তো আমরা নিজেদের টিমকে নিয়ে স্বপ্ন দেখবো, কারণ রাউন্ড অফ 16-এ কিন্তু মাকাতি এফসিকে ওয়াক ওভারে ইন্ডিয়া জিতে যায়, তারপরে কোয়ার্টার ফাইনালসে এসে HJK হেলসিঙ্কিকে তারা 6-0 হারিয়ে দেয়, তারপর সেমিফাইনালসে ক্যাপিলান পাল্লোকে তারা 9-0 হারায়, এবং অবশ্যই দ্য ফাইনাল HJK হেলসিঙ্কি ফিনল্যান্ডের যে খেলাটা হয়েছে সেখানে কিন্তু 1-0 হারিয়ে তারা চ্যাম্পিয়ন
0: হয়। এবং তোমাদেরকে বলতে হবে যে এই এই হেলসিঙ্কি কাপে টুর্নামেন্টের মধ্যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে তোমাদের বলতে হবে। উত্তরণী ঝটপট চলে এসো, আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0332-1313-1342 নাম্বারে, আর ফোন নাম্বারে না পেলে আমাদের তো ডেফিনেটলি পোস্টার রয়েছে এবং লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি, আর দেখা যাক এবার কি হয়। উত্তর ঝটপট নিয়ে তোমরা চলে এসো, আর তোমরা বলো যে তোমাদের কি মনে হয়।

0: এবং যে মানুষটার জন্য আজকে হেলসিংকি কাপ, এই এই হেলসিংকি কাপ ইন্ডিয়া তো ভালো পারফর্মেন্স করলো, সেটা হচ্ছে
1: রঞ্জিত বাজাজ। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি ওনার ব্যাপারে, উনি কিরকম ভাবে ট্রেনিং করান। এবং একটা ছোট্ট পয়েন্ট যেটা বলার কথা, যেটা অনেকেই বলে যে ভারতবর্ষ ফুটবলে বিশ্ব দরবারে খেলতে পারে না, তার কারণ অনেকেই বলে যে আমরা অতটা প্রিপেয়ার্ড নই, আমাদের জিনে ফুটবল নেই, এইসব অনেক কথা আসে। সেখানে কিন্তু অলরেডি রঞ্জিত বাজাজ বলে দিয়েছেন যে আমাদের যে প্লেয়াররা যারা এই হেলসিংকি কাপ খেলেছে বা ইন্ডিয়া ওনার আন্ডারে যারা ট্রেন করে, তাদের ইয়ো স্কোর কিন্তু যে কোনো পৃথিবীর যারা বেস্ট ফুটবলার তাদের সমানে আমাদের ইয়ো স্কোর আছে যদি আমরা দেখি। আর আর অবশ্যই আমাদের বাংলায় তো একটা গান, মানে এটা আমি জানি না, মানে আমি এটা কবেকার গান আই হ্যাভ নো আইডিয়া, আমি শুনে আসছি অনেক বছর ধরে। এই জেতার পর আমরা সবাই সবসময় আশা করব যে ভারতবর্ষ যেন ওয়ার্ল্ড স্টেজে বড়দের জায়গাতেও খেলে, সেখানে ইউথে আমরা জানি না, এখন আমরা আশা করছি ইউথ ফুটবলে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খেলবে, সেখানে এই সব টিম স্পেন ফ্রান্স জার্মানি আর্জেন্টিনা এদেরকে ফেস করবে আমাদের টিম।
0: এক্স্যাক্টলি,
1: আমরা সবাই হয়তো তখন লাইভ করব ইন্ডিয়ার জার্সি পরে বসে, অবশ্যই। মানে এই যে এই একটা সময় কিন্তু আমাদের এই ভারতবর্ষ অনেক দেশে ভাগ হয়ে যায়, কারণ আমরা সবাই এক একটা দেশকে ফলো করি
0: এই সময়টাতে।
1: কিন্তু যদি আমরা ইন্ডিয়াকে দেখি তাহলে আমার মনে হয় সবাই কিন্তু আবার ফিরে আসবো ইন্ডিয়াতে, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা বাংলায় সব সময় বলি যে

0: সত্যি সব খেলার রাজা ফুটবল খেলা, এবং সেই রাজা আমরা দেখব যে ভারতবর্ষ এক সময় অবশ্যই রাজত্ব করবে
1: ডেফিনেটলি,
0: যেরকম এতদিন মানে এত বছর এখন আমরা দেখছি ক্রিকেটে ভারতবর্ষ রাজত্ব করে আসছে। হ্যাঁ, কয়েকটা খারাপ ম্যাচ হতেই পারে, বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আমরা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো সেখানে আমরা আবার ওয়ার্ল্ড কাপ জিতবো। আমরা ক্রিকেটে যতটা যশ খ্যাতির জায়গায় রয়েছি, আমরা এক্সপেক্ট করবো একদিন হয়তো ফুটবলও একটা সেই জায়গায় সমান জায়গায় পৌঁছাবো।
1: কিন্তু কিন্তু কি জানো তো কিংসুক, ফুটবল নিয়ে যখন যখন কথা হচ্ছে, আমি এই যে প্রশ্নটা অনেকেই করে যে ইন্ডিয়া কবে খেলবে বিশ্ব প্ল্যাটফর্মে, কবে যাবে ইন্ডিয়া, কবে আমরা সেই জার্সি পরে বসবো আবারও, এবং কবে ইন্ডিয়া আবারও যেটা তুমি বললে যে ক্রিকেটের মতোই বাংলা মানে বিশ্ব ফুটবলে নাম করবে।
0: হ্যাঁ,
1: এই প্রশ্নটা যদি তুমি সারা বছর করো তবেই হবে।
0: আহা, মানে
1: চার বছর অন্তর অন্তর যখনই ফিফা হয় তখনই তুমি প্রশ্ন করো যে ইন্ডিয়া খেলবে না, এবার ইন্ডিয়া কবে যাচ্ছে, হবে না।
0: এবং এবং
1: আরেকটা জিনিস, এক্স্যাক্টলি আরেকটা জিনিস আমি আসছি কিংসুক, সেটা হচ্ছে মানুষকে সাপোর্ট করতে হবে। অনেক মানুষ সাপোর্ট করে না, আমি জানি না কেন করে না।
0: এক্স্যাক্টলি, আর মানে আমরা সবসময় মানে এই যে তুমি যে কথাটা বললে না, আমরা সারা বছর কিন্তু আমরা কথা বলি, আমরা কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে কথা বলি না, আমরা হয়তো আইএসএল কাপ নিয়ে কথা বলি,
1: আইএসএল কাপ নিয়ে আমরা কথা বলি, আমরা ক্লাব, আমরা ক্লাব ভিত্তিক,
0: এক্স্যাক্টলি আমরা ক্লাব ভিত্তিক আলাদা আলাদা হয়ে যায় এবং সেখানে লড়াই করি, ঝগড়া করি, ঝামেলা করি, মারপিট করি, আমরা ইন্ডিয়াকে কি খেলায় দেখতে পাচ্ছি না, কবে আমরা দেখতে পাবো ইন্ডিয়া?
1: এরকম করে না, যুবমানি কিন্তু বারবারই বলে, যখনই আমরা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের কথা উঠে তখনই কিন্তু আমরা একবার না একবার হলেও ইন্ডিয়ার বিষয়টা তুলে আনি যে বিশ্ব ফুটবল মঞ্চে কবে ইন্ডিয়া খেলবে। তো আমরা জানি না আমাদের কি কজন সাপোর্ট করছে, বাট ইতিমধ্যে বন্ধু ফোন লাইনে ছিল, এই মুহূর্তে শুনি বন্ধু কি বলছে আমাদের। হ্যালো,
0: আমরা আশা করি ইন্ডিয়া খেলবে, কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু এটা ছিল না,
1: প্রশ্নটা ছিল যে হেলসিংকি কাপ, যারা দেখেছো বা যারা দেখোনি প্লিজ একটু আপডেট করো, একটু ফলো করো যে এই হেলসিংকি কাপে কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এবং সেটা খুব ইজি একটা নাম।
0: হ্যাঁ, মানে তোমরা দেখতেই পারো, মানে তোমরা
1: জানো, হ্যাঁ হ্যাঁ, অনেকে জানে যে অনেকে ফলো করেনি, তো তোমরা গুগল সার্চ করতে পারো,
0: এবং অবশ্যই তোমরা সার্চ করে দেখো, মানে এটা একটা,
1: আমরা উত্তরে যাব না, আমরা উত্তর দেব না,
0: আমরা উত্তর দিচ্ছি না, মানে তোমরা যদি এটার উত্তর নাও জানো, তোমরা সার্চ করে দেখো, বিকজ দিস ইজ দা ওয়ে অফ স্প্রেডিং অ্যাওয়ারনেস।
1: এক্স্যাক্টলি, আমরা উত্তর দেব না এখন,
0: তোমরা দেখো ইন্ডিয়া কিরকম পারফর্ম করেছে, তোমরা সার্চ করে দেখো, যেখানে তোমরা হেলসিংকি কাপ দেখবে তোমরা দেখতে পাবে ইন্ডিয়া কিরকম পারফর্ম করেছে, তখন গিয়ে কিন্তু আমাদের হয়তো ভবিষ্যতে, যেরকম উনি ফোন লাইনে বললেন যে আমরা হয়তো দেখতে পাবো আট বছর পরে, হয়তো এই প্লেয়ার গুলোকেই আমরা দেখতে পাবো আট বছর পরে।
1: দেখি ফোন, বন্ধু ফোন লাইনে শুনি বন্ধু কি বলছে।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? না, এই একই কারণে
1: তোমরা, আমি জানি না কেন, বুঝতে পারছো না, আমি বারবার বলছি রেডিও সেট থেকে যখনই ফোন করবে দূরে গিয়ে একটু ফোন করো প্লিজ, আই রিকোয়েস্ট এভরিওয়ান। আচ্ছা, ইতিমধ্যে আমরা ঘড়ির সময় দৌড়াচ্ছে, তবে আমরা কিছু জিনিস মিস করে আছি, অন্য একটা খেলা আমরা মিস করেছি, এটা হচ্ছে কি উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, 139th উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, সেখানে আমরা দেখছি পাচ্ছি যে জেন্টলম্যান সিঙ্গলসে জ্যানিক সিনার জিতেছে, হি ইজ আ লেজেন্ড, হি ইজ এ বর্ন লেজেন্ড, হি ইজ মেকিং এভরি পিপল অস্ট্রাক। লেডিস সিঙ্গল জিতেছে লিন্ডা নাসকোভা, জেন্টলম্যান ডাবল জিতেছে হেনরি প্যাটন এবং হ্যারি হেলনোভা, লেডিস ডাবল জিতেছে গো হ্যানওয়ে অ্যান্ড ক্রিস্টিয়ানা, এবং মিক্সড ডাবলস জিতেছে মার্সেলো এবং জিজিয়ানা। এবং তুমি যদি ফাইনাল স্কোর দেখো 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4, লেডিস সিঙ্গেলে কিন্তু 6-2, 5-7, 6-3, এবং খুব মার্জিন কিন্তু খুব কানায় কানায় ছিল, ঠিক আছে। উইম্বলডনে এবারে একটা অন্যরকম ফরম্যাট দেখলাম, বুঝলে কিংসুক, এরকম কিন্তু হয় না, মানে মার্জিনাল স্কোর কিন্তু খুব কম হয়। এবং আরেকটা জিনিস, সেটা খুব ক্লিশে লাগবে শুনতে, সেটা হচ্ছে কি এবারে স্কোর ডাবল ডিজিট ক্রস করেনি,
0: না
1: প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটে রয়েছে, এবং এবারে খেলাটা খুব টান টান হয়েছে, ভীষণ টান টান হয়েছে, এবং ডিফেন্ডিং

0: চ্যাম্পিয়ন জ্যানিক সিনা কিন্তু আবারও ডমিনেন্স সাস্টেন করেছে, অ্যান্ড ডেফিনেটলি বা আবারও জেন্টেলম্যান সিঙ্গেলে জ্যানিক সিনার সেই সেই মানটা রেখে দিয়েছে।
1: এই এইটা এমন একটা খেলা এখানে কিন্তু, মানে আমি এই খেলার এক্স্যাক্টলি না বলে এই খেলা থেকে, এই খেলায় কিন্তু আমরা অনেক ভারতীয় তারকাকে দেখতে
0: যাব না সেখানে। আমরা আমরা বন্ধু ফোন লাইনে একবার দেখি বন্ধু আমাদের কি বলছে।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, না বন্ধু কিছু বলছে না। আমাদের প্রশ্নটা খুব সহজ প্রশ্ন ছিল, তোমরা প্রশ্নটার উত্তর না জানলেও প্রশ্নটার ব্যাপারে রিসার্চ করো।
0: এক্স্যাক্টলি। আর অন্যদিকে লেডিস সিঙ্গলে তোমার অল এজ সেক শোকেস, 21 বছরের লিন্ডা নাসকোভা প্রথমবার এই গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গল টাইটেল জিতলো। জেন্টেলম্যান ডাবলে কিন্তু হেনরি প্যাটন এবং হ্যারি হেলনোভা কিন্তু খুব সুন্দরভাবে ফাইনেস্ট ডাবলস ইউনিটে স্কোর করেছে। অন্যদিকে লেডিস ডাবলে কিন্তু গোয়া হ্যানওয়ে এবং ভেটেরান ক্রিশ্চিয়ানা ম্যালডেনকভ খুব সুন্দর ভিক্টরি এনেছে, যেটা কিন্তু এখন অবধি ইতিহাসে সব থেকে কী বলবো প্রেস্টিজিয়াস ভিক্টরি একটা। অন্যদিকে মিক্সড ডাবলসে মার্সেলো আবারও সেই একই নাম মান রেখেছে, এবং দেখার পালা যে এরপরের যে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হবে সেখানে জ্যানিক সিনার কি তার মান ধরে রাখতে পারে নাকি ধরে রাখতে পারে না। তো যারা যারা ফলো করো তারা বুঝতে পারছো, আর যারা ফলো করছো না প্লিজ উইম্বলডন চ্যাম্পিয়নশিপটা দেখো, কারণ সেখানে অনেক কিছু দেখতে পাবে যেটা কিংসুক বলছিল
1: সেখানে তোমরা অনেককে দেখতে পাবে, অবশ্যই খেলা তো দেখতে পাবেই, তার সঙ্গে আমাদের অনেক প্লেয়ারদেরও তোমরা ওখানে স্যুটেড হবে দেখতে পাবে।
0: এক্স্যাক্টলি, যে আমি যাবো না সেখানে, আবার
1: আমরা যাচ্ছি না, কিন্তু ফোন লাইনে বন্ধু এসেছে, দেখি এই বন্ধু কি কোনো উত্তর দিতে পারে।
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? না
1: না,
0: আচ্ছা আমরা লাইভে কিছু উত্তর পাচ্ছি, আমরা ফেসবুক লাইভ থেকে কিছু উত্তর পাচ্ছি, সেখানে অনেকে বলছে রিমোশন, আই গেস সো। রিমোশন রিমোশন রিমোশন উত্তর বলছে, আমরা এখন উত্তরে যাব না, তোমাদেরকে সুযোগ দিচ্ছি বন্ধু ফোন লাইনে শুনি। হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বহরমপুর কাশিমবাজার তালপা থেকে বলছি মনাদাস।
0: বেশ, উত্তরটা
2: উত্তর আমি তো খেলা পছন্দ না, তবে খেলা খুব ভালোবাসি, কিন্তু আমি যে ভারতবর্ষ ফুটবলে কত খেলাতে পদক নিয়েছি কিন্তু ফুটবলে আসতে পারিনি, তাই বলছি না ফুটবলে ফিরে আসুক।
0: আচ্ছা আচ্ছা, বেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই সাপোর্টটা দেখে ভালো লাগছে। আচ্ছা আমরা লাইভ অনেকগুলো উত্তর পেয়েছি রিমোশন, এবং দেখা যাক যে উত্তরটা কি হয়। তবে তার আগে ইতিমধ্যে আমরা জানি যে সেগমেন্ট চলছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তো আজকে আমাদের সঙ্গে রয়েছে কিংসুক, কিংসুক নয় আমার সঙ্গে তো কিংসুক রয়েছে, আজকে আমাদের সঙ্গে কিংসুকের ছোট ভাই রয়েছে ঋত্বিক, স্টুডিও বাড়ি থেকে রয়েছে ঋত্বিক। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে শুনি ঋত্বিক আমাদের কি বলছে।
3: World Cup Round Up.
4: আজ 14 জুলাই, আর আজ রাত থেকেই কিন্তু ওয়ার্ল্ড কাপের সবচেয়ে রোমহর্ষক ম্যাচ হতে চলেছে। টেক্সাসের ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্টস ফ্রান্স আর স্পেন, আর ঠিক কাল আটালান্টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে থমাস টুখেলের ইংল্যান্ড। আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে কথা বলবো এই ম্যাচের যারা গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন, আর কথা বলবো এই ওয়ার্ল্ড কাপে ভেঙে যাওয়া বেশ কিছু অবিশ্বাস্যকর ওয়ার্ল্ড রেকর্ডস নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের রাউন্ড আপ। শুরুতেই আসা যাক গোল্ডেন বুটের দৌড়ে। ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো এক ওয়ার্ল্ড কাপের এডিশনে তিনজন তিনটে ডিফারেন্ট প্লেয়ার 7 বা তার বেশি গোল করে এই রেকর্ড ক্রিয়েট করেছেন। এখনো পর্যন্ত যদি দেখি এই সিংহাসনে কিন্তু যৌথভাবে বসে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে আর আর্জেন্টিনার লিওনেল মেসি, দুইজনেরই কিন্তু গোল সংখ্যা 8টি করে। তবে ট্রাইব্রেকারের নিয়মে এগিয়ে কে? ফিফার নিয়ম বলছে গোল সমান হলে প্রথম ট্রাইব্রেকার হলো অ্যাসিস্টের সংখ্যা, আর সেইখানে কিন্তু এমবাপের অ্যাসিস্ট হচ্ছে 3টি আর অপরদিকে মেসি হচ্ছে 2টি। তার মানে এখনো পর্যন্ত এমবাপের কাছে একটু হলেও ব্রাউনি পয়েন্ট রয়েছে। আরো আর একটা ব্রাউনি পয়েন্ট হচ্ছে এমবাপে কিন্তু মাঠে সময় কাটিয়েছেন কম, মাত্র 563 মিনিট, তাই এই মুহূর্তে গোল্ডেন বুটের অদৃশ্য মুকুটটি কিন্তু এখন এমবাপের মাথাতেই রয়েছে। তবে এই লড়াইয়ে 6 গোল করে ইংল্যান্ডের হ্যারি কেন আর

0: জুট বেলিংহ্যামও কিন্তু তাড়া করছেন, আর আজকের আর কালকের ম্যাচেই হয়তো আমরা অ্যান্সার পেয়ে যাব যে কার হাতে উঠছে গোল্ডেন বুট। আর এই গোল্ডেন বুটের কথা তো বলছি, তবে এই গোল্ডেন বুটের পর যেই রেকর্ডটা নিয়ে কথা বলতে হয় সেইটা হচ্ছে পার্সোনাল আর টিম ওয়াইজ রেকর্ড। তোমরা জানো 39 বছর বয়সে নিজের 6th ওয়ার্ল্ড কাপ খেলতে নেমে লিওনেল মেসি কিন্তু ফুটবল ইতিহাস একাই ওলট পালট করে দিয়েছেন। ওয়ার্ল্ড কাপের মিরোস্লাভ ক্লোজেকে টপকে 21 গোল করে এখনো পর্যন্ত তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল করার রেকর্ড করে ফেলেছেন, আর 10টি অ্যাসিস্টের মাধ্যমে দিয়েগো মারাদোনাকে ছাপিয়ে ওয়ার্ল্ড কাপের সর্বকালের সেরা অ্যাসিস্ট দাতা এখন মেসি আর্জেন্টিনার হয়ে। কয়েনের ওই দিকটাও তোমাকে দেখতে হবে। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি 8টি পেনাল্টি মিস করার রেকর্ডটাও কিন্তু মেসির কাছেই রয়েছে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে 6টি ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপে গোল করার একটা নতুন রেকর্ড করেছে। আর রাউন্ড অফ 16 স্পেনের কাছে হেরে বিদায়ের পর তার নামের পাশে এক না চাওয়া রেকর্ড যুক্ত হয়েছে। ফ্যান্সদের জন্য একটিও সুযোগ তৈরি না করে পুরো টুর্নামেন্টে তিনি মাত্র 17টি শট নিয়েছেন, যা 1966 সালের পর থেকে কোনো একক ওয়ার্ল্ড কাপে চান্সেস ক্রিয়েট না করে সবচেয়ে বেশি শট মারার রেকর্ড। তবে গোল করার পাশাপাশি গোল ঠেকানোরও কিন্তু রেকর্ড রয়েছে স্পেনের গোলকিপার উনাই সিমনের কাছে। ওয়ার্ল্ড কাপে টানা 609 মিনিট কোনো গোল না খেয়ে তিনি কিন্তু 1990 সালের ইতালির ওয়াল্টার জেঙ্গারের গড়া 517 মিনিটের রেকর্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। দল হিসেবে স্পেনও কিন্তু টানা 6টি ম্যাচে ক্লিন শিট রেখে ইতিহাস সৃষ্টি করেছে এই ওয়ার্ল্ড কাপের এডিশনে। তো তোমার কি মনে হয়, আজ রাতে ডালাসের সেমিফাইনালে এমবাপে কি পারবে স্পেনের এই আনডিফিটেড রান থামাতে আর তাদের ডিফেন্স ভাঙতে, নাকি কালকের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করে মেসি আবার দেখিয়ে দেবেন কেন তিনি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম? তার জন্য চোখ রাখতে হবে মাঠের লড়াইতে আর কান রাখতে হবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। তোমার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি ঋত্বিক। টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে কিন্তু ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে ছিল শরীর, যেরকমটা বললো আমার ভাই ঋত্বিক, কিন্তু আমরা সবাই আজকে থাকবো 9টায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের যে পুরো টিম যারা তোমাদের সঙ্গে এই গোটা মাসটা ছিল আমরা সবাই একসঙ্গে, তোমরা আমাদের সঙ্গে দেখতে পাবে লাইভ, শুধু শুনতে পাবে না, তার সঙ্গে তোমরাও কিন্তু জানাতে পারবে যে তোমরা কাকে সাপোর্ট করছো, কেন সাপোর্ট করছো, কারা যেটা উচিত কাদের যেটা উচিত নয়, সব কিছু নিয়ে তাহলে আমাদের সঙ্গে অবশ্যই চলে এসো তোমরা রাত্রি 9টায়
3: আজকে অফিসিয়াল ফেসবুক পেজে আমরা থাকবো, যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে। তো প্লিজ প্লিজ তোমরা এসো, সেখানেই আলোচনা হবে, সেখানেই গল্প এবং প্রেডিকশন আমরাও কিছু দেবো, তোমরাও কিছু দেবে। তাই আজকের মতো সাইন অফ করছি, কারণ ঘড়ির সময় বলছে যে এবার যেতে হবে। বাট তার আগে ঋত্বিককে অনেকটা থ্যাংক ইউ, বিকজ খুব সুন্দর করে গুছিয়ে বলেছে যেটা আমার ছোট ভাই বললো না, জানিন ছোট ভাই ভাইয়ের ব্যাপার একটা,
2: আরে
3: কিন্তু ঘড়ির সময় বলছে যেতে হবে। তাই আজকের মতো টাটা ভাই ভাই, আবারও কোনো এক সময় আড্ডা দেবো, গল্প হবে, আর অবশ্যই খেলা দেখতে ভালোবেসো এবং শুনতে থাকো যুববাণী।

0: যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন পুরাতনী গান, শিল্পী পরাগ দত্ত। প্রথম গানটির কথা লিখেছেন গোবিন্দ অধিকারী।

এতক্ষণ পুরাতনী গান শুনলেন পরাগ দত্তের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়।

0: প্রচলিত লোকগীতি শুনছেন প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: দাদা তোমার শ্রীমতী রাধা জাতকুল মান।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনলেন প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছে চারা বসানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, এজন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তিনি নারকেল গাছের চারা বিতরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। সেখানে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে, সেখান থেকে চারা গাছ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবছর 7 কোটি 20 লক্ষ বৃক্ষরোপণে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ রোপণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার 15 বছরে সবকিছু ধ্বংসের পাশাপাশি গাছও ধ্বংস করেছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গেও বহু গাছ কেটে ফেলা হয়েছে। তাই ব্যাপক বনসৃজনের মাধ্যমে রাজ্যের পরিবেশ রক্ষা, অরণ্য সম্পদ তৈরি এবং জঙ্গলের জীবজন্তু রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, শুধু গাছ লাগালেই নয়, সেই গাছকে রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে। দীর্ঘ 4 বছর পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের 1 নম্বর হাপতিয়াগাছ অঞ্চলের পেয়ারিলাল চা বাগানের মালিকপক্ষ তাদের বাগানে দখল ফিরে পেলেন। বিজেপি নেতা শঙ্কর অধিকারী গতকাল ওই চা বাগানে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই তিনি জানান, আজ থেকে বাগিচা শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে সমন্বয় রেখে বাগানে কাজ করতে পারবেন, তাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। উল্লেখ্য, শ্রমিক মালিক বিবাদের জেরে পেয়ারিলাল সহ চোপড়ার বেশ কয়েকটি চা বাগান একের পর এক বন্ধ হয়ে যায়। এর ফলে চরম সমস্যায় পড়েন শ্রমিকরা। রাজ্য সরকার পরিবর্তনের পর এই বন্ধ চা বাগানগুলি মালিকপক্ষের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। পেয়ারিলাল চা বাগান পুনরায় চালু হওয়ায় খুশি শ্রমিকরাও। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015 থেকে 2020 সালের মধ্যে চাকরি পাওয়া 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিয়েছে। রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই এদের নিয়োগ হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট তাদের আগেই আবেদন খারিজ করে দেয়। 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল এলাকায় বড়সড় ধস নামায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এর জেরে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত যানবাহন আটকে পড়েছে। রাজ্যপাল আর এন রবি দক্ষিণ চব্বিশ পরগনায় মর্মান্তিক ট্রলার ডুবিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্যে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হলো। এর পরের খবর বেলার 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা অর্থাৎ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকরণ ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। তার মধ্যে সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আসুন আমরা আজকে জেনে নেব যে কৃষিতে সুসংহত সারের ব্যবহার নিয়ে। আর এ প্রসঙ্গে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মণ্ডল। ডক্টর মণ্ডল, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে সারের ব্যবহার নিয়ে, প্রথমে আপনার কাছে জেনে নেব কৃষি উপাদানগুলোর মধ্যে সার বলতে আমরা কি বুঝব।
2: সার বলতে আমরা বুঝি উদ্ভিদদের চাহিদা মেটানোর জন্য এবং মাটির উর্বরতা বজায় রাখার জন্য কৃত্রিমভাবে আমরা যে সকল পদার্থ প্রয়োগ করি তাকেই আমরা সার বলে থাকি। সার জৈব এবং অজৈব দু ধরনের হয়ে থাকে। সাধারণত আমরা কৃষক বন্ধুরা অজৈব সারটাই বেশি ব্যবহার করে থাকি। জৈব সারটা আমরা খুব কম পরিমাণে, যেমন ধরুন ফার্ম কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এগুলো খুব কম পরিমাণে প্রয়োগ করেন। কিছু কিছু কৃষক বন্ধুরা গোবর সার প্রয়োগ করেন। তো ম্যাক্সিমাম যেটা প্রয়োগ করা হয় ইউরিয়া, ডিএপি, ফসফেট, অর্থাৎ অজৈব সারটাই প্রয়োগ করা হয়।
1: তাহলে আমরা যদি ধরে নিই যে সার কয় প্রকার ও কি কি, তাহলে কি আপনি বলবেন যে একটা জৈব সার, একটা অজৈব সার?
2: হ্যাঁ, একটা একটা জৈব সার, একটা অজৈব সার। সারের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে জীবাণু সার। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক দিয়ে আমাদের জীবাণু সার তৈরি হয়েছে। যেমন রাইজোবিয়াম, যেটা আমাদের বিভিন্ন সিম্মগোত্রীয় অর্থাৎ ডাল জাতীয় শস্য যেগুলো আছে তাদের যে মূলের উর্বুদে থাকে রাইজোবিয়াম, এটা দিয়ে যে সার তৈরি হয় সেটাকে রাইজোবিয়াম কালচার বলা হয়। এটা এক ধরনের জীবাণু সার। অ্যাজোস্পাইরিলাম, যেটা নাইট্রোজেন ফিক্স করে, সিরিয়াল অর্থাৎ যেগুলো আমাদের দানাশস্য আছে তাদের নাইট্রোজেনটা ফিক্স করে, অ্যাজোস্পাইরিলাম, অ্যাজোটোব্যাক্টর, পিএসবি, ফসফোসলুবিলাইজিং ব্যাকটেরিয়া যেটা বলা হয়, অর্থাৎ ফসফেটকে মানে সহজে গাছ নিতে পারে, গ্রহণযোগ্যতা করে, সেটা এই ধরনের জীবাণু সার আছে।
1: তো জৈব সারের কথা আপনি বলছিলেন, জৈব সার বলতে আমরা কি বুঝব, কোনগুলোকে জৈব সার বলবো?
2: জীবজাত সারকেই জৈব সার বলা হয়। অর্থাৎ জৈব সার আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, উদ্ভিদজাত এবং প্রাণীজাত। উদ্ভিদ থেকে যে আমরা সারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা জৈব সার বলছি। যেমন কম্পোস্ট সার আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি, বা আমাদের ফসলের অবশিষ্টাংশ থেকে যে সারগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো জৈব সার। এছাড়া খোল বা আমাদের যে সবুজ সার যেটা, সেটা জৈব উদ্ভিজ জৈব সার। আর প্রাণীজ যে জৈব সারগুলো, যেমন গোবর সার, কসাইখানার উপজাত সার, কেঁচো সার যেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয়, এগুলো প্রাণীজাত সার।
1: তো বেশ, এর উপকারিতা যদি বলেন যে জৈব সারের উপকারিতাটুকু আমরা কিভাবে নেব?
2: জৈব সারের উপকারিতা কৃষক বন্ধুদের অবশ্যই বলতে হবে, কারণ এখন আমাদের কৃষিতে জৈব অর্গানিক ফার্মিং

0: অর্থাৎ জৈব চাষ এসছে, যেটা বিদেশেতে খুবই মানে গুরুত্বপূর্ণ। আমাদের এখানেও যে জৈব পদ্ধতিতে যে চাষ করা হচ্ছে, তার ফলে যে ফসলের গুণমান ভালো হচ্ছে এবং আমরা যে ফসলগুলো পাচ্ছি সেগুলোর দামও অনেক বেশি হচ্ছে। তো এই জৈব সারের কেন জৈব ফসলের দাম বেশি বা জৈব সারের গুণমানটা ভালো হয়, সেটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে জৈব সার দিয়ে যদি আমি চাষ করা হয়, মাটির যে উর্বরতা এবং উৎপাদিকা শক্তি, অর্থাৎ মা ঠিক থাকে। এখানে জৈব সারে মা ঠিক থাকে, সেই জন্য তার পরবর্তী যে আমরা যে মাটির উপর নির্ভর করে যে চাষগুলো করছি, সেই চাষগুলো পরবর্তীকালে খুব ভালো হয়, অর্থাৎ মাটির উর্বরতা এবং উৎপাদিকা শক্তি ভালো থাকে।
1: মাটির যে স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য ধরে রাখার জন্য জৈব সারের গুরুত্ব অপরিসীম।
0: অর্থাৎ মাটির যে ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক স্বাস্থ্য, জৈবিক স্বাস্থ্য বলতে মাটির মধ্যে যে উপকারী জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি পাবে, এবং আমরা যে অজৈব সারগুলো ব্যবহার করছি সেগুলো যাতে সহজে গ্রহণযোগ্যতা হয় এবং তাদের অপচয় কমে, এবং অজৈব সারের যে কুফলগুলো আছে সেগুলো জৈব সারের মাধ্যমে আমরা সেগুলো দূর করতে পারি।
1: আপনি যে বললেন অজৈব সারের কথা, অজৈব সার বললে আমরা কি শুধু রাসায়নিক সারকে বুঝব?
0: হ্যাঁ, অজৈব সার বলতে আমরা যেগুলো কারখানায় আমাদের তৈরি হচ্ছে যে সারগুলো, সেগুলোকে আমরা অজৈব, অর্থাৎ জীবজাত নয়, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খনিজ থেকে যে সারগুলো কারখানার মাধ্যমে তৈরি করছি সেগুলো অজৈব। যেমন ধরুন ইউরিয়া, ডিএপি, সুপারফসফেট, পটাশ, এগুলো অজৈব সার।
1: এর প্রকারভেদ বললে আমরা কি বুঝব?
0: অজৈব সারের যেটা প্রকারভেদ হয়, একটা সরল সার হয়, একটা জটিল সার আর মিশ্র সার। সরল সারটা আমরা কাকে বলছি, না যেখানে একটি মাত্র খাদ্য, মুখ্য খাদ্য উপাদান একটি পাচ্ছি। যেমন ধরুন ইউরিয়া, ইউরিয়া থেকে আমরা 46% নাইট্রোজেন আছে, ইউরিয়া থেকে আমরা নাইট্রোজেন পাচ্ছি। পটাশ, পারমিউরেট অফ পটাশ, পটাশ থেকে আমরা 60% পটাশ পাচ্ছি। আবার সিঙ্গেল সুপার ফসফেট, যেটা সেই সিঙ্গেল সুপার ফসফেট থেকে আমরা ফসফেট পাচ্ছি 16%। সিঙ্গেল সুপার ফসফেটের কথা আমি কৃষক বন্ধুদের আর একটু ভালো করে বলতে চাই। সিঙ্গেল সুপার ফসফেটে যেমন ফসফেট 16% আছে, তার সঙ্গে 12.5% সালফার আছে, যেটা সালফারের চাহিদা মেটায়, এবং এতে ক্যালসিয়াম 19.5% আছে, সেটা আমাদের ক্যালসিয়ামের যেমন চাহিদা মেটায় সেরকম মাটির যে অম্লভাবটা সেটা দূর করে। অর্থাৎ এই সরল সারের মধ্যে যে সুপার ফসফেট সারটা, কৃষক বন্ধুদের বলবো অন্তত একটা চাষে, বছরের অন্তত একটা চাষে সুপার ফসফেট যেন থাকে, সেইভাবে আপনারা পরিকল্পনা করে সারটা প্রয়োগ করতে হবে। তাহলে সারের ভাগে আসছিলাম, সেটা সরল সার, একটা যেটা যৌগিক সার বলা হয়, যেখানে দুটো বা তার বেশি খাদ্য উপাদান থাকছে তাকে আমরা,
1: একটা সারের মধ্যে দুটো বা
0: তার বেশি খাদ্য উপাদান থাকছে। যেমন ধরুন ডিএপি, ডিএপিতে 18% আপনার নাইট্রোজেন থাকছে, 46% ফসফেট থাকছে। আবার সুফলা 15-15-15, অর্থাৎ এদিকে 15% নাইট্রোজেন থাকছে, 15% ফসফেট থাকছে এবং 15% পটাশ থাকছে। তাহলে এইগুলোকে আমরা বলছি যৌগিক সার। আবার মিশ্র সার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত 5 ধরনের মিশ্র সার আছে, সেই মিশ্র সারগুলো গ্রেড 1, গ্রেড 2, মানে 5টা গ্রেডের মিশ্র সার, অর্থাৎ 2 বা ততোধিক সার মিশিয়ে আমরা মিশ্র সারটা তৈরি করা হয়।
1: সেটা কিরকম?
0: সেটা ধরুন যেটা গ্রেড 1, সেখানে 8-8-8 এই গ্রেডের সারটা তৈরি করা হয় গ্রেড 1-এ। আবার গ্রেড 2-তে 12-12-12 বলতে কি বোঝা যাচ্ছে, না 12% নাইট্রোজেন, 12% ফসফেট, 12% পটাশ আছে। এবার বাকি যে পার্সেন্ট, অর্থাৎ 12-3 36% হলো, বাকি পার্সেন্টেজটা ফিলার দিয়ে 100% করা হচ্ছে। অর্থাৎ এইভাবে মিশ্র সারটা তৈরি করা হয়।
1: বেশ, তো এই মিশ্র সার ছাড়াও আমরা তো কিছু অনুখাদ্যের ব্যবহার করি, মানে সেগুলোরও কি সার হিসাবেই তো আমরা ধরে নেব?
0: হ্যাঁ, আমরা আমাদের যেমন বৃদ্ধির জন্য 6টা খাদ্য উপাদানের দরকার হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, সেরকম উদ্ভিদের বৃদ্ধির জন্য 16টা খাদ্য উপাদানের দরকার হয়। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা বাতাস থেকে গাছেরা বা জল থেকে গাছেরা নিয়ে নেয়, আর নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটা আমরা কৃষক বন্ধুরা সারের মাধ্যমে দিই। বাকি যে খাদ্য উপাদানগুলো, বাকি যে 9টা খাদ্য উপাদান, সেগুলোকে গৌণ অথবা অনুখাদ্য, যেগুলো অনেক কম পরিমাণে দরকার হয় সেগুলোকে অনুখাদ্য বলা হয়। এই অনুখাদ্যগুলো যেমন ম্যাগনেসিয়াম, লোহা, বোরন, সালফার, লোহা, ম্যাঙ্গানি, জিঙ্ক, কপার, এই যে আছে, এই যে অনুখাদ্যগুলো, এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম।

0: এগুলো পরিমাণে অনেক কম লাগে। যেমন আমাদের খাবারের নুনের পরিমাণ অনেক কম লাগে, কিন্তু নুনটা খুবই জরুরি। অর্থাৎ নুন যদি না হয় বেস্বাদ লাগে, আবার নুন বেশি হয়ে গেলে খাবারটা আমরা খেতে পারি না। সেই সেম জিনিস হচ্ছে আমাদের অনুখাদ্য। এই অনুখাদ্যগুলো খুবই জরুরি, আবার অনুখাদ্যগুলো বেশি হয়ে গেলে আমাদের চাষের ক্ষেত্রে ক্ষতি হয়, আবার অনুখাদ্যগুলো না হলে আকাঙ্ক্ষিত ফলন হয় না।
1: কৃষি ক্ষেত্রে সারের ব্যবহারটা আমাদের করতেই হবে, মোদ্দা কথা জৈব সার, অজৈব সার, হ্যাঁ, এবং তার সঙ্গে যে জীবাণু সার, এই সমস্ত কিছু সমন্বয় ঘটিয়ে কিন্তু আমাদের চাষবাসটা করতে হবে, যাতে করে আমরা ফসল ভালো উৎপাদন পেতে পারি, তাই তো? তো সুসংহত সারের ব্যবহার বলতে আমরা কি বুঝব?
0: সুসংহত সারের ব্যবহার বলতে আমরা বুঝব যেখানে আমরা রাসায়নিক সার তো আমরা প্রয়োগ করছি, এই রাসায়নিক সারের সঙ্গে আমাদের জৈব সার, জীবাণু সার, সবুজ সার, এই সমস্ত ধরনের সার প্রয়োগ করে জমির যাতে, অর্থাৎ মাটি, যেটা বললাম মাটি, মাটির উর্বরতা শক্তি এবং উৎপাদিত শক্তিকে বৃদ্ধি করা, এবং মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি করে, যেটা মাটির যে বাস্তুতন্ত্র, অর্থাৎ মাটির মধ্যে যে বিভিন্ন জীবাণু আছে, জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, সেটাকে বজায় রেখে আমাদের যে চাষবাস করা হচ্ছে, সার প্রয়োগ করা হচ্ছে, তাকেই আমরা বলছি সুষম বা সুসংগত উপায়ে সার প্রয়োগ, বা সুসংগত উপায়ে সার প্রয়োগের মাধ্যমে চাষবাস।
1: এই এই যে সমস্ত ক্ষেত্রে আমরা যে কৃষক বন্ধুরা চাষের সারের ব্যবহার করেন, সর্বক্ষেত্রে তো সুষম সার বা সুসংহত ভাবে সারের প্রয়োগ হচ্ছে না, তো তার পরিণাম কি হতে পারে?
0: তার পরিণাম আমাদের আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, আমার ভারতবর্ষের মধ্যে আমাদের পাঞ্জাব, যাকে সবুজ বিপ্লবের মানে অগ্রণী ভূমিকা, যে এখন সেই পাঞ্জাবের মাটি দেখা যাচ্ছে যে সেখানে অম্লত্ব হয়ে যাচ্ছে, সেখানে আশানুরূপ ফলন হচ্ছে না। কিন্তু কেন হয়েছে এটা? না, যথেচ্ছভাবে রাসায়নিক সার ব্যবহার করে করে বেশি পরিমাণ ফলন নেওয়ার জন্য মাটি বন্ধা হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন থেকে আমাদের কৃষক বন্ধুরা সেই মাকে রক্ষা করার জন্য আপনারা যদি না এগিয়ে আসেন, পরবর্তীকালে দেখা যাবে আমাদের এই মাটি বন্ধা হয়ে যাবে। আমরা সারের পরিমাণ বাড়িয়ে যাচ্ছি, আপনারা কৃষক বন্ধুরা দেখবেন আপনারা সারের পরিমাণ বাড়াচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে রোগ পোকার আক্রমণ বেশি হচ্ছে, কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না আপনারা। তার কারণ একটাই, আমরা সুষম সার প্রয়োগ করছেন, অর্থাৎ মাটিতে যে জৈব পদার্থটা দরকার সেই জৈব পদার্থটা আমরা প্রয়োগ করছি না, মাটিতে জৈব পদার্থটার পরিমাণ কমে যাচ্ছে। এবং আমরা যে অনুখাদ্যগুলো, যেগুলো কথা বললাম, যে অনুখাদ্যগুলো যেগুলো দরকার, ন ধরনের যে অনুখাদ্যের কথা আমি আগে আলোচনা করলাম, সেই অনুখাদ্যগুলো আমরা প্রয়োগ করি না। কিছু প্রগতিশীল কৃষক বন্ধু আছেন যারা সালফার, বোরন এগুলো প্রয়োগ করেন, বা জিঙ্ক কোনো কোনো কৃষক বন্ধু প্রয়োগ করেন, কিন্তু এই মলিবডিনাম বা ম্যাঙ্গানিজ, লোহা এগুলো আমরা প্রয়োগ করি না। এগুলো জৈব সারের মধ্যে এই অনুখাদ্যগুলো থাকবে, ফলে মাটিকে বাঁচাতে হলে, পরবর্তীকালে আমাদের চাষ করতে হলে আমি আমাদের অন্নদাতাদের অনুরোধ করব যে আপনারা সুসংগত উপায়ে চাষ করুন, না হলে কিন্তু পরবর্তী প্রজন্ম আমরা কিন্তু মানে খেতে পাবো না।
1: তা একটা কথা আমাকে বলুন, এই যে সুসংহত ভাবে সার প্রয়োগের ক্ষেত্রে মাটিতে কি পরিমাণ সার আছে, কি পরিমাণ নেই, তো সেটা তো আমরা বুঝতে পারবো না, মাটি তো একটা পরীক্ষা করা বাঞ্ছনীয়।
0: ঠিক ঠিক।
1: তো সেই মাটি পরীক্ষার ভিত্তিতে কি করে সার প্রয়োগ করা যেতে পারে?
0: মাটি পরীক্ষা করে মাটিকে যে মাটি পরীক্ষা করার জন্য যে মাটিটা আমরা নিই স্যাম্পল, অর্থাৎ যেটা নমুনাটা যেটা সংগ্রহ করি, নমুনা সংগ্রহ করার একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের মাটিটা সংগ্রহ করতে হবে। আমি খুব সহজে আপনাদের বলছি, সেটা হচ্ছে মাটি যে সংগ্রহ করা হবে, একটা ধরুন জমি আছে, সেই জমিতে জেড আকারের করে মাটিটা সংগ্রহ করে, অর্থাৎ আমরা একই জায়গা থেকে নেব না, আল থেকে একটু দূরে জিগজ্যাগ পদ্ধতিতে আমরা মাটিটা বিভিন্ন জায়গা থেকে, ধরুন একটা জমি থেকে আমি 10টা জায়গা থেকে মাটিটা সংগ্রহ করলাম, এবং প্রত্যেকটা জায়গা থেকে যে মাটিটা সংগ্রহ করবো, উপরের মাটিটাকে আমরা কোদাল দিয়ে ফেলে দেবো, নিচে ভি শেপে, অর্থাৎ একটা কোদাল একদিকে মানে দুপাশ থেকে ভি শেপে আমরা কেটে নিলাম। এবার ভি এর পাশ থেকে আমরা মাটিটাকে ছেঁচে নেব, প্রথমে প্রত্যেকটা জায়গা থেকে যদি 200 গ্রাম মাটি নিই, তাহলে আমরা টোটাল 10টা জায়গা থেকে যদি মাটি নিই, তাহলে 2 কেজি মাটি হবে। 2 কেজি মাটি আমি একটা জায়গায় পরিষ্কার একটা খবরে কাগজ বা পলিথিনের উপর রেখে দিলাম, সেই 2 কেজি মাটিকে আমি এক জায়গায় জড়ো করে সেটাকে 4 ভাগে ভাগ করলাম, এবার কোনাকোনি 2টো ভাগে ফেলে দিলাম, এবার থাকলো আমার 1 কেজি মাটি। আবার আমি এক জায়গায় করলাম, 4 ভাগে ভাগ করলাম, 2টো ভাগ নিয়ে নিলাম কোনাকুনি, এখন 500 মাটি হলো। সেই 500 মাটিকে আমি এবার

0: টেস্টিং ল্যাবরেটরিতে, সেখানে আমাদের কোন জায়গার মাটিটা নিয়েছি সেখানে একটা নমুনা কার্ড দিয়ে সেটা আমাদের যে বিভিন্ন সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে বা আমাদের যে বিভিন্ন ব্লকে আপনার সংশ্লিষ্ট ব্লকে যে সহকৃষি অধিকর্তাকরণ অফিস আছে সেখানে আপনি জমা দিলে সেই মাটির টেস্টিংটা করে আপনি মাটির রিপোর্টটা পাবেন যে আপনার মাটিতে কি কি অনুখাদ্য কম আছে বা কি খাদ্য উপাদান আপনার ঠিক আছে, প্রয়োজন আছে বা কোনটা ঠিক আছে সেটা আমরা জানতে পারবো। যেমন আমরা শরীরের রক্ত পরীক্ষা করি যে আমার সুগার আছে কিনা বা অন্য কোনো খাদ্য কিছু বেশি আছে কিনা যেমন জানতে পারি, মাটি পরীক্ষা করে অনুরূপ ভাবে আমি জানতে পারবো।
1: তো মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম, আপনি
0: অপরিসীম মাটি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করাটা খুবই জরুরি। এবং আমাদের একটা স্কিম অলরেডি হয়ে গেছে যেটা হচ্ছে মাটির স্বাস্থ্য কার্ড, সয়েল হেলথ কার্ড বলে একটা কার্ড তৈরি করা হয়েছে। সেটা
1: এই বিষয়ে আমাদের একটু বলুন না, সরকার এর জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে?
0: যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, অর্থাৎ প্রত্যেক মৌজাতে কিছু কিছু জমিতে সয়েল টেস্ট করা হয়েছে, মাটিটা পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা। মনে করুন আমাদের, আমি পিংলা ব্লকের সহকৃষি অধিকর্তা এখন আছি, তো ওখানে 182টা মৌজা আছে, তো 182টা মৌজা থেকেই মাটি সংগ্রহ করা হয়েছে। এবার প্রত্যেকটা মৌজার এরিয়া অনুযায়ী মাটিটা সংগ্রহ করা হয়েছে। তাহলে আমি একটা মৌজার যদি ধরুন একটা মৌজাতে আমার মোটামুটি একটা মৌজা সেখানে আমার 50 খানা স্যাম্পল নিয়ে মাটিটা পরীক্ষার তার রেজাল্ট আসছে, তাহলে আমাদের কৃষক বন্ধু জেনে যাচ্ছে যে আমার এই মৌজাতে মোটামুটি সয়েলের এই জিনিসটার অভাব আছে, অর্থাৎ ধরুন নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে। যেমন আমাদের পিংলা ব্লকে দেখা যাচ্ছে যে জিঙ্কের অভাব আছে মাটিতে এবং বোরনের অভাব আছে, তাহলে কৃষক বন্ধুদের আমরা বলছি যে আপনারা জিঙ্ক এবং বোরনটা আপনাদের মাটিতে প্রয়োগ করতে হবে এবং জৈব সার দিয়ে আপনাদের চাষ করতে হবে। এইভাবে মাটি পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু সঠিকভাবে সার প্রয়োগ করাটা, যদি অপচয়টা হয় আর্থিক দিক দিয়েও লাভবান হবে এবং ফসলের উৎপাদন বেশি হবে।
1: আচ্ছা, আজকে যেহেতু আলোচনা আমাদের মূল বিষয় হচ্ছে যে সার প্রয়োগ, সারের ব্যবহার, তো সার প্রয়োগ করারও তো কতগুলো নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমাদের কৃষক বন্ধুরা যখন যেমন ভাবে মানে সকলে জানেন না হয়তো সার প্রয়োগ করে দেন, তো সে ব্যাপারে যদি আপনি একটু কি পরামর্শ দেন?
0: সার প্রয়োগের নিয়ম বলতে মাটি পরীক্ষা করে সারটা প্রয়োগ করতে হবে, মাটিতে আমার যেটা কম আছে সেটা দিতে হবে। এবং যেটা সর্বোপরি কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে যে আমার যে ফসলটা আমি চাষ করছি সেই ফসলের সারের সুপারিশ কত আছে, অর্থাৎ সরকার অনুযায়ী কতটা সার দিতে হয়। কৃষক বন্ধুদের একটা টেন্ডেন্সি দেখা যায় একটু বেশি পরিমাণে সারটা প্রয়োগ করেন আর কি, মানে যতটা আমরা সুপারিশ আছে, সুপারিশ থেকে আমি কৃষক বন্ধুদের কথা বলে দেখেছি যে ওনারা বেশি পরিমাণ সার প্রয়োগ করেন। বেশি পরিমাণ সার প্রয়োগ করার ফলে রোগ পোকার আক্রমণটা যেমন বেশি হচ্ছে, আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে, আবার যেটা বলা হলো যে মাটিটা আস্তে আস্তে বন্ধা হয়ে যাচ্ছে। তাহলে ফসলের যে সুপারিশ আছে, অর্থাৎ যে ফসলটা আমি চাষ করছি তাতে কতটা সার প্রয়োজন সেটা জেনে আমাকে সারটা প্রয়োগ করতে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যেটা বলবো সেটা মাটিটা পরীক্ষা করতে হবে, এবং আর দেখতে হবে যে আমাদের যে গাছের যে লক্ষণ দেখা যাচ্ছে সেটা আমাদের কৃষক বন্ধুদের জানতে হবে যে কোন কি ধরনের লক্ষণ দেখা গেলে কোন সারটার অভাব আছে আমি দেখে বুঝতে, যেমন একজন রোগীকে ডাক্তার দেখলে বুঝতে পারেন যে কি হয়েছে দেখে, সেরকম কৃষক বন্ধুরাও ডাক্তার, তিনাদেরকে যদি আমরা একটু গাইড করি যে কিভাবে কোন কোন খাদ্য উপাদানের অভাব হলে কি ধরনের সিমটম হয় সেটা তিনারা অনুমান করে সেটা সারটা দিতে হবে, অর্থাৎ তাদের জ্ঞানটা।
1: যদি একটু উদাহরণ দিয়ে বলেন
0: যে নিচের পাতার দিকে যদি কোনো হলদে হয়ে যায়, নিচের পাতা হলদে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যে কোনো ফসলের ক্ষেত্রে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা খুব অনেক বৃহৎ পরিসর আছে, তো আমি কৃষক বন্ধুদের খুব সহজে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যদি নিচের দিকের পাতা, অর্থাৎ যেটা পুরনো পাতা বলা হয়, সেই পুরনো পাতাতে কয়েকটা খাদ্য উপাদানের অভাব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মলিবডিনাম এবং ম্যাগনেসিয়াম পুরনো পাতার দিকে। এবারে অভাবটা নিচের দিকে দেখা যাচ্ছে, তাহলে আমি 5টা খাদ্য উপাদানের নাম বললাম, এর মধ্যে 2টো খাদ্য উপাদান আছে যেটাতে স্পট দেখতে পাবেন, অর্থাৎ পাতাতে আপনারা স্পট দেখতে পারেন কৃষক বন্ধুরা, সেটা হচ্ছে পটাশ এবং মলিবডিনামের ক্ষেত্রে পাতার উপর স্পট দেখতে পাবেন, কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোনো স্পট দেখতে পাবেন, হলদে দাগ হয়ে থাকবে। আবার চলে আসুন, এবার 3টে খাদ্য উপাদান বললাম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং ফসফেট, এদের মধ্যে যদি নাইট্রোজেনের

0: অভাব দেখা যায়, তাহলে পুরো পাতাটা হলদে হয়ে যাবে এবং পাতাটা সহজে ঝরে যাবে
1: নাইট্রোজেনের অভাব দেখা
0: অভাবে।
1: গেলে।
0: কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতার যে শিরাগুলো আছে সেগুলো কিন্তু সবুজ থাকবে, পাতার অন্যান্য জায়গাগুলো হলদে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা নাইট্রোজেনের অভাব না ম্যাগনেসিয়ামের অভাব। তাহলে আমাদেরকে যদি দেখা যায় ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা যায় তাহলে ম্যাগনেসিয়াম দিতে হবে, আর নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ হলে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন দিতে হবে। আবার যদি গাছের উপরের দিকের অভাব দেখা যায় অর্থাৎ উপর দিকে কুঁড়ির দিকে বোরন এবং ক্যালসিয়ামের অভাব হলে কুঁড়িটা ঠিকঠাক করে ফোটে না, অর্থাৎ কুঁড়ির যে পাতাগুলো মুচড়ে থাকে ছোট হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ক্যালসিয়াম এবং বোরনের অভাব দেখা গেছে। আবার যদি নতুন পাতাতে হলদে হয়ে যায়, নতুন পাতা হলদে হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের সালফারের অভাব দেখা গেছে। আবার নতুন পাতার মধ্যে দেখা গেছে যে শিরাগুলো আছে সেগুলো সবুজ সবুজ আছে তাহলে বুঝতে হবে, এবং পাতাটা হলদেটে হয়ে গেছে তাহলে বুঝতে হবে লোহার অভাব দেখা গেছে, অর্থাৎ আমাকে লোহার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই যে আমি ছোট জিনিসটা বললাম যে পাতা পাতাটা দেখেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আমার গাছের কি অভাব আছে। এছাড়া ধানের ক্ষেত্রে লিফ কালার চার্ট বলে একটি প্লাস্টিকের ইঞ্চি স্কেল পাওয়া যায়, তার মাধ্যমে আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে আমাদের নাইট্রোজেনের অভাব আছে বা নাইট্রোজেন আমাকে চাপান দিতে হবে না দিতে হবে না, সেটা কিন্তু কৃষক বন্ধুরা বুঝতে পারবেন।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে সার তো কৃষক বন্ধুরা সংগ্রহ করে থাকেন বিভিন্ন মানে ডিলারদের থেকে বা দোকান থেকে যাই বলুন না কেন, তো সেক্ষেত্রে কৃষক বন্ধুদের কি সচেতনতা থাকা দরকার?
0: কৃষক বন্ধুদের যেটা বলবো, যাদের যাদের কাছে সার কিনতে যাচ্ছেন তাদের অবশ্যই যেন লাইসেন্স থাকে, লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে যেন ওনারা সার কিনেন। ওনারা কি করে বুঝবেন যে একজনের লাইসেন্স আছে না নেই, সেটা বোঝার এখন কিন্তু একটা উপায় হয়ে গেছে কৃষক বন্ধুদের, তার কাছে কাগজ দেখতে হবে না। তিনি যে সারটা বিক্রি করছেন তার কাছে একটা পজ মেশিন থাকবে, একটা পজ POS অর্থাৎ পয়েন্ট অফ সেলিং মেশিন। এটা কৃষক যাদের আমরা লাইসেন্স দেওয়া হয়েছে, যারা লাইসেন্স নিয়ে সার বিক্রি করছে সরকারি অনুমোদিত সার যারা বিক্রেতা, তাদের কাছে পয়েন্ট অফ সেলিং মেশিন অর্থাৎ ফার্টিলাইজার বিক্রি করার জন্য একটা মেশিন আছে। যেমন এখন রেশনের দোকানে যেমন পজ মেশিন আছে, সেরকম সারের দোকানেও আছে। সেখানে কৃষক বন্ধুরা গিয়ে তাদের আধার নম্বর দিয়ে, তাদের আঙ্গুলের ছাপ দিয়ে সেখান থেকে তারা যে সারটা কিনছেন সেই সারটা কিনলেন। কেনার পরে সেই রসিদ একটা বেরোবে, তার যে দাম এবং কত পরিমাণ নিয়েছেন সেই রসিদটাতে তারা সংগ্রহ করুক, এবং সেই রসিদ অনুযায়ী তাদেরকে আমি অনুরোধ করব, সেই রসিদ অনুযায়ী তারা দাম দেবেন, এবং সারটার যে যে দামটা সারের ব্যাগে লেখা আছে তার থেকে বেশি দাম কখনো কৃষক বন্ধুরা দেবেন না। যদি সার সংক্রান্ত কেনার ক্ষেত্রে কৃষক বন্ধুদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে সংশ্লিষ্ট সহ কৃষি অধিকর্তা অফিসে এসে তারা যেন যোগাযোগ করেন এবং তারা তাদের যে যেটা কমপ্লেন সেটা যেন জানান।
1: বেশ, তাহলে একটা জিনিস আপনি পরিষ্কার করে বলছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই, সরকার অনুমোদিত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সারটা কিনতে, তা না হলে কিন্তু সারে ও তো ভেজাল আমরা দেখতে পাই সে ধরনের কি আপনারা কিছু?
0: হ্যাঁ, আমরা যেগুলো লাইসেন্সবিহীন অনেক দোকানদারকে আমরা সহ কৃষি অধিকর্তা এবং আমরা সার ওষুধ এবং বীজের আমরা ইন্সপেক্টর বলব, সেই ইন্সপেক্টরের পাওয়ার অনুযায়ী আমরা বিভিন্ন দোকানে রেড করে দেখেছি যাদের লাইসেন্স নেই, এরকম অনেক দোকানে যে সারগুলো সেগুলো গুণমান ঠিক নেই, তো সেগুলো নিয়ে আমরা আমরা ডিপার্টমেন্টালি বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেগুলো নিয়েছি, তাদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও কৃষক বন্ধুদের বলবো আপনাদের কিন্তু সচেতন হতে হবে।
1: বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার নিয়ে, আর এ প্রসঙ্গে এতক্ষণ আপনাদের জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মণ্ডল। ডক্টর মণ্ডল, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার সকল কৃষক বন্ধুদের, নমস্কার।
2: পুনর্জমির দুনফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

একটি ঘোষণা। আজ সন্ধ্যায় ছেলেবেলায় সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আজ সন্ধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ,

পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, ডাকসূচক 742101, আমাদের ইমেল আইডি আপনারা তো জানেন, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: গীতাঞ্জলি এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
1: अभी मोदी जी ने 56 देशों से FTA हो रहा, कुछ से हो गया है कुछ से बाकी। ये बताता है कि आज 60,000 से ऊपर एग्जीबिटर आए हैं और सबसे बड़ी खासियत है इस एक्सपो में 90% MSME आए हैं। मैं उम्मीद कर रहा हूं कि इस बार जो बायर आ रहे हैं ये सारे दुनिया के रिकॉर्ड को तोड़ेंगे।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাত দীর্ণ ও অস্থিতিশীল।

0: আন্তর্জাতিক বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরিন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাবার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য আটজন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ছজন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিকাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু শক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির ওপর প্রযোজ্য হবে। তবে ইরান এই মার্কিন উদ্যোগ ও দাবি খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দোহা রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এর ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে, ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য সিআইডির ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালের 22 নভেম্বর চান্দওয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে।

30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বাড়তি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনসারা বা অদর দর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। স্নান পূর্ণিমার পর এই তিন দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেকের পর বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বার্মিংহামের এজবাস্টানে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছে চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এজন্য তিনি নারকেল গাছে চারা বিতরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। সেখানে রাজ্য সরকারের তথ্য, সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে সেখান থেকে চারা গাছ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবছর 7 কোটি 20 লক্ষ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ রোপণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার 15 বছরে সবকিছু ধ্বংসের পাশাপাশি গাছও ধ্বংস করেছে।
1: এই বছর আমরা 7 কোটি 20 লক্ষ গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ, ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো।
0: কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামীণ উন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকে শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। সেখানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল, কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, কৃষি সচিব ছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার পর এবার অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই অত্যাধুনিক প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ প্রযুক্তি সংস্থাকে রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির সম্ভাবনা, বিনিয়োগ এবং গবেষণার সুযোগ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করতেই এই উদ্যোগ। সংস্থার প্রতিনিধিরা রাজ্যে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্ভাব্য সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ তৈরির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015-20 সালের মধ্যে চাকরি পাওয়া 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিয়েছে। রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই এদের নিয়োগ হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট আগেই তাদের আবেদন খারিজ করে। সুপ্রিম কোর্ট সেই আদেশে বহাল রেখেছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই 361 জন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। 10নম্বর জাতীয় সড়কের 20 মাইল এলাকায় বড়সড় ধস নামায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর জেরে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গের এই প্রথম পোস্ট অফিসে চালু হলো ডিজিটাল কিয়স্ক মেশিন। এবার লাইনে না দাঁড়িয়ে পোস্ট পাঠানোর সুবিধা ডাক পরিষেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে উত্তরবঙ্গে সে প্রথমবারের মতো একটি পোস্ট অফিসে চালু হল অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। নতুন এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আর পোস্ট বুকিংয়ের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কাউন্টারে অপেক্ষা করতে হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপি

0: এস এবং ডাব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নাটরাজন রমেশবাবুকে রাজ্য সিআইডি ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সিআইডির অতিরিক্ত দায়িত্বে থাকা সুপ্রতিম সরকারকে এডিজি টেলিকমিউনিকেশনস পদে পাঠানো হয়েছে। ব্যারাকপুর সদর বাজার থেকে এসপ্ল্যানেড যাওয়ার সরকারি নতুন বাস রুটের সূচনা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। S11 এই রুটের বাস তিনটে করে চলবে প্রতিদিন, ফলে কলকাতার সঙ্গে ব্যারাকপুরে যোগাযোগ সহজ হলো বলে জানালেন অর্জুন সিং। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগে নতুন 468টি সরকারি বাস রাস্তায় নামে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। সেগুলি ব্যাটারি চালিত ও সিএনজি গ্যাস চালিত হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাসগুলি উদ্বোধন করবেন। এদিকে পরিবহন মন্ত্রী আজ ব্যারাকপুরে এসপ্ল্যানেড ও ব্যারাকপুরের মধ্যে নতুন একটি বাস রুট S11B চালু করেছেন। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনকে গতকাল বিজেপি কর্মী সমর্থকদের কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী HD কুমারস্বামীর সঙ্গে দুর্গাপুর হাউসে সাক্ষাৎ করে বেরিয়ে যাওয়ার সময় দোলা সেনকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে চোর স্লোগান দেওয়া হয়। বর্ধমানের বিজয়রামে এক তৃণমূল কংগ্রেস সমর্থকে মারধরের অভিযোগে পরিস্থিতি গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের দাবি, দিবাকর দাস নামে ওই ব্যক্তি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বাড়ির বাইরে ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই মাননীয় ইস্যু।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: পুলিশ?
5: মিস সীমা
4: বলুন,
5: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
4: কিন্তু কেন? মানে
5: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
4: ডিজিটাল অ্যারেস্ট?
5: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
4: এতগুলো টাকা?
5: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
4: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
5: আরে,
4: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
6: হ্যালো মাম্মা।
4: হাই।
6: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: PM জয়, अब गरीबों की जय बन गई है।
8: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5,00,000 के मुफ्त इलाज के हकदार। अब तक 25,00,000 रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
9: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: माननीय ইস্যু, আপনাদের সঙ্গে মিতালী ভট্টাচার্য।

0: প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। মাননীয় শ্রোতে আপনাদের সঙ্গে মিতালী ভট্টাচার্য, আর আপনারা আমার সঙ্গে 03322131342 এই নম্বরে। শুনব আপনাদের কাছ থেকে রথের মেলা স্মৃতি অল্প কথায় এই নম্বরে, অর্থাৎ দূরভাষে আপনাদের মনের কাছাকাছি কথা, সেই সব স্মৃতি রথের মেলার। এই রইল আমাদের দূরভাষের বিষয়। আপনারা আসবেন, আমাদের সঙ্গে এই বিষয়ে স্মৃতি ভাগ করে নেবেন। রথ এমন একটি যান যাতে প্রতিমারা যান। সেই কবে? হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জ মডেলে প্রথম রথের অস্তিত্ব পাওয়া যায়। আবার ঋগ্বেদে, পুরাণ, হিন্দু দুই মহাকাব্যে রথের উপস্থিতির প্রমাণ রয়েছে। আর পরবর্তীকালে পুরী আর জগন্নাথদেবের সঙ্গে রথ, রথের দড়ি, উৎসব, ক্যালেন্ডারের জুলাই মাসের এই একটি তারিখ একদম প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। 16 তারিখে তাদের মাসির বাড়ি যাত্রা শুরু, 17-23 গুণ্ডিচা মন্দিরে অবস্থান, তারপর 24 জুলাই উল্টো রথের মাধ্যমে আবার মূল শ্রীমন্দিরে ফিরে আসা। এই তো রথযাত্রা। আর আজ ঠিক দুদিন আগে 23-এ আষাঢ়, 14-ই জুলাই মঙ্গলবার আপনাদের সঙ্গে আমার রথযাত্রা মাননীয় শো অনুষ্ঠানে। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, রথের দড়ি শঙ্খচূড়, বলভদ্রের রথের দড়ি বাসুকি, আর সুভদ্রার স্বর্ণচূড়া। রথের দড়ি আর রথের এই চলাচল অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই প্রতীক দৈনন্দিন জীবন থেকে মুক্তির প্রতীক, অগ্রগতির প্রতীক। আজ অনুষ্ঠানের অগ্রগতিতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট দুই ব্যক্তিত্ব। প্রথমে শুনে নেব রথের মেলা না মেলার রথ, এমন বিষয় নিয়ে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দেবাশিস বন্দ্যোপাধ্যায় নবদ্বীপবাসী, পেশায় সাংবাদিক। কি বলছেন দেবাশিস বাবু?
1: আষাঢ়ের পশলা বৃষ্টিতে কাদামাখা রাজপথে তখন লোকারণ্য, লুটিয়ে পড়া ভক্তের দল রশিতে পুণ্যটান দেওয়ার জন্য আকুল, ভ্যাবসা গরমে ঘেমে ওঠা বালকের তালপাতার ভেপুতে নাছড় ফুঁ, ঘনিয়ে আসা সন্ধ্যায় পাঁপড় ভাজা কিংবা জিলিপির অনুষঙ্গে নবদ্বীপের রথযাত্রা আর পাঁচ

0: এর থেকে বেশ খানিকটা স্বতন্ত্র। বঙ্কিমের রাধারানী পথ হারিয়েছিল মাহেশের রথের মেলায়, আর মেলা রথের ভিড়ে পর্যটক পথ হারাতে পারেন নবদ্বীপে। গঙ্গার পশ্চিম পারে হাজার বছরের প্রাচীন জনপদ নবদ্বীপের গলি থেকে রাজপথ, সেদিন রথের ভিড়ে যানজমাট। সময় রথে চড়ে তাদের কেউ বা পেরিয়ে এসেছে 300 বছর, কেউ বা 200, কেউ বা শতবর্ষের সুদীর্ঘ পথ। কোনো রথ সেকালের কোনো জমিদার বাড়ির উদ্যোগে চালু হয়েছিল, কোনো রথের প্রচলন করেন ভিন রাজ্যের রাজকন্যা, কোনো রথ বৈষ্ণব শাতকের হাতে যাত্রা শুরু করেছিল, আবার কোনো রথ ওপার বাংলায় যাত্রা শুরু করেও এখন চৈতন্যধামের পথে গড়াচ্ছে। জগন্নাথ বাড়ির বালক সাধুর রথ, মণিপুর রাজকন্যা বিম্বাবতী মঞ্জুরি দেবীর ইচ্ছায় প্রচলিত মণিপুর রাজবাড়ির রথ, দেবানন্দ গৌড়ীয় মঠের রথ, শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনীদের রথ, কিংবা রাধা সুদর্শন মন্দিরের পতিতপাবন জগন্নাথের রথ। রথের তালিকা দীর্ঘ, কালের নিয়মে এর মধ্যে থমকে গিয়েছে একাধিক রথের চাকা, কোনো রথের বেগ ক্রমশ মন্থর হচ্ছে, থেমে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস বলছে মণিপুর রাজবাড়ি রথের চাকা নবদ্বীপের পথে গড়াচ্ছে 3টি শতাব্দী জুড়ে। মণিপুর রাজ ভাগ্যচন্দ্র নবদ্বীপে আসেন 1797 সালে স্বপ্নাদিষ্ট রাজকন্যা বিম্বাবতী দেবীকে নিয়ে। রাজর্ষি ভাগ্যচন্দ্রের মৃত্যুর পর রাজকুমার চৌরজিৎ সিংহ বোন বিম্বাবতী মঞ্জুরীর ইচ্ছায় নবদ্বীপে বসতি স্থাপন করলেন। 1805 সাল থেকে নবদ্বীপে মণিপুর রাজবাড়ি রথযাত্রা শুরু। উল্টোরথ পর্যন্ত রাজবাড়ির নাট মন্দিরে প্রতি সন্ধ্যায় মণিপুরী নাচের সঙ্গে জয়দেবের পদ গেয়ে জগন্নাথের সন্ধ্যারতি এই রথযাত্রাকে ব্যতিক্রমী করে তুলেছে। কিংবা বাংলার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে যেবার পালিয়ে গেলেন, সেই বছরেই নবদ্বীপে হরহর দাস বাবাজি প্রতিষ্ঠা করেন সীতানাথ বৈষ্ণব থোর, বহিরাগত বৈষ্ণবদের নিখরচার অতিথিশালা। থোর কথার অর্থ বিশ্রামাগার। পরবর্তীকালে এক ভক্ত জমিদার ওখানে মন্দির গড়ে তোলেন। মন্দির প্রতিষ্ঠার প্রায় 100 বছর পরে পুরীর গোপীনাথ পাণ্ডা এই মন্দিরের সেবায় নিযুক্ত হন। তিনি রথযাত্রা চালু করেন সীতানাথ বৈষ্ণব থোরে, সেটা ছিল 1887 সাল। এখনও চুনবালি খসা জরাজীর্ণ মন্দির থেকে নরপরে রথে চড়ে পথে নামেন প্রভু জগন্নাথ। ওদিকে 1403 সনে ময়মনসিংহ জেলার প্রত্যন্ত গ্রাম বড় বাশালিয়ায় বালক সাধুর রথের যাত্রা শুরু। দেশভাগের পর 1947 সালে সেই রথ চলে আসে নবদ্বীপে। সে রথ ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে ক্রমাগত চলছে, যদিও একদম থেমে গিয়েছে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী হলায়ুধের অধস্তন পঞ্চম পুরুষ জগন্নাথ গোস্বামী প্রতিষ্ঠিত বাসুদেবের রথের চাকা। লোকাভাব আর অর্থাভাব এই দুয়ের কাছে হেরে গিয়ে গতির উৎসব রথযাত্রার দিনে বাসুদেব অঙ্গনে একা দাঁড়িয়ে থাকেন রথহীন দেবতা। বলা হয় চৈতন্য পার্ষদ জগন্নাথ গোস্বামী স্বপ্নাদিষ্ট হয়ে ওই বাসুদেব মূর্তির সন্ধান পান ঢাকা বিক্রমপুরের কাঠাদিয়া গ্রামের এক পুকুর থেকে। 4 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের নিখুঁত যশোমাধব বিক্রম। অবিভক্ত বাংলাদেশে যশোমাধবের রাজকীয় রথযাত্রার খ্যাতি ছিল সুবিদিত। 1945 সালে ওই বিগ্রহ নবদ্বীপে চলে আসে এবং বাসুদেব নামে প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে সময় গ্রাস করেছে বাসুদেবের রথচক্র, তবে থেমে যাওয়ার পর আবার চলতে শুরু করেছে এমন প্রাচীন রথের নজিরও রয়েছে নবদ্বীপে। প্রায় 1500 বছর আগে চট্টগ্রামে সূচনা হয়েছিল মহাত্মা শচীনন্দনের রথযাত্রার, একসময়ে সেই রথ চলে আসে নবদ্বীপে। তার মৃত্যুর পর থেমে গিয়েছিল সে রথ। কয়েক বছর বন্ধ থাকার পর নবদ্বীপের গিরিধারী আশ্রমের তত্ত্বাবধানে ফের পথে নামছে ওই রথ। সুতরাং এত রথের ভিড়ে পথিক যে পথ হারাইবেন তাতে আর আশ্চর্য কি।
1: শুনলাম অত্যন্ত তথ্য সমৃদ্ধ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আসলে আমরা রথের মেলায়

সময় বলি। আমরা এখন শুনলাম মেলা রথের গল্প। আমাদের সমৃদ্ধ করল এই মেলা রথের গল্প। আচ্ছা, এই রথের মেলা পাতার ভেঁপু

0: হরেক রকম এই আনন্দে শুধুমাত্রই ওই কিন্তু পাঁপড় ভাজা আর বাঁশি নয়, একটা বড় অংশ জুড়ে রয়েছে গাছ গল্প, তাই না? গাছ কেনা এই সময়ে একটা বিরাট উৎসবের মতো হয়ে যায়। কেন বলুন তো এমনটা হয়? শুনব এই নিয়ে আবারও একটি তথ্য সমৃদ্ধ বক্তব্য শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সঞ্জয় চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, নেশায় এবং পেশায় নাট্যকার। উনি ওর ছাদে 300-এরও বেশি ফুল এবং ফলের চাষ করেন এবং সম্পূর্ণ অর্গানিক উপায়ে। শুনব এই পরিবেশ বন্ধুর বক্তব্য।
1: পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সর্বত্রই রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে যায়। কোথাও এক দুদিনের মেলা, কোথাও 5-7 দিনের মেলা, কোথাও 10-15 দিন ধরেও এই মেলা চলতে থাকে। এই মেলায় একদিকে যেমন নানান ধরনের খেলনা বিক্রি হয়, তেমনি পাশাপাশি রথের মেলার অন্যতম প্রধান আকর্ষণ জিলিপি এবং পাঁপড় ভাজা। কিন্তু রথের মেলার অন্যতম একটা প্রধান অনুষঙ্গ হলো গাছ বিক্রি। বিভিন্ন ধরনের গাছের পসরা নিয়ে বিভিন্ন নার্সারি থেকে চাষিরা তার নিজের বাগান থেকে চারা নিয়ে আসেন এবং সে চারা বিক্রি হয়। এই সময়টায় মূলত ফুল গাছ হিসেবে যে চারাগুলি বিক্রি হয় সেগুলি হলো জবা, বেল বা জুঁই, মানি প্ল্যান্ট, পিস লিলি, রেইন লিলি, কদম, দোলন চাঁপা, স্পাইডার লিলি, কাঠগোলাপ, কামিনী, দোপাটি, অলকানন্দা বা যেটাকে অ্যালামান্ডা বলে, কলাবতী ফুল, এই ধরনের নানান ফুলের গাছ দেখা যায়, যার কিছু কিছু সাদা ফুল অথচ ভীষণ সুগন্ধি ফুল। যেগুলো তার মধ্যে রয়েছে বেলি বা জুঁই, কদম, দোলন চাঁপা, কামিনী, আর পাশাপাশি বাকি ফুলগুলো রঙের জন্য, বাগানের সৌন্দর্য তৈরির জন্য লোকে কেনাকাটা করে আর কি। তাদের বাড়ির লাগোয়া যদি বাগান বা জমি গাছ বসানোর মতো থাকে সেখানে বসান, আবার পাশাপাশি শহর বা আধা শহর অঞ্চলে ছোট ব্যালকনি ছাদ বাগানের গাছ হিসেবে তারা ব্যবহার করেন। পাশাপাশি বেশ কিছু ফলের গাছ, হাইব্রিড প্রজাতির ফলের গাছ যেগুলো খুব বেশি বড় হয় না, সেই ধরনের ফলের গাছও ছাদ বাগানে ব্যবহার করা হয়। এর পাশাপাশি যেটা হয় বড় গাছ, মূলত আম, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির লেবু, নারকেল গাছ, পেঁপে, ডালিম, আমলকি, এমনকি কুল গাছও ফলের বাগান তৈরির জন্য কেনাকাটা করা হয়। আসলে জুলাই আগস্ট এই দুটো মাস হচ্ছে গাছের চারা রোপণের জন্য একদম আদর্শ সময়। সময়টা বর্ষাকাল, মাটি ভিজে থাকে, একদিকে ভেজা নরম মাটি, এ অনুকূল তাপমাত্রা, এই সব কিছুই নতুন বীজ থেকে চারা বা অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ সময়। যারা কাটিং থেকে চারা তৈরি করতে চান বা গ্রাফটিং করতে চান, বিভিন্ন ধরনের

0: কলম করতে চান সেটার জন্য এটা খুব আদর্শ সময়। এর পাশাপাশি আমরা দেখেছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহটা বন মহোৎসব পালিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তার প্রধান কারণ এটাই যে এই সময়টা গাছ বসানোর পক্ষে খুব অনুকূল একটা সময়। বহু মানুষ আছেন তারা বাড়িতে খাওয়া বিভিন্ন ফলের বীজ, মানে আম, কাঁঠাল, সবেদা, এই ধরনের বড় গাছ যেগুলো, সেই গাছগুলোর বীজ বাড়িতে রেখে দেন। রেখে দিয়ে তারা যাওয়া আসার পথে রাস্তার দুধারে যে ফাঁকা জমি থাকে সেই জমিতে তারা গাছগুলো ছড়িয়ে দেন এই বর্ষার সময়ে, সেখান থেকে যাতে অঙ্কুরোদ্গম হয়। কিছু গাছ যদি বাঁচে, কিছু বড় গাছ বাঁচলে সেটা কিন্তু পরিবেশের পক্ষে, আমাদের সকলের পক্ষে ভীষণভাবে লাভজনক। এটা তো গেল একটা দিক। পাশাপাশি পরিবেশ বান্ধব কিছু কলমও আজকাল তৈরি হচ্ছে, বিভিন্ন সংগঠন এটা করে, যেখানে দেখা যায় যে কিছু কলম তৈরি হচ্ছে যার মধ্যে কাগজের রোল করে বিভিন্ন বড় গাছের বীজ তার মধ্যে রাখা আছে, এবং ইউজ অ্যান্ড থ্রো একটি কলম, কলমটি শেষ হয়ে গেলে যে কোনো জায়গায় যদি ফেলে দেওয়া যায় সেই কাগজের রোল ভিজে মাটির সাথে মিশে যায়, মিশে গেলে তার থেকে বেশ কিছু গাছের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমের একটা সম্ভাবনা থেকে যায়। অনেকে আছেন ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক উদ্যোগে রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছ বসান, এই ধরনের ক্ষেত্রে সরকারি অনুমতির প্রয়োজন হয় অবশ্যই, কেননা সে জমি কারো ব্যক্তিগত মালিকানায় নেই, সেটা সম্পূর্ণ সরকারি জমি। কলকাতা শহর বা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে আঁকা জমি বলতে গেলে পাওয়াই যায় না, কিন্তু আমাদের মফস্বল শহরগুলো হোক বা গ্রামাঞ্চল হোক, সেখানে গাছ বসানোর পর্যাপ্ত জায়গা বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। আমার কয়েকজন বন্ধু এ কাজটি করেন, ব্যক্তিগত উদ্যোগে করেন, কেউ কেউ সাংগঠনিক উদ্যোগে করেন। এটা শুধুমাত্র যে রথযাত্রা বা একটা উৎসবকে কেন্দ্র করে এমনটা নয়, এই সময়কার পরিবেশ, এই সময়কার আবহাওয়া বৃক্ষরোপণের পক্ষে একান্তই অনুকূল। তাই এই সময় মানুষ যত বেশি সম্ভব বৃক্ষরোপণের উদ্যোগ নেবেন সেটা মঙ্গলজনক সমাজের পক্ষে, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য।
1: শুনলাম শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়ের তথ্য সমৃদ্ধ অনেক দারুণ দারুণ গল্প এবং অভিজ্ঞতা, যেটা তাদের নিজের চোখে দেখা, নিজের পড়াশোনা এবং নিজের হাতে করা। তো এই গাছ গল্প রথের মেলায় সব কিছুর পরে একটু তো গল্পগাছা হতেই হয়। বন্ধুরা কে আছেন ফোনে দেখে নেব, আর তারপরে আপনাদের কয়েক গাছা চিঠি। কে আছেন বন্ধু? নমস্কার।
2: নমস্কার, আমি রেখা মুখার্জি, ছাটুই, মুর্শিদাবাদ থেকে বলছি।
1: বলুন।
2: রথের মেলা আমাদের যখন ছোট ছিলাম তখন অতটা গ্রামে ছিল না, কিন্তু আমি বিয়ের পর যখন আমি স্বামীর চাকরি সূত্রে ঝাড়খণ্ডে যাই, সেখানে রথের বিশাল মেলা বসত, একদিনের মেলা, খুব জোর মেলা হতো। সেখানে নানান রকমের খাবার দাবার, পাঁপড়, জিলাপি, বালুশাই, নানান ধরনের গাছ পাওয়া যেত ওখানে, চারা গাছ। খুব উৎসব খুব জোর হতো ওখানে। আর এখন বর্তমানে আমি যেখানে আছি সাটুয়ে, আমার নাতনি, ছ বছরের নাতনি, তার বন্ধুদেরকে নিয়ে যখন বিকেলে আসে, এসে দরজায় খটখট করে, বলে দিদা আমি রথ এনেছি, তখন মনে হয় যেন মনটা ভরে উঠল, স্বয়ং মনে হয় যেন মা জগন্নাথ সুভদ্রাকে নিয়ে এসছেন আমার ঘরে।
1: দারুণ স্মৃতি, দারুণ স্মৃতি চারণ,
2: সেটা কখনোই আমি মন থেকে ভুলে যেতে পারি না। এই যে বৃহস্পতিবারের দিন আছে রথ আছে, ওই দিনও নাতনি আমার বন্ধুদেরকে নিয়ে আসবে বলেছে।
1: খুব ভালো, দারুণ স্মৃতিচারণ, দারুণ স্মৃতিচারণ শুনলাম, এক অনুভূতি। আপনার এই স্মৃতিকে অনেক আদর, অনেক সম্মান। ভালো থাকবেন রেখা দেবী। আমরা চলে আসি আপনাদের সঙ্গে গল্পগাছায়, সেটা হলো এ মাসের চিঠি লেখার বিষয়ে আপনাদের কয়েক গাছা চিঠি পড়ব। এ মাসে চিঠি লেখার বিষয়ে স্নেহ অতি বিষম বস্তু। আপনারা যারা চিঠি লিখবেন

আরেকবার আপনাদের বলে দিই, ইমেল আইডি মাননীয় ইশু MANANIYESHU@AIR@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় ইশু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে এই মাসের মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আর এই নিয়ে কি লিখছেন, প্রথম চিঠি আমার হাতে শক্তিশঙ্কর সামন্তের চিঠি। লিখছেন, বিষম বস্তু হল পরিমিতিবোধের অভাব। আমরা স্নেহ করি ছোটদেরই, যুগ যুগ ধরে এই সত্যের সঙ্গে পরিচিত আমরা। হ্যাঁ, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব কিছুরই প্রয়োজন আছে, মানছি, তবে পরিমিতিবোধের শিক্ষাটা জরুরি। এ সমাজে যে শিক্ষাটা বড়দেরই অভাব। স্বভাবতই জীবনের কোনো অবস্থানেই সফলতা আসে না যথার্থ পরিমিতিবোধ না থাকলে। এটা ঠিক আমরা সকলেই কম বেশি ছোটদের স্নেহ করি, সেই স্নেহর পরিমাপ না জানা থাকলে গোল বাধে। এমনও দেখি ছেলে বড় হয়ে গেছে, চাকরি বাকরি চেষ্টা করছে, অথচ নিজে নিজে এক গ্লাসও জল গড়িয়ে খাচ্ছে না। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রবন্ধে পড়া জাপানের শিশুদের গড়ে ওঠা জীবনের টুকরো অংশ শোনাই। সেখানে 10 বছর বয়স পর্যন্ত স্কুলে শিশুদের কোনো পরীক্ষা নেই, অথচ সেই দেশেরই ছোট ছোট ছেলেমেয়েরা একেবারে শৈশব থেকে নিজেদের কাজ নিজেরাই শিখে যাচ্ছে। সেটা স্কুলের শ্রেণীকক্ষ হোক, চেয়ার টেবিল, রান্নার সরঞ্জাম থেকে বাড়ির আসবাব পরিষ্কার করা পর্যন্ত। এমন কি ওইসব কচি কচি পড়ুয়া সঙ্গীদের নিয়ে একসঙ্গে স্কুলে যাচ্ছে, পথে ঘাটে গাড়ি চড়ছে, নামছে, একটা শৃঙ্খলার মধ্যেই। অন্য কিছু দেশে ছোটদের বেড়ে ওঠা তথা খাওয়া দাওয়া পুষ্টির জন্য মায়েদের বিশেষ ভূমিকা থাকে না। আমাদের এখানকার এখনকার মায়েদের অনেকে যেমন কচি কাচাদের খাওয়ানোর ব্যাপারে জোর করে, বাচ্চা খেতে না চাইলে পিছনে পড়ে থাকে, খিদে পেলে নিজে থেকেই এগিয়ে আসবে, খাবার খাওয়াও শিখে যাবে নিজেরাই, আমাদের এখানে সব কিছু উল্টো। অধিক স্নেহ আদর দেখানোর পাশাপাশি অধিক উচ্চাকাঙ্ক্ষা মানেই বৃদ্ধবাসও অপেক্ষা করে থাকে অনেকেরই কপালে। লিখছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া থেকে। সত্যি এমনই একটা অবস্থা, এমন ভারসাম্যহীনতা যদি স্নেহে থাকে তাহলেই স্নেহ বিষম বস্তু হয়, অন্যথায় নয়। পরের চিঠি বীরেন্দ্রনাথ মাইতি, লিখছেন পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বরেশু, আমরা ছোটবেলায় নীতিকথায় পড়েছিলাম ভুবনের মাসির গল্প, সবাই জানেন, তবু একটু স্মরণ করিয়ে দিয়ে আজকের বিষয় শুরু করতে চাই। ভুবন প্রতিদিন বন্ধুদের পেন, পেন্সিল, ইরেজার লুকিয়ে বাড়িতে আনত এবং মাসিকে দেখাত। মাসি মাতৃহারা ভুবনের প্রতি স্নেহশীল হয়ে বারণ করেননি একদিনও। অবশেষে একদিন ভুবনের চরম শাস্তির সময় সে মাসির কান কামড়ে বলেছিল, শুরুতেই যদি মাসি অন্যায়ের বিরুদ্ধে শাসন করতেন তবে আজ শাস্তি পেতে হতো না। আমরাও বাস্তব জীবনে এমন অনেক স্নেহের দুঃখজনক পরিণতি দেখতে পেয়েছি। আমার বন্ধুপুত্র এমনই স্নেহের পরশে একেবারে গবেট ও মূর্খ হয়ে গেল। ছেলেটি বিদ্যালয়ে কামাই করে ওর থেকে অনেক বড় বদ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল এবং পরিণতিতে পড়া বন্ধ করতে বাধ্য হয়েছিল। এক্ষেত্রে আমার বন্ধু বা বন্ধুপত্নী সমানভাবেই দায়ী। পিতামাতার একটা দায়িত্ব আছে সন্তান প্রতিপালন করার জন্য। একটি শিশুর প্রথম শিক্ষাঙ্গন হল তার নিজের পরিবার, তবে সেটা মানতে গিয়ে বজ্র আঁটুনি ফসকাগেরোয় না পড়তে হয়, সেদিকেও তীক্ষ্ণ নজর দিতে হবে। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। ভালোবাসা, ভালোবাসার ভারসাম্য। পরের চিঠি পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রত্যেকটি মানুষের বুকের মধ্যে লুকিয়ে থাকে স্নেহ ভালোবাসার জলপূর্ণ ঘট। স্নেহাঞ্চল বিছিয়ে আশীর্বাদী হাত উপুড় করলে মন তখন পরিতৃপ্তিতে

করে ওঠে। পরিবারের ছোটরা সব সময় স্নেহের পাত্র, দোষ কিংবা গুণে ভরা, কুচি কুচি মুখ, অপরাধ স্বীকার করলে ক্ষমা তো করাই হয়, অভিযোগে কান ঝালাপালা হলেও সোহাগে তা শাসন করা হয়, কেননা স্নেহ অতি বিষম বস্তু। শকুন্তলা পতিগৃহে যাত্রা করার সময় হরিণ শিশুটিও তার আঁচল ধরে টেনেছিল, তাই স্নেহকে এড়ানো যায় না, তার ছিঁড়ে যায়, হৃদয় রক্তাক্ত হয়, তবু পিছুটান থেকেই যায়। শ্বশুরবাড়িতে হয়তো মেয়ে সুখে থাকবে, এসব জেনেও মা কেঁদে কেঁদে বুক ভাসান, এ দৃশ্য বড় মায়াময়। কত যত্ন সোহাগ আদর ছেড়ে চলে যায় মেয়ে, ভাই বোনের খুনসুটি আর ঝগড়া মনে হলে ভাই বোন উভয়কে জড়িয়ে ধরে, এ হল স্নেহানুভূতি। এ দৃশ্য পশু পাখিদের মধ্যেও দেখেছি, মা গরু তার বাছুরকে দেখতে না পেলে হাম্বা বলে ডাক ছাড়ে, চোখের আড়াল করতে চায় না, কেননা স্নেহ যে বুকে তন্ত্রীতে ধাক্কা দেয়। লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। এই যে ভারসাম্য, এই যে পরিমিতি বোধ, এটা বড্ড প্রয়োজন। ভালোবাসা, স্নেহ, এগুলো তো বড্ড নরম জিনিস, এগুলো তো থাকবেই, তাই না? পরের চিঠি লিখছেন গৌতমপতি, কুলবেরিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। ছোটবেলাতেই অনুভব করেছি স্নেহ অতি বিষম বস্তু, তাই অভাবের সংসারে সন্তানের মুখে অন্ন তুলে দিতে গিয়ে বাবা মাকে অনেক সময় উপোস থাকতে হতো, সন্তান অসুস্থ হলে তাঁদের পাগল পাগল অবস্থা হতো। আমি চার বোনের এক ভাই, তাই তাঁদের স্নেহের আতিশয্য আমাকে লেখাপড়ার পর বাইরে কাজ করতে যেতে দেয়নি, একরকম জোর করেই আমার বাড়ির বাইরে বেরিয়ে আসা, না হলে জীবনটা হয়তো অন্য খাতে বইত। বাংলা সাহিত্যের পরিচিত প্রবাদটির অর্থ হল, স্নেহ বা ভালোবাসা মানুষের মনকে এতটাই অন্ধ ও দুর্বল করে দেয় যে স্নেহের আতিশয্যে প্রিয়জনের কোনো দোষই চোখে পড়ে না। আবার কখনো কখনো স্নেহাস্পদের অবাস্তব বা কাল্পনিক বিপদের ভয় মন আকুল হয়ে ওঠে। বাবা হওয়ার পর দুই ছেলের জন্য আমার মধ্যেও স্নেহ থেকে উদ্ভূত কিছু অবাস্তব ভয়, চিন্তা, অচেনা বিপদের আশঙ্কা কাজ করেছে, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিইনি এবং তাকে দৃঢ়ভাবে সরিয়ে দিয়েছি। তা না হলে আমার অতি স্নেহ ছেলেদের আগলে রাখার নামে তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিত। জীবনের কঠিন পরিস্থিতি থেকে দূরে রাখলে তারা ভবিষ্যতের লড়াইয়ের জন্য তৈরি হতে পারত না। স্নেহ মানুষকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে শেখায়, তাই স্নেহ সুন্দর, কিন্তু তার প্রকাশে ভারসাম্য থাকা দরকার। দেখা দরকার স্নেহ যেন বিষম বস্তু হয়ে প্রিয়জনের অগ্রগতির পথে বাধা না দেয়, বরং তাকে উন্মুক্ত আকাশে ডানা মেলতে সাহায্য করে। লিখলেন গৌতমপতি, কুলবেরিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের অনুষ্ঠানের অগ্রগতি হল রথযাত্রা নিয়ে, আর স্নেহ অতি বিষম বস্তু এই বিষয়ে আপনারা চিঠি লিখবেন, সেই চিঠি পড়তে পড়তে মাননীয় সুর অনুষ্ঠান প্রতি মঙ্গলবার মাননীয় সুর এই অনুষ্ঠানের অগ্রগতি হবে। আবার বলে দিই, আপনারা চিঠি লিখবেন মাননীয় সু ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, চিঠি পাঠাবেন প্রযত্নে মাননীয় সু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। বিষয় স্নেহ অতি বিষম বস্তু। বন্ধুরা, তাহলে স্নেহের, ভালোবাসার, প্রেমের ভারসাম্য থাক। আপনারা ভালো থাকুন, চারপাশকে ভালো রাখুন। চারপাশ মানে শুধু মানুষজন নয়, কিন্তু আপনার পোষ্য রাস্তার ওই অবলা অবলা বন্ধুরা এবং গাছ, তাদের মধ্যেও তো প্রাণ আছে, পরিবেশ বন্ধু হয়ে উঠুন। আর রথের মেলা, মেলা রথ সব নিয়ে গল্পগাছায় কাটুক আপনাদের আগামী সময়। ভালো থাকবেন, আপনাদের সঙ্গে রইলাম এতক্ষণ।

0: আলী ভট্টাচার্য।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন নজরুল গীতির অনুরোধের আসর। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী আশা ভোঁসলে। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস এবং চণ্ডীচরণ দাস।

এবারের শিল্পী চন্দ্রাবলি রুদ্রদত্ত গানটির জন্য অনুরোধ জানিয়েছেন। তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস এবং জ্যোৎস্না দাস।

শুনছেন অনুরোধে নজরুল গীতি। এবারের শিল্পী ফিরোজা বেগম, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বেলাইপাড়া খৈরাটি থেকে আব্দুল হাদী।

এবারের শিল্পী হৈমন্তী শুক্লা। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কান্দি কপিনাথপুর মুর্শিদাবাদ থেকে তপতি দাস এবং সরজিৎ দাস।

দক্ষিণ গ্রাম পলসন্ডা থেকে রেখা মুখার্জি এবং টিঙ্কু চ্যাটার্জির অনুরোধে এবারের গানটির শিল্পী শ্যামল মিত্র।

নজরুলগীতির অনুষ্ঠানে এবারে শিল্পী অনুপ ঘোষাল। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্য।

এবারে মোল্লাগেরের ধার খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে পাঁচকুড়ি দাস ও শেফালী দাসের অনুরোধের শিল্পী অজয় চক্রবর্তী। এছাড়াও অনুরোধকারী শ্রোতা হিসেবে রয়েছেন আসাম থেকে হিতেন্দ্র দাস।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরবর্তীতে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে

0: করতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

দিনান্তিকায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আষাঢ়ের শেষ বেশ দাপিয়েই বৃষ্টি শুরু হলো, কিন্তু আবার ঝিম ধরে গেল। ঘন কৃষ্ণ কালো মেঘ আমাদের রোম্যান্টিসিজমকে ছুঁয়ে গেলেও বৃষ্টির প্রয়োজনীয়তা কিন্তু এখন তুঙ্গে। ঘরে বসে বাহির পানে তাকিয়ে বৃষ্টি সুখ উপভোগ করার দিন কিন্তু এখন আর নয়, বরং এই বেলা ভাবনা চিন্তা করতে থাকুন বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যায়। আর যেভাবে পানীয় জলের হাহাকার বাড়ছে, অদূর ভবিষ্যতে আমাদের জলের জন্য কিভাবে হাপিত্যেস করতে হবে তার টুকরো টাকরার নমুনা তো আমরা ভারতের এখানে ওখানে দেখতেই পাচ্ছি বা জানতেই পাচ্ছি। কাজেই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার কারণেই বৃষ্টির জল সংরক্ষণ একান্ত প্রয়োজনীয়। কথা ও গান নিয়েই তো দিনান্তিকা, কাজেই এবার একটু গান শুনে নেওয়া যাক। আর যখন বাইরে ঝিপঝিপ বৃষ্টি পড়ছেই,

চলে আসি বিষয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের দিনান্তিকার বিষয় কি। হ্যাঁ, বৃষ্টির জল সংরক্ষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা। জল তো আমাদের প্রাকৃতিক সম্পদ, আমরা জানি। এই পৃথিবীর সমগ্র জীবকুলের জীবনযাত্রা রক্ষার জন্য মানুষের কাছে জলের গুরুত্ব অপরিসীম। আমাদের ভারতবর্ষে মাথা পিছু জলের পরিমাণ আজ বছরে 1800 ঘনমিটার, কিন্তু 60 বছর আগে এই পরিমাণ ছিল 5000 ঘনমিটার। ভাবতে পারেন, জলজনিত সমস্যা তাই আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে জটিল অবস্থার সৃষ্টি করবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে জলবণ্টন ও ব্যবহার যেভাবে হয়ে চলেছে তার পরিবর্তন সঠিকভাবে না করলে 2050 সালে মাথা পিছু জলের পরিমাণ কমে বছরে 1000 ঘনমিটার হবে এবং সে অবস্থার ভয়াবহতা সহজেই অনুমেয়। প্রতি বছরে প্রাকৃতিক কারণে বৃষ্টিপাতের মাধ্যমে আমাদের পরিষ্কার এবং স্বচ্ছ জল আমরা যেটা পেয়ে থাকি আর কি, বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিমাণের হয়। আবহাওয়াজনিত কারণে বৃষ্টিপাতের তারতম্য ঘটে। ভারতবর্ষে প্রতি বছরে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি ধরুন 400 মিলিয়ন হেক্টোমিটার। ভারতবর্ষে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ 1100 মিলিমিটার এবং সর্বনিম্ন 100 মিলিমিটার। না, ওর জায়গাটা বোধহয় একটু ভুল হয়ে গেল। ভারতবর্ষে প্রতি বছর বৃষ্টিপাতের পরিমাণ 800 মিলিয়ন হেক্টোমিটার হবে, মানে হতেই হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সর্বনিম্ন 100 মিলিমিটার। ফলে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে জনপিছু বার্ষিক জলের পরিমাণ 500 ঘনমিটারেরও কম এবং সে কারণে জলজনিত সমস্যা অত্যন্ত জটিল আকার ক্রমশ ধারণ করছে। বন্ধুরা, জল নিয়ে আমরা কথা বলছি, জল সংরক্ষণ, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা, সব কিছু নিয়েই কথা বলছি। বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য রোমান্টিসিজমকেও একদম বাদ দেওয়া যাচ্ছে না। আর রোমান্টিসিজম যেখানে আছে সেখানে সুর থাকবে না তা কি হয় নাকি? চলুন একটু গান শুনি।

তাহলে আবারও ফেরা যাক বিষয়ে। 2011-12 থেকেই রাজ্যের জলের উৎসগুলিকে সংরক্ষণের মাধ্যমে বৃষ্টির জল ধরে রেখে কৃষির ক্ষেত্রে সেচের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে জল ধরো জল ভরো প্রকল্পটি শুরু করেছিল একসময় পশ্চিমবঙ্গ সরকার। ছোট ছোট সেচ বাঁধ নির্মাণ, জলের উৎস চিহ্নিতকরণের ক্ষেত্রে রাজ্য সরকারের ওয়াটার রিসোর্সের ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ছোট বড় পুকুর, দিঘি, নয়নজুলি এবং অন্যান্য জলের আধারগুলি আবার খনন এবং সংস্কারের মাধ্যমে এগুলির জলধারণ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। বাড়ির ছাদগুলি থেকে বৃষ্টির জল সংগ্রহ করে সেচের ব্যবস্থার মাধ্যমে কৃত্রিমভাবে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানো, চেক ড্যাম, জল সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার নির্মাণ, সারফেস ফ্লো, ক্ষুদ্র সেচ প্রকল্প, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের সাহায্য নিয়ে ভূপৃষ্ঠের এমনই বয়ে যাওয়া জল সংরক্ষণ ইত্যাদির রাজ্য সেচের ক্ষমতা বাড়বে। জলাধারগুলির জলধারণ ক্ষমতা বাড়লে তা শুখা মরশুমে সেচের সম্ভাবনা বাড়াবে। কৃষি ছাড়াও ওই জলাধারগুলিতে মৎস্য চাষ যদি করা যায়, সেগুলো দরিদ্র কৃষকদের সামনে আয়ের নতুন দিগন্ত খুলে দিতে পারে। সারা বছর জল পেলে স্থানীয় গ্রামবাসীদের ঘরের কাজকর্ম ও পশুপালনের সুবিধে হবে। জল ধরো জল ভরো প্রকল্পটির আরেকটি লক্ষ্য হল বৃষ্টির জল সংরক্ষণ এবং সেচের ক্ষেত্রে দক্ষভাবে জলের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। জনসচেতনতা নিয়ে কথা বললাম জনগণের বিনোদনের দিকটাও খেয়াল রাখতে হয়, তাই আসুন একটা গান শুনে নেওয়া যাক, কেমন?

যাকে বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে কথা হচ্ছিল যখন তখন, সেটা শেষ অবধি দেখা যাক কি আমরা জানতে পারি। বৃষ্টির জল সংরক্ষণ করার যে কোনো ব্যবস্থার তিনটি দিক রয়েছে, যেমন ধরুন জল ধরা, জল বহন করা এবং জল সঞ্চয় করা। বৃষ্টির জল সংরক্ষণের দু ধরনের ব্যবস্থা আছে, আমার তো মনে হয় বেশ কয়েক ধরনের ব্যবস্থাই থাকতে পারে, মানে করে নেওয়া যেতে পারে। দেখা যাক সেগুলি কি কি। বাড়ির কাজের প্রয়োজনে ছাদ থেকে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা, হ্যাঁ সেটা কিন্তু বেশ একটা অন্যরকম দিক। কৃষিতে বাড়তি সেচের জন্য মাঠে বা কাছাকাছি জায়গায় জল ধরে রাখার ব্যবস্থা, এটাও করা যেতে পারে। বৃষ্টির জল সংরক্ষণের ছটি মৌলিক উপাদান আছে, যেমন ধরুন ক্যাচমেন্ট, ছাদ বা যেখানে জল ধরার ব্যবস্থা, পরিবহন, ছাদ বা জল ধরা হয় যেখান থেকে সেখানে মজুত করার জায়গায় জল নিয়ে যাওয়ার জন্য একটা চ্যানেল বা পাইপের ব্যবস্থা করা, জল সঞ্চয়, কীট মুক্ত ট্যাঙ্ক বা সিস্টার্ন যেখানে জল সংরক্ষণ করা যাবে, পরিশ্রুত করা, ফিল্টার করা, ওজন ও ইউভি আলোর ব্যবহার যাতে সংগৃহীত বৃষ্টির জল পানীয় হিসেবে ব্যবহার করা যায়, বন্টন, যে ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির জল বন্টন করা হয়, সচরাচরের জন্য কোনো ছোট পাম্প ও প্রেশার ট্যাঙ্ক ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পুকুর কাটার ব্যবস্থা করা যেতে পারে। পশ্চিমবঙ্গ জলমাতৃক রাজ্য, এখানে খাল বিল ও পুকুর যথেষ্ট রয়েছে, কিন্তু পুকুর বা খাল বিলগুলি সংস্কারের অভাবে মরে যেতে বসেছে। সেগুলিকে সংরক্ষণ করতে হলে অবিলম্বে পুকুরগুলির সংস্কার করা প্রয়োজন। আগামীতে আমাদেরই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে বন্ধু, তাই না? শুধু নিজের প্রিয়জনের যাওয়া আসাই নয়, বরং বর্ষাকে এবং বর্ষার আশীর্বাদ স্বরূপ বৃষ্টিকে আটক করুন, সবথেকে বড় উপকার কিন্তু তাতেই হবে। তাহলে আজকে বৃষ্টির জল সংরক্ষণ এবং আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আজকে দিনান্তিকা না হয় এ পর্যন্তই থাক, আবারও অন্য কোনো দিনান্তিকায় নিশ্চয়ই কথা হবে। সঙ্গে ছিলাম আমি অপর্ণা চৌধুরী। মুর্শিদাবাদ। দিনান্তিকা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: ये सारी जानकारी हमारे श्रोता भी हम तक पहुंचा रहे हैं, लेकिन फिलहाल समय है एक छोटे से अंतराल का।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন ইন্দ্রাণী সেন, সুবিনয় রায় এবং শেষ গানে শ্রাবণী সেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। আজকের শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল এবং শেষ গানে শুভমিতা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968। এছাড়াও আপনারা বার্তা পাঠাতে পারেন আমাদের এই নাম্বারেই 9434921300। মনে রাখবেন, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে দুজন গ্রামীণ গোপালককে পেয়েছি, যেনারা গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। গোপালক বলতে আমরা মহিলা গোপালকের কথা বলছি, যেনারা নিজে হাতে সমস্ত গরুর যে যত্ন পরিচর্যা করা, খাওয়ানো সব নিজের হাতেই ওনারা করেন। তো কিভাবে করেন, সংসারের যাবতীয় তো কাজ রয়েছে বাড়ির মহিলাদের, তো এই কাজের বাইরে এই যে গো পালন করে একটা স্বনির্ভর হওয়া কিভাবে করছেন, এই স্বনির্ভর হচ্ছেন সেই কথাই আজকে আমরা শুনব। পরিচয়টা দিয়ে দিই, এসেছেন বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের করালপুকুর গ্রাম থেকে সার্জিনা খাতুন, এবং বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের দোপুকুরিয়া গ্রাম থেকে এসেছেন মৌমিতা মণ্ডল। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: একটু একটু করে জিজ্ঞাসা করি, মৌমিতা দি আপনার বয়স কত আর সংসারে কে কে রয়েছে?
1: আমার বয়স 22 বছর প্লাস আমার সংসারে আমরা 4 জন ফ্যামিলি, আমার মেয়ে, স্বামী এবং আমার শাশুড়ি মা। আমার শ্বশুর বাড়ি থেকে গোপালন তো আছে, কিন্তু আমি আইব্রো থেকে
0: পরে আসছি আমি গোপালনের কথা। তো আর সার্জিনা দি আপনার কে কে আছে সংসারে?
2: আমার সংসারে 5 জন, আমার স্বামী, আমার 3 মেয়ে আর আমি।
0: 5 জনের সংসার, আর আপনার হচ্ছে
1: 4 জনের
0: সংসার। এই যে সংসার, সংসার চালাতে গেলে তো একটা অর্থের দরকার, টাকার তো দরকার, নালে কি করে হবে? তো সংসারটা কিসের উপরে?
1: সংসারটা আমার ধরতে গেলে সবকিছু গরু গোপালনের উপরেই নির্ভর, বা এই কিরকম বলতে ওই যেরকম দুধটা বিক্রি করে আমরা পয়সা পাই,
0: মানে গোপালন করে আপনাদের সংসারটা চলে,
1: সংসার কোন সময় চলে যায়।
0: জমি জায়গা কিছু আছে?
1: না, জমি জায়গা আছে, ওই তোমার পটল লাগানো এসব।
0: কতটা আছে? মানে
1: ওই 20 কাঠা এরকম।
0: 20 কাঠা মানে 1 বিঘে মতন?
1: হ্যাঁ হ্যাঁ।
0: এটা কি নিজস্ব জমি?
1: নিজস্ব কিছু আছে, ওই অতটা না, কিন্তু ওই লিজ করে নেওয়া, আবার
0: লিজে নেওয়া বা ভাগে নেওয়া,
1: ভাগে নেওয়া এরকম।
0: মানে সবটাই 1 বিঘের মধ্যেই নাকি? আচ্ছা, সার্জিনা দি আপনার কি কি আছে?
2: আমার 9টা গরু আছে আর 20টা ছাগল আছে।
0: না, হ্যাঁ, আপনার সংসারটা
2: তো, আমার সংসার ওই গরু ছাগলের মধ্যে চলে। হ্যাঁ।

0: গরু আছে,
1: গরু আছে, ছাগল আছে আমার,
0: ছাগলও আছে, আর আর কি আছে, হাঁস মুরগি,
1: হাঁস আছে, মুরগি আছে, হ্যাঁ হাঁস মুরগি,
0: এগুলো থেকে এই যে এগুলো হাঁস মুরগি বলুন,
1: হাঁস মুরগি ওগুলা ডিম,
0: ছাগল বলুন,
1: ডিম বিক্রি করে পয়সা পাওয়া যায়, নিজেরও খাওয়া হয়,
0: মানে সবটাই সংসারের জন্য, সংসারের জন্য। তো একটু জিজ্ঞাসা করে নিই, এই যে আপনারা কাজ করছেন, গোপালন করছেন, এবং গোপালনের সঙ্গে ধরুন ছাগল পালনও করছেন, হাঁস মুরগি, এগুলোকে তো দেখাশোনা করতে হয়, খেতে দিতে হয়, যত্ন পরিচর্যা করতে হয়, তারপরে ধরুন আরো তো অনেক কিছু কাজ রয়েছে, তো এই সংসারও তো করতে হয় আপনাকে, সংসারে রান্না বান্না, ছেলে মেয়েদেরকে দেখাশোনাও করতে হয়, অনেক কাজ। তো এই সংসারের কাজের পাশাপাশি আপনারা এই যে কাজটা করছেন, কি করে সময়টা পাচ্ছেন?
1: সময় কেন না, সকালবেলায় সকালবেলাটা হয়, আমার স্বামী মাঠে থেকে গামা টামাকে টেন দেয়, সেগুলো আমি মিশিংয়ে কাটি, মিশিংয়ে কাটি, সেগুলোকে গরুকে খাওয়াই, সকাল টাইমে খাওয়াই, আমার স্বামী একবেলা পরেরও খেটে আসে, মানে পরের খেটে এসে তখন দুপুরটা হয় কাজে থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে তখন মাঠে ছড়াতে নিয়ে যায়, আর সকাল টাইমে আমি খাওয়াই।
0: তারপরে সকাল থেকে আপনাকে রান্না বান্না তো করতে হয়, রান্না বান্না কি করে?
1: রান্না বান্না আমি করি, সকাল
0: সকাল
1: 5টার সময়, সকাল 5টার সময় উঠি, গরু মরু বার করে দিই, বাড়ি বেটা ছেলে উঠে ফাড়াই করি, মানে গোবর গুলো সব ঢিপ করে দেয়, আমি মোটর চালি ধুই দেয়,
0: সকালবেলায় একটু
1: একটু সকালে করে উঠতে হয়, হ্যাঁ সকালটাই একটু পরিশ্রম হয়ে যায়, মানে খাবার মাবার খাই দিয়ে দিই, চাটা খাই দিয়ে মাঠে চলে যাই, আমি 7টা 8টা বাজতে কাজ শেষ হয়ে যায়, দেখুন রান্নাটা গেছে করিলি, সকালকার রান্নাটা গেছে করিলি।
0: আচ্ছা, দুধ দোয়ানোগুলো কে করে?
1: গোয়ালে,
0: মানে
1: গোয়ালা
0: আছে, আর দুধ বিক্রি তো ওরাই নিয়ে চলে যায়,
1: ওরাই নিয়ে চলে যায়,
0: ওরাই নিয়ে চলে যায়। আপনার কি করেন?
2: আমার আমল আছে, আমলে আমাদের আমার হাজবেন্ড দোয়াতে পারে, উনি দুইয়ে আমলে দিয়ে আছে, আর সকালকার হয়তো কোনো সবজি টবজি ভাঙা থাকলে পরে বাজারে যাই, বাজার থেকে এসে গরু দোয়াই, তারপরে যাবতীয় যা কাজ আমরা শাশুড়ি মা মেয়ে মিলে আর কি করে নিই, সেটা
0: ছেলে মেয়েরা তো পড়াশোনা করছে তো নাকি?
2: না, এই আমার
1: আড়াই বছর পড়াশোনা করছে, আমার তিনটে মেয়ে,
0: তিনটে মেয়ে, তিনটেই পড়াশোনা করছে,
1: তিনটে না, ছোটটা 3 বছরকার,
0: আচ্ছা ছোটটা 3 বছর,
1: আর বড়টা বড়টা 10 বছরকার, আর মেজো মেয়েটা 6 বছরকার,
0: 6 বছর, বাহ, তো সবাই স্কুলে পড়াশোনা করছে, আচ্ছা ঠিক আছে। আর এই যে গোপালন যে করছেন, এই গোপালনের জন্য গরুগুলো রয়েছে, এইগুলো কি জাতের গরু?
1: জার্সি গরু।
0: জার্সি? আপনার কি আছে?
2: আমার জার্সি সাইওয়াল দুটো মিক্স করে আছে,
0: দুটো মিক্সড করা আছে, মানে জার্সি আছে বা সাইওয়াল আছে, আপনার সবগুলোই কি?
1: আমার সব জার্সি,
0: সব জার্সি। কতগুলো আছে?
1: আমার 9টা আছে,
0: 9টা, মানে আর গরু মানে ছায়ে মায়ে,
1: ছায়ে মায়ে লে 9টা,
0: 9টা। আপনার কটা আছে?
2: আমার ছায়ে মায়ে নে 8টা,
0: 8টা, বাহ, 8টা। এগুলো রাখার জন্য যে জায়গার দরকার, মানে গোয়াল ঘর যেটা দরকার, সেটা আছে
1: তো? ওদের আলাদা একটা গোয়াল ঘর আছে,
0: সেটা কি পাকা আছে না কাঁচা?
1: পাকা।
0: ওটা কি বিজ্ঞানসম্মত উপায় করা হয়েছে, যেমন ধর সোলিং করে দেওয়া,
1: সোলিং করা আছে, মোটরের পানি দিয়ে ধুই দিয়ে চলে যায়,
0: হ্যাঁ ঢাল করা আছে, যে
2: পেচ করা আছে, জল দিলে আর কি ডেনের মধ্যে গড়িয়ে,
0: ডেনের মধ্যে দিয়ে সব চলে
2: যায়, হ্যাঁ মানে বাইরে উঠো না, কিছু পরিচয় মানে রেখে থাকে না, করতে হয় না,
0: সেই তো। তা নাহলে তো খাটনি গরুগুলোর তো কষ্ট হবে, যেহেতু সেখান থেকে আপনাদেরকে রোজগার করতে হয়, ওদের শরীর খারাপ
1: করলে ওরাই তো সম্বল, ওদেরকে দিনই তো পরি খায়, ওদের পেছনেই,
2: ওদেরকে স্নান করানো, ঠিক মতন সেবা দেওয়া, মানে খাবার দেওয়া, বা
1: সপ্তাহে একদিন তো স্নান করাতেই হবে,
2: আমাদের প্রায় গরমের সময় তো
0: প্রায় মানে একদিন বাদ একদিন করাতে পারলে ভালো হয়।
2: এই যা তাপ গরম, আমরা তো মানুষ দুবেলা গা ধুচ্ছি বা মিনিট পাখার হাওয়াতে থাকছি, আমাদের গোয়াল ঘরেও পাখা দেওয়া আছে, কিন্তু
0: না সে তো দিতেই হবে, সে তো দিতেই হবে। আর এমনি গোয়াল ঘরটা তো পাকাই, আর উপরে কি মানে খড়ের চাল নাকি?
1: তাহলে উপরে আমাদের এমনি অ্যাসবেস্টস দেয়া,
0: অ্যাসবেস্টস দেয়া। আপনার কি
2: দেয়া? আবার টিন দেওয়া আছে, ভবিষ্যতে ছাদ ঢালাই মতন প্রিপারেশন নিয়েছি।
0: আচ্ছা, ছাদ ঢালাই দেবেন, মানে নিজে যেখানে থাকেন নিজেদের ঘর সেটা ছাদ আছে তো? আচ্ছা, এবার গরুর ছাদের জন্য চিন্তা ভাবনা করছেন, বাহ,
2: অনেকদিন হলো তো ওই মানে কর্কেট গুলো ফুটো ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর ওই মুহূর্তে জল পড়ে,
0: আর টিনে তো একটু গরমের সময় আবার একটু গরমও হয়।
2: হ্যাঁ
0: হ্যাঁ, তো খাওয়ান কি গরুকে আপনারা?
2: আমি খাওয়াই ওই যে ভুট্টা, এখন ভুট্টা নিয়ে আসে,
0: ভুট্টা কি মানে ভুট্টার দানা খাওয়ান না,
2: ভুট্টার গাছ ফল হওয়ার মধ্যে
1: সবজি আমি ঘাস খাওয়াই, গামা লাগানো আছে ভুঁইয়ে, স্টার
0: মানে সবুজ ঘাস খাওয়ান,
1: সবুজ ঘাস খাওয়ান,
0: খাওয়াই
1: খড়ের সঙ্গে পাইল দিয়ে খাওয়াই,
0: খড়ের সঙ্গে পাইল দিয়ে খাওয়াতে,
2: বর্ষাকালে এখন আমাদের ওই ভুট্টাতে এখন চলে
0: ভুট্টা। আচ্ছা, আর এই যে এটা কি কিনে খাওয়ান না এমনি জমিতে চাষ করে?
2: অনেক সময় কিনে খাওয়াতে হয়,
1: একটা 10 কাঠা ভুঁইয়ে আমার লাগানোই থাকে,
0: ও 10 কাঠা আপনার সার্জিনা দিয়ে আপনার লাগানোই থাকে,
1: মানে
0: 10 কাঠা
2: আমাদের 10-15 কাঠা লাগানোই এমনি,
0: মানে সেখান থেকে কি,
1: সেখান থেকে একদিকে খাওয়াই আবার একদিকে লাগিয়ে দেওয়া হয়।
0: আচ্ছা, তার মানে ওই যে ঘাস চাষ করছেন সেটা একদিকে খাওয়াচ্ছেন, একদিকে আবার বড় হচ্ছে, একদিকে বড় হচ্ছে।

0: মানে সারা বছরই মোটামুটি পাচ্ছেন, যে গরুগুলো রয়েছে ধরুন দুধ কত করে হয়
1: এখন? ধরেন গরুর গুলা তো গাভিন আছে, অল্প দুধে যেমন যখন খাওয়াইতে পারি তখন সেরকম,
0: তাও মোটামুটি যখন খুব ভালো দুধ হয়,
1: ভালো দুধ হলে 40-45 এরকম দেয় যখন, মানে বিয়ায়
0: তিনটা গরু না সবগুলো মিলে,
1: তিনটা গরুতে মিলে,
0: তিনটা মিলে, তাহলে মানে এক একটা গরুতে 10-12 লিটার দুধ হয়, তাই তো? আপনার কত?
2: আমার আমার একবারে 10 কেজি,
0: একবারে 10 গরু,
2: সাইওয়ালটা কম দেয়, আর জার্সিটা একবারে 10 কেজি দেয়,
0: জার্সিটা একবারে 10 কেজি, আর সাইওয়ালটা
1: যখন যেরকম যত্ন পায়
2: এর মুখের উপরে খাবার নির্ভর করে,
0: সে তো এটা তো কথাই আছে, গরুর মুখে
1: দুধ যখন যেরকম একটু যত্ন ভালো হয় তখন সেরকম একটু দুধটা বেশি দেয়,
2: যখন 5-6 মাস গাভিন সেরকম একটু কম দেয় এখন,
0: তাই তো? আস্তে আস্তে গাভিন হলে আস্তে আস্তে কমেও যাবে, দুধটা কমে যাবে, তো
2: সাইওয়ালটা 5-6 মাস গাভিন হলে অটোমেটিক ও ছেড়ে দেয়,
0: ছেড়ে দেয়
2: দুধ, ছেড়ে দেবে মানে বাচ্চাকেও দেবে না, মানে দুধই দেবে না,
0: দুধই দেবে না। আর কিন্তু
2: জার্সিটা যদি বাচ্চা হওয়ার আগেও পর্যন্ত নিজে থেকে না ছাড়া পর্যন্ত ছাড়বে
0: না, মানে আমাদেরকেই ছাড়িয়ে দিতে হয়, না ছাড়ালে
1: তো ওকে দুধ দেবে,
0: হ্যাঁ তাই তো, খাবার না পেলে এবং খাওয়াতেও হবে, ঠিকঠাক
2: খাওয়াতেও হবে, ওকে রেস্ট দিতে হবে,
1: না খোল আটা এসব যদি বারো মাস খাওয়ানো হয়, এই যে
0: সবুজ ঘাস খড় ছাড়া আর কি কি খাবার?
2: আমি খাওয়াই গম, গম পিষে নিয়ে আসে বাজার থেকে, তারপরে খুদ, ভুট্টার ময়দা আর সর্ষের খোল,
0: এগুলো সব কি
2: কেনা,
0: এগুলো কেনা, কিন্তু এগুলো কি মিশিয়ে ভাত তৈরি করে খাওয়ানো হয়?
2: হ্যাঁ হ্যাঁ, খুদটা আলাদা রান্না করতে হয়, ভুট্টা ময়দাটা আলাদা রান্না, আর ময়দাটা খোলের সঙ্গে মিক্স করে দেয়।
1: আমি প্যাকেটের ময়দা কিনে আসি বস্তা বস্তা, আর বস্তা খোলে আসি ওটা শুকানোই দিই,
0: ওটা সঙ্গে মিশিয়ে
1: মিশিয়ে পাইল করে দিই।
0: আচ্ছা, আর এমনি রোগ বালাই তো হয়,
2: হ্যাঁ,
0: এই গরুর তো ধরুন ভ্যাকসিন একটা দরকার, মানে সময় সময় অসুস্থ হয়ে পড়বে বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে গরু, তো কি করেন অসুবিধা হলে?
2: গরুর ডাক্তারকে দেখাই, আমল ডাক্তার আছে, ওনাকে কল করে নিলে পরে উনি বাড়িতে এসে চিকিৎসা করে যান,
0: মানে অসুস্থ হলে। আর এমনি রেগুলার ওয়েতে একটা ভ্যাকসিন দরকার, সেগুলো কি মানে টাইম টু টাইম দেয়া হয়?
2: ওই আমল থেকেই দেয়,
1: হ্যাঁ ওরা দেয়, ফোন করলে ওরা দিয়ে যাবে,
0: ওরাই এসে দিয়ে যাবে। আচ্ছা, এর জন্য কি পয়সা করে দিতে হয় কিছু নাকি?
2: হ্যাঁ, পয়সা যে বুক করার জন্য 130 টাকা নেয়,
0: হ্যাঁ
2: ওই কল বুক করলে উনি বাড়িতে এসে চিকিৎসা করে যাবেন, যাবতীয় যা যা গরুর দরকার সেগুলো ফ্রি পয়সায় দেবেন।
0: আচ্ছা, ওগুলো ফ্রি, আর কল বুক করলে 130 টাকা দিতে হয়, দিতে হয়, তাতেও সুবিধে যদি এসে দেখে যায়। এমনি বাচ্চা যখন হয় সেই বাচ্চাগুলোকে কি করে?
2: বাচ্চাগুলোকে যে বকন হলে পরে রেখে দিই,
1: আর
2: কাস্তে পারে, আর ওই যে ছেলে বাচ্চা হলে পরে বিক্রি করে দিতে হয়,
1: দুধ ছেড়ে দেয় তখন বিক্রি করে দিই, ওখানে ওগুলা তো পুষে লাভ নেই।
0: কতদিনের বাচ্চা বিক্রি করেন?
2: আমাদের যে জার্সি আছে ও 6 মাস পরে ও বিক্রি করলে ওর কোনো অসুবিধা নেই।
0: 6 মাস পরে কি দুধ ছেড়ে দেয়?
2: হ্যাঁ।
0: আচ্ছা,
2: বড় হয়ে যায়, তারপরে
1: 7-8 মাস হয়ে
2: যায়, রক্ত বের করে দেয়, তার জন্য বিয়ে ছেড়ে দিতে হয়। আর সাইওয়ালটা ও 6-7 মাস কন্টিনিউ দুধ দেবে, তারপরে ও ছেড়ে যাবে, তারপরে ও বাছুরকে, আর ওর বাছুর দরকার নেই, তাকে বিক্রি করে দিতে হয়।
0: আর বকনাগুলোকে তো মোটামুটি বাড়িতেই রেখে দেন, আবার ওটাকে বড় করে,
1: হ্যাঁ বড় করে, ওগুলো আবার তো ওর পেটে বাচ্চা হবে, বড় হলে বাড়বে।
0: তো এটা তো আপনাদের ধরুন এক ধরনের বিজনেস, ব্যবসা, যে এটা আপনার গরুগুলো আমি পুষছি, সেখান থেকে দুধ নিচ্ছি, নিয়ে আমার সংসার চলছে। তো এক একটা গরু ধরুন ক বিয়ান করে রাখেন?
2: মোটামুটি 8-10 বিয়ান করে,
0: 8-10 বিয়ান,
2: হ্যাঁ
0: 8-10 বিয়ান রাখলে তো অনেক বয়স হয়ে
2: যায়, বয়স হয়ে যায়, কিন্তু ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয় না, ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে,
0: ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়,
2: তো যাতে ওর মানে কোনো ভিটামিন শর্ট না হয়,
1: যাতে অসুবিধা না হয়,
2: ওর কোনো কোন মানে ওর কি শরীরের মধ্যে অভাব সেরকম ডাক্তার চিকিৎসা করে সেরকম
0: মানে যত্ন করে
1: রাখলে, যত্ন করে রাখলে
0: থাকলে 7-8টা বিয়ান পর্যন্ত নেওয়া যেতে পারে,
1: 8 বিয়ান তো লেয়াই যাবে যদি যত্ন করে রাখা হয়,
0: 8 বিয়ান মানে যত বয়স হয়ে যাবে তার দুধটাও তো
1: কমে যাবে,
0: কিন্তু আপনাদের
1: কিন্তু তার দুধটা চলবে, তার দুধের ফ্যাটটাই আলাদা হবে,
0: দুধের ফ্যাটটাই
1: আলাদা হবে,
0: বেশি বয়স হয়ে গেলে তাই নাকি?
2: বয়স বলতে ওই যে
0: 6-7 বিয়ান
1: অল্প দুধ দেয় মানে তার দুধটা আলাদা,
2: আর ধরতে গেলে ওই যে 5-6 মাস পরে অটোমেটিক দুধটা গাঢ় হয়, ফ্যাট অনুযায়ী আমাদের আমলে ফ্যাট অনুযায়ী দাম হয়, 40-এর মানে 40 টাকা থেকে শুরু, 40-35 টাকা থেকে, এবার যাদের যেরকম ফ্যাট হয় সেরকম
0: দাম পড়ে,
2: এখন বর্তমানে আমার দাম পড়ে 55-60
0: এরকম, 55-60 টাকা লিটার দেয়, ওরাই দেয় 55-60 টাকা, তো ভালো দাম তো,
2: হ্যাঁ।

0: বাজার যে আমার ঘষে নেই বরাবর সেই একই দাম দেই
1: তো ঘষে অত দুধ নিয়ে চলে যায় 30 40 লিটার হ্যাঁ আচ্ছা তো পেমেন্টের কোনো অসুবিধা নেই
0: পেমেন্টে না প্রতি মাসে পেমেন্ট করে
1: প্রত্যেক মাসে পেমেন্ট করে মাসে
2: আমাদের সপ্তাহে পেমেন্ট দেয়
1: সপ্তাহে পেমেন্ট
0: ওরা আমলে দেয় যে
2: বুধবারে
0: আমলে দিলে
2: বুধবারে রাতের মধ্যে মেসেজ ঢুকে
0: পড়ে আমার অফিসে তা হলে মাসে দুবারও পয়সা নেই
1: আপনার তো মনে হয় প্রতি সপ্তাহে দেয়
2: মানে আবার যে আমার 6 মাস পরে যে আমার এখন বর্তমানে আমার 10 লিটার দুধ আছে দুবারে 20 লিটার আমি 6 মাস পরে আমার তো দুধ থাকবে না তখন আমাকে বোনাস দেয় কেজির উপরে 10 টাকা 15 টাকা বোনাস দেয় সেই বোনাসটা আমরা অসময়ে পাই সেটা নিয়ে আমরা কিছু কাজ চালাতে পারি বা সংসারে লাগাতে পারি হ্যাঁ আমল থেকে এটা একটু সুবিধা আর ওই ডাক্তার চিকিৎসা 130 টাকা আমি বুকিং করলাম আমার যাবতীয় যা লাগলো ডাক্তারের গরুর পিছনে সমস্ত সব ওরা দেয় ওইটা একটু ভালো
1: বোনাসটাও খুব ভালো
2: বোনাসটা হ্যাঁ
1: তো মোটামুটি ধরুন একটা গরু থেকে আপনারা গাভিন হওয়ার প্রথম গাভিন হলো হয়ে মানে বাচ্চা হলো হয়ে তারপর দুধটা দিল তারপরে পরের যে দুধটা যখন বন্ধ হচ্ছে গাভিন বাচ্চা যখন হবে বন্ধ হওয়ার পর থেকে তারপরে কতদিন পর্যন্ত আপনারা দুধ নেন না বা আবার কতদিন পরে দুধ দিতে শুরু করে
0: 8-9 মাস হয়
2: আর 9 মাস 10 মাস পরে তো বাচ্চা হয়
0: কেননা 9 মাস 10 মাস পড়তে পড়তে যদি সেই দুধটা দুই নি পরের দিনে তা দুধ দিতে পারবে না তার মানে
1: 8 মাস অবধি
0: 8 মাস অবধি দুধটা নি
1: 8 মাস 7 মাস আর 10 মাসের মাথায় গিয়ে বাচ্চাটা হচ্ছে তার মানে 2 মাস আপনি দুধ পাচ্ছেন না আর বাচ্চা হওয়ার কতদিন পরে দুধটা নিতে থাকে
0: বাচ্চা হওয়ার কতদিন পরে দুধ নিতে থাকে
2: কতদিন পর থেকে নি
0: আমরা 40 দিন হয় তারপর খাই
1: আপনাদের
0: 40 দিন হয় তারপরে খাই
1: 40 দিন হলে তারপর তো অনেক দিন পর তো কিন্তু
0: আমরা সবাই সবকিছু রুচি হয় না তো সেই
1: জন্য তার মানে প্রায় 2-3 মাস মতন ইয়ে থাকে
2: কিনতে হয়
1: কি
0: আমি 1 মাস কিনি না
1: 1 মাস কিনেন না বেশ
0: 1 মাস কিনে খাই
1: 1 মাস কিনে খাই দুধটা আপনারা
0: দুধটা মানে গোয়ালের সঙ্গে বদলিনি অন্য অন্য গরু দুধটা নি কিনি না
1: সেই ওইটাই জিজ্ঞাসা হয় গরু তো পুষছেন
0: গরু পুষছি সে গোয়ালে নিজে খায় কিন্তু আমার যখন গরু বিয়ায় তখন 40 দিন মতন অন্য অন্য জনের ঘষে দুধ নি
1: অন্য ঘষে দুধ
0: অন্য ঘষে দুধ নি অন্য গরু দুধ নি
1: আর তো সবকিছুই তো মোটামুটি হয় আর এমনি তাহলে একটা হিসাব করে দেখেছেন যে এই যে গরু পুষছেন গরু পুষে আপনাদের কতটা লাভ হচ্ছে মানে কতটা খরচ হচ্ছে একটা হিসাব করেছেন
2: লাভ বলতে গেলে যে দুধটা একটু পাই সেটা লাভ আর
1: যে দুধটা খাচ্ছেন
2: হ্যাঁ খাচ্ছ খাওয়ার জন্য রাখি সেটা লাভ আর এক্সট্রা ওই যে গরুর লাভটা কিছুটা জমিতে দেওয়া হয় ওর সবুজ ঘাসের জন্য আর কিছুটা জ্বালান করা হয় সেরকম আমরা সুবিধা মতন
1: হ্যাঁ
2: বর্ষাকালে একটু কম বিক্রি হয় ঘটে আমরা বিক্রি করি সেটা আমাদের কাজে লাগে টাকাটা আর গ্রীষ্মকালে আমাদের কি বলতো ওই 15 টাকা এখন 15 টাকা 16 টাকা পোন বিক্রি করি কিন্তু শীতকালে কম দাম নেয়
1: সেখান থেকেও গরুর ঘুটের থেকে
2: আমরা মানে পয়সা পাই সেটা আমাদের সংসারে
1: আর এমনি খরচ কেমন হয় এই ধরুন খোল কিনতে হবে তারপর ময়দা কিনতে হয় আর ভুট্টা এগুলো কিনতে হয় এটাও তো বেশ খরচ হয়
0: খরচ হয় মানে ধরেন যদি 3-4টা গরু তো দুধ দিই একটা গরু খাবার তো ওরা খেতে পারবে না দুটো এক্সট্রা থেকে যায়
1: তো সেখান থেকে কি
0: সেখান থেকে সংসার চালায় সেখান থেকে একটু জমায়ও কোনো দিকে কোনো কাজ করি
1: না সেটাই এই যে গরু পুষছেন ধরুন গরু পুষে সংসার তো চালাচ্ছেন সংসার চালিয়ে কি কিছু করতে পেরেছেন
2: করতে পারার মধ্যে
1: আপনার কথা তো শুনলাম তো যে এবার গোয়াল ঘরে ছাদ দেব
2: হ্যাঁ
1: হ্যাঁ এটা একটা খুব ভালো
2: যে
1: হ্যাঁ তো এটা তো সেই গরু থেকে
2: গরুর মধ্যে থেকে
1: এটা গরুর মধ্যে থেকে আপনার রোজগার সেখান থেকে সঞ্চয় করে ওটা করা খুব ভালো আর আপনি কি কি করতে পেরেছেন বা কি কি করার ইচ্ছে আছে সংসার চালিয়ে
0: আমার সংসার চালিয়ে গরুর গোয়াল তো এখন চারিদিকে মানে পাকা ইটের গাঁথনি আছে উপরে এলভেস্টার দেওয়া আছে মানে ছাদটাই দেয়া নাই সব কিছুই পাকা ওতে থেকে আমার সংসার চলে
1: সংসার চলে আর এমনি কিছু করতে পেরেছেন সঞ্চয় কিছু করতে পেরেছেন টাকা পয়সা জমানো বা ধরুন হয়তো বাড়িটা একটু রিপেয়ার করলাম কিংবা একটু জমি জায়গা কিনলাম এসব কিছু করা হয়েছে
0: জমি জায়গা বলতে আমার ঘরে ছাদ ছিল না আমি গরু বেচে মানে গরু পুষে আমি ঘরে ছাদ দিয়েছি আমি ঘর বাড়ি ঘিরেছি গরুর গোয়াল করেছি
1: সব
0: আমার সংসার চলছে
1: এটা থেকে সংসার চলছে আবার কিছু কিছু করে টাকা পয়সা জমিয়ে
0: হ্যাঁ তিনটে মেয়ে আছে তো কিছু তো করতে হবে
1: হ্যাঁ
0: তিনটে গরুতে দুধে আমার একটা গরু পেছনে খাবার একটা গরু পেছনে খায় আর দুটো গরুর আমার একটা সংসার চলে একটা জমা থাকে
1: একটা জমে টাকা বাহ এই যে গরুগুলো মানে পুষছেন এর তো একটা সরকারি একটা ট্যাগ দেয় কানে একটা নাম্বার দেয় এগুলো কি আপনাদের আছে দেওয়া আছে তো এই যে এটা করেছেন এর থেকে সরকারি কিছু কি সুবিধা আছে সরকারি কোনো

0: সুযোগ সুবিধে
1: কোনো কিছু দেয়নি,
0: পাওয়া যায় না
1: না
0: কোনো কিছু সরকারি গোপালনের উপর। আগে তো জমি জায়গা থাকলে একটা কিষাণ ক্রেডিট কার্ড করা যেত, এখন কিন্তু গোপালনের উপরেও দিচ্ছে। তো এগুলো কি আছে আপনাদের?
1: নেই।
0: আচ্ছা, এগুলো একটু যোগাযোগ করবেন বিভিন্ন যে আপনাদের ওখানে যে মানে এআরডি অ্যানিমাল হাজব্যান্ডারি যে দপ্তরগুলো আছে ব্লকে থাকে, তো ব্লকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন। মাঝে মাঝে একটু যোগাযোগ রাখতে হবে সরকারি দপ্তরগুলোর সঙ্গে, একটু যোগাযোগ রেখে মানে এইসব কাজগুলো করেন, তাহলে অনেক সুবিধে মানে অনেক সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। কিন্তু যোগাযোগটা আপনাকে রাখতে হবে।
1: যোগাযোগ না রাখলে কি করে?
0: না রাখলে তো আপনার সঙ্গে তো এসে হঠাৎ করে যোগাযোগ করবে না কেউ।
1: তাদেরকে যোগাযোগ করে সমস্যাগুলো
0: বলতে হবে। হ্যাঁ, তারপরে একটু যোগাযোগ থাকলে কি হবে, আপনাদের কথা মনে পড়বে,
1: মনে পড়বে
0: একটা সুযোগ আসলো তখন হয়তো ফোন করলো যে এই সুযোগগুলো এসছে আপনারা নিতে পারেন। ঠিক আছে, তাই না? তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম দুজন মহিলা গোপালকের সঙ্গে, মৌমিতা মণ্ডল এবং সার্জিনা খাতুন, দুজনেই বেলডাঙ্গা 2 নম্বর ব্লক থেকে এসেছিলেন। ওনাদের গোপালনের কথা, সেই কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
2: নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি। শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

0: লোকগীতি শুনলাম শিল্পী উৎপলেন্দু চৌধুরী।
1: বন্ধুরা, আজ আমরা এসেছি রানীনগর 2 নম্বর ব্লকের গোধনপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধুকে। আসুন পরিচয় করি। আপনার নাম?
2: আবুল কালাম।
1: আবুল কালাম।
2: হ্যাঁ।
1: আপনার নাম কি?
3: আনোয়ার হোসেন শেখ।
1: আনোয়ার হোসেন শেখ। তো আপনার জমি কতটা আছে?
3: জমি এখন 4-5 বিঘা হবে বন্ধু টন্ধুকলি এক কথায়।
1: মানে নিজের জমি কতটা?
3: নিজের জমি 2

0: বিঘা মতন হবে।
1: 2 বিঘা জমি? আর মানে লিজ নিয়েছেন নাকি বন্ধক নিয়ে?
0: বন্ধক।
1: সেটা কতটা আছে?
0: 2 বিঘা 4 একর মতো।
1: তার মানে মোটামুটি 6-7 বিঘে
0: ওরকম
1: জমি চাষ করেন। তো এই 6-7 বিঘে জমিতে কি কি চাষ করেন?
0: আপাতত এখন লঙ্কা আছে, কালাই আছে, আর কুত্তি কালাই আছে, আর আপাতত ধান আছে, আর রায় খানিকটা আছে।
1: ধান তো মানে ওঠার
0: মধ্যে
1: ওঠার মুখে। আপনার কতটা আছে?
2: আমার 1.5 বিঘা জমি, জমি বেশি নাই।
1: 1.5 বিঘে জমি? তো এই 1.5 বিঘে জমিতে মোটামুটি সেচের কি ব্যবস্থা আছে?
2: সেচের ব্যবস্থা শ্যালো মেশিন আছে,
1: মানে সব জমিতে?
2: হ্যাঁ, ওই 1.5 বিঘা জমির উপরে শ্যালো মেশিন আছে, মেশিন ভিড়ানো হয়েছে, ওই আবাদ করি।
1: তার মানে আপনি মানে বছরে 3টে ফসলই পান নাকি?
2: 3টে করা যায় না, 2টে করতে হয়।
1: তো এখন কি কি আছে জমিতে আপনার?
0: আমার জমিতে তো বললাম বেগুন আছে, লঙ্কা আর ধান, আর আপাতত কুত্তি কালাই।
1: বেগুনটা কি জাতের লাগিয়েছিল?
0: বেগুনটা বলতে গেলে চায়না বেগুন।
1: কি চায়না বেগুন? এটা কীরকম ফলন হয় কেমন?
0: ফলন বলতে গেলে আর কীরকম, আর সবজি আমাদের আর কী বলবো, ফলন হাটে দিনাইলে পরে হয়তো দুমন করে উঠলো এই
1: দুমন করে। মানে এই বেগুনটা উঠবে কখন?
0: উঠছে
1: এখন, উঠছে
2: এখন, উঠতে লাগবে।
1: তো লাগিয়েছিলেন কখন এটা?
0: ভাদ্র মাসের দিকে, শ্রাবণ ভাদ্র মাসে হবে।
1: ভাদ্র মাসের দিকে লাগিয়েছিলেন? কতটা জায়গা?
0: 2 কাঠায়।
1: তো এটা কি গত বছর লাগিয়েছিলেন বেগুন?
0: লাগাই তো প্রতি বছরই,
1: প্রতি বছর লাগান? প্রতি বছর কি মানে একই জাত লাগান নাকি?
0: এ তো যখন যেরকম পারলাম সুযোগে তখন সেরকম লাগালাম।
1: তো গত বছর কেমন মানে খরচ হয়েছিল কেমন আপনার?
0: খরচা মিনিমাম বেগুন ধারেতে 2 কাঠা জমিতে কমকেন হলে 1000-1000 টাকা খরচা হবে।
1: 4000 টাকা? আর আপনার বিক্রি করেছেন?
0: এতে বাড়িতে খেয়ে দেয় তো 4000 হবে, নাহলে 5000 হবে, বাড়িতে খেয়ে দে বিক্রি হয়।
1: আপনার নাম?
3: চমৎকার মন্ডল।
1: চমৎকার মন্ডল, আপনার এখন বয়স কত?
3: আমার বয়স 75
1: হয়ে গেছে। তো এই 75 বছর বয়স তো হলো এখন, তাহলে এই বয়সে এখনো চাষাবাদ করে যান নাকি?
3: হ্যাঁ, আমি চাষাবাদ,
1: মানে এখনো জমি জায়গা দেখাশোনা করেন? তো আগে আপনি কেমন দেখেছিলেন যে জমিতে ফসল কেমন হতো, আর এখন কেমন হচ্ছে এটা একটু বলতে পারবেন? যে এখন
3: এখন মোটামুটি সার মাটি দিলে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে।
4: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
5: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
4: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গ।

এখন জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সাত দিন জেলার কোথাও কোথাও হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর। এটি বিশেষ ঘোষণা, কিষাণবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরিবর্তে এখন থেকে ক্ষেত খামারের কথা লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বুধবারে প্রচারিত হবে বিকেল 5:30 থেকে। জুলাই মাসের তৃতীয় বুধবার অর্থাৎ 15 জুলাই 2026 ক্ষেত খামারের কথা লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় আমন ধানের প্রাথমিক পরিচর্যা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা খুরশিদ আলম। আমন ধানের প্রাথমিক পরিচর্যা এই বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন এই নম্বরে 9434921300। আবারও বলি, আমন ধানের প্রাথমিক পরিচর্যা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করবেন।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 03482259648। এছাড়াও আসতে পারেন বার্তাতে 9434921300 এই নম্বরে। মনে রাখবেন আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় রইল বাংলা আমার সর্ষে ইলিশ।

রাজা বললেন, ওগো রাই, যা শুনেছিস সে অন্য কোনো শব্দ নয়, মুরলির ধ্বনি। রাধারানী জিজ্ঞাসা করলেন, সখি, কে ওই মুরলির ধ্বনি করে? ললিতা বললেন, ব্রজরাজ নন্দন শ্যাম সুন্দর মুরলি বাজায়। আহা সখি, কি মধুর নাম!

0: এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী ছিলেন রাধারানী দেবী। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধে 6:30 রয়েছে কর্মখালী সংক্রান্ত ঘোষণা জীবিকার জন্য। 6:40 প্রিয় পল্লিকৃতি, সন্ধে 7:10 অনুষ্ঠান আজ সন্ধ্যায়। রাত 8:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। লাইভ ফোন ইন কথাও গানে রাত 10:10 আজকের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ। কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সন্ধ্যে 7:35, স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনবেন রাত 9:00, রাত 10:00 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:20। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

এখন জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সাত দিন জেলার কোথাও কোথাও হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনবেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্যপদের সংখ্যা 176, শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিং ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.ccrum.res.in। বিশদে জানতে দেখে নিতে পারেন 6-12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাট উৎপাদনে দেশের শীর্ষ রাজ্য হওয়া সত্ত্বেও এতদিন পাটের বীজের জন্য অন্ধ্রপ্রদেশের উপর নির্ভর করতে হতো রাজ্যকে। একইভাবে আলু ও ভুট্টার বীজও আসত ভিন রাজ্য থেকে। এই নির্ভরতা দূর করতেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর হয়েছে। কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে চারটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণাগার স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। আম, লিচু এবং অন্যান্য ফলের উন্নত মানের ক্লিন প্ল্যান্ট চারা উৎপাদনের জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদের অধীনে 100 কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া হুগলির চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রকে আধুনিকীকরণ করে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। আবহাওয়া ও মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন, কৃষি উৎপাদন, মৎস্যচাষ সহ বিভিন্ন বিষয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং নাবার্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ভিবিজি রামজি প্রকল্পে বছরে 125 দিনের কাজ সুনিশ্চিত করতে ইতোমধ্যে 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পকে আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী পিছু রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা এবং পিএম পোষণের স্কুলগুলিতে 100% এলপিজি সংযোগ অনুমোদন করা হয়েছে। এছাড়া 2,24,000 রাঁধুনি ও সহায়কের মাসিক বেতন 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, এর জন্য তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নারকেল গাছের চারা বিতরণের নির্দেশ দিয়েছেন। গ্রামীণ এলাকায় বিভিন্ন কাজের জন্য খরচের বিল তৈরি নিয়ে দুর্নীতি হওয়ায় রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজ নবান্নে বলেন, এজন্য বিধানসভায় সংশোধনী বিল আনা হবে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে উদ্ধার ওই ট্রলার থেকে

0: এই নিয়ে 10 জনের দেহ পাওয়া গেল। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গ।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান প্রিয় পল্লিগীতি। প্রিয় পল্লিগীতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমার সকল শ্রোতা বন্ধুদের। এই অনুষ্ঠানে আজ শোনাব লোকগান শিল্পী অমর পাল।

এবারের গানে নির্মলেন্দু চৌধুরী।

0: শুনলেন অনুষ্ঠান প্রিয় পল্লীগীতি। প্রিয় পল্লীগীতি অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের শিল্পীর গান শুনতে অনুরোধ। চিঠি পাঠাবার ঠিকানা প্রিয় পল্লীগীতি, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। আজকের প্রিয় পল্লীগীতি অনুষ্ঠান এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার।

0: সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের কালবেলা, বুদ্ধদেব গুহর মাধু করি অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বা চরিত্রহীন, কিংবা হালফিলির বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই কত শত লেখক লেখিকার কোনো না কোনো বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন অমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আর সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী কার লেখা পড়েছিলেন তা আপনি পাঠাবেন জুলাই মাসের আজ সন্ধ্যায়, এবং এই বিষয়ে যথারীতি যাদের চিঠি ইতিমধ্যেই আমাদের হাতে পড়েছে তুলে নিলাম আজকের প্রথম চিঠি। বেলাইপাড়া খৈডাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আব্দুল হাদী।

লিখেছেন সুপ্রিয়। আজ সন্ধ্যায় প্রথমেই জানাই রুদমাখা বর্ষার আবেগ আপ্লুত শুভকামনা। এ মাসের বিষয় দিয়েছেন বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। কবির ভাষায় বলা যায়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর ও প্রার্থনা, বিপদে যেন না করি করি ভয়। কবির কল্পনা আর মানুষের সাহস মিলে এই মাসের বিষয়। চলমান গতিশীল পৃথিবীতে সুখ দুঃখ উল্লাস বিপর্যয় কখন কোনটা আসে কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে বিপর্যয়ে ধৈর্য ধারণ করে মনের শক্তি, আর শক্তি বৃদ্ধি করতে পারে সেই তো সংগ্রামী এবং পৃথিবীতে সফল হতে পারবে। যখন কোনো মানুষ বিপর্যয়ে মুখে পড়ে তখন সে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে। তখন সমাজের লোকেদের উচিত হবে তার পাশে দাঁড়িয়ে সাহস জোগানো, মানুষের পাশে দাঁড়ানো। বিপর্যস্ত লোকের মনে বড় ধরনের সাহস জোগায় এবং তার মনের মধ্যে শক্তির সঞ্চার করে। তখন সে বিপর্যয় থেকে মুক্তি লাভ করে। লিখেছেন বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে।

হাতে এসেছে শরৎপল্লী গোলাপবাগ পূর্ব বর্ধমান থেকে পাঠানো চিঠি। পাঠিয়েছেন অরূপ মণ্ডল। লিখেছেন, মানবজীবন আলো আধারের মতোই বয়ে চলে, সুখ আনন্দ সাফল্যই জীবনের শেষ কথা নয়। কখনো কখনো ব্যর্থতা, বিপর্যয়, প্রতিকূলতা আমাদের পথ আগলে দাঁড়ায়। কালো মেঘে ঢেকে যায় মনের পরিমণ্ডল, খেই হারানো দৌপারিক কিংবা হালহারা নাবিকের মতো যখন বয়ে চলে জীবন, তিনি শক্তি যোগান তার অভয় পানিতে, আর তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। কিংবা উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। সুধাচন্দন কৃত্রিম পায়ের সাহায্যে নৃত্য প্রদর্শন করে সারা পৃথিবীকে বিস্ময়াবিষ্ট করে দিয়েছিলেন। সাহসী হবার জন্য তার মূল্যবান পরামর্শ হল, ডু নট লিভ কোটিং ডেথ এভরি মোমেন্ট। মাসুদুর রহমান বইতো ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন নিজের সকল প্রতিবন্ধকতাকে জয় করে। প্রতিবন্ধকতা দূরে সরিয়ে সাহসের সাথে পথ চলার সার্থকতা অনেকেই অর্জন করেছেন এভাবেই। আর সেই জন্যই যথার্থই বলা হয়, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। জীবন থেমে থাকে না, ভালো কিছুর সন্ধানে জীবনের পথ পরিক্রমা অব্যাহত থাকে। রবার্ট ফ্রস্ট বলে গেছেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। শক্তিশালী বাণীগুলো আমাদের চিত্তে নন্দিত হয়, মনে বন্দিত হয়, যোগায় অফুরান প্রাণ ও শক্তি। শুধু গানে গানে স্মরণ করে যাই আমাদের পরম পিতাকে। হ্যাঁ, সেই গান, যে গান তিনি স্মরণ করেছেন, আসুন শুনি।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: পরের চিঠি পাঠিয়েছেন শীতলকুচি কুচবিহার থেকে শহীদুল ইসলাম। লিখছেন, বিপর্যয় মানুষের পথ রুদ্ধ করতে পারে, কিন্তু তার স্বপ্নকে বন্দি করতে পারে না। ঝড় যখন আকাশ ঢেকে দেয়, তখনই কোথাও না কোথাও নতুন সূর্যের জন্ম হয়। জীবনের প্রতিটি প্রতিকূলতা যেন এক নীরব শিক্ষক, সে শেখায় ধৈর্য, জাগায় সাহস, আর গড়ে তোলে অদম্য মনোবল। তাই দুর্যোগের মুখোমুখি হয়ে ভেঙে পড়া নয়, বরং দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার। ইতিহাস বলে, অন্ধকারের বুক ছিঁড়েই আলো এসেছে, পরাজয়ের ভস্ম থেকে জেগে উঠেছে বিজয়ের দীপ শিখা। আসুন আমরা ভয়ের নয়, আশার ভাষায় কথা বলি, কারণ সাহসী মানুষের সবচেয়ে উজ্জ্বল পরিচয়, আর সেই সাহসী প্রতিটি বিপর্যয়কে একদিন পরিণত করে নতুন সম্ভাবনার, নতুন জীবনের এবং নতুন ভোরের অনিবার্য সূচনায়। শহীদুল ইসলাম, শীতলকুচি কুচবিহার থেকে।

ন্যারোব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

বন্ধুরা, আজকে আজ সন্ধ্যার আসরে আমরা যাদের চিঠি পড়লাম, বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে আব্দুল হাদি, শরৎপল্লী গোলাপাক পূর্ব বর্ধমান থেকে অরূপ মণ্ডল এবং শীতলকুচি কুচবিহার থেকে শহীদুল ইসলাম। এখনও যারা ভাবছেন চিঠি লিখব, তাদের জন্য বিষয়টা আরও একবার জানিয়ে দিই। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বা চরিত্রহীন, কিংবা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমন আরও কত শত লেখক লেখিকার কোনো না কোনো বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়। সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, লিখুন বিপর্যয়ে সাহসের শক্তিবালী বাণী, মাফ করবেন, শক্তিশালী বাণী কার লেখায় পড়েছিলেন। 150 শব্দে আপনার অনুভবের কথা লিখুন আজ সন্ধ্যার দপ্তরে। জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আপনার লেখা চিঠি পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। লিখতে পারেন আমাদের ইমেলের মাধ্যমেও, akashbanimurshidabad@gmail.com। হ্যাঁ বন্ধুরা, জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। তাহলে চটপট লিখতে শুরু করুন এই বিষয়ে। কেমন, আমরা সবসময় অপেক্ষায় থাকি আপনাদের চিঠির। ভালো থাকবেন।

সকলকে জানাই শুভ সন্ধ্যা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা সরকার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেকআপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমিয়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ক্লো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এখন ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না।

0: আমাদের কাছে আসছে না, কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুক। খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লকমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লকমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লকমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকমা নেই আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লকমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, ছ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সাথে পেজে 45 মিনিটে শুনবেন আকাশবাণী কলকাতার স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
0: হরমুজ প্রণালী

0: সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ হোসেনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ আটজন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের আর বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ ও কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলে চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারেন্টি বা পিইজি প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 শুনবেন আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী কাজল রঙামি, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব, এই বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপিকা সুতপাদে এবং অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। 9:30 শ্রবণী শ্রুতি পত্রিকা, কবিতা সংখ্যা স্বরচিত কবিতায় শেখর বন্দ্যোপাধ্যায়, অশোক অধিকারী ও প্রদীপ আচার্য। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 10:45 বাংলা আধুনিক গান, শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 11:00 লোকগীতি, শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতার সঞ্চিতা প্রচার তরঙ্গে রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানে জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, ১১:১০ হিন্দি ছায়াছবির গান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটী থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: কৃষিমন্ত্রী বলেন, পাট উৎপাদনে দেশের শীর্ষ রাজ্য হওয়া সত্ত্বেও এতদিন পাটের বীজের জন্য পশ্চিমবঙ্গকে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভর করতে হতো। আলু ও ভুট্টার বীজও আসত ভিন রাজ্য থেকে। এই নির্ভরতা দূর করতেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে 4টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণাগার স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। এর ফলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির পথও প্রশস্ত হবে বলে মনে করছে প্রশাসন। বৈঠকে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 2011 সালের মে মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত সময়কালে শিক্ষা, খাদ্য ও সরবরাহ, বিপর্যয় মোকাবিলা, পুর ও পঞ্চায়েত, আবাসন, মৎস্য, শিল্প, পূর্ত, ভূমি, GTA সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে এই কমিশন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের তদন্তের আওতায় থাকবে ঘুষ, তোলাবাজি, সরকারি প্রকল্পে দুর্নীতি,

0: আমফান পুনর্বাসন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ, পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, বেআইনি গ্রেপ্তার বা মিথ্যা মামলা, সরকারি চাকরিতে দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে অনিয়ম, বেআইনি নির্মাণে প্রশাসনিক মদত এবং সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হবে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন শিশু প্রতি রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা ধার্য করা হয়েছে। পিএম পোষণের স্কুলগুলিতে 100% এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার ইউনিট প্রতি এলপিজি সংযোগের জন্য 3,000 টাকা করে খরচ বহন করবে। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আর এক দফা বড়সড় রদবদল হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WPPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সীমান্ত সুরক্ষাকে আরও সুদৃঢ় করে অনুপ্রবেশ সহ অন্যান্য অবৈধ কাজ রোখার পরিকাঠামো গঠনে রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে পর্যন্ত 1,024 একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানা হয়েছে, গত শুক্রবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর সহ 9 জেলায় বাহিনীকে মোট 1,024.75 একর জমি দেওয়া হয়েছে। কোচবিহারের পুঞ্জিবাড়ি এলাকার হোগলাবাড়িতে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক রেললাইনে কাজ করার সময় বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইনে চলে এলে সুধন বিশ্বাস এবং অসীম সরকার নামে ওই 2 শ্রমিক প্রাণ হারান। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এর জন্য নারকেল গাছের তারা বিতরণের নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এবার জানান, আরও এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। রাজ্য সরকারের তথ্য, সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে, সেখান থেকেও চারা গাছ বিতরণ করা হবে। পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, গত 3 বছর ধরে এই মামলায় তাঁর বেঞ্চে কেবল রিপোর্টই জমা পড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন থেকে প্রতি মাসে এক্ষেত্রে কী পদক্ষেপ করা হচ্ছে তা লিখিতভাবে আদালতকে জানাবার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। রাজ্য সরকার, কলকাতা পৌরসভা এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন দপ্তর রামসার সাইট হিসেবে খ্যাত গুরুত্বপূর্ণ এই জলাভূমি সংরক্ষণে বদ্ধপরিকর বলে আদালতে জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 14 আগস্ট। সন্তোষশোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সন্ন্যাসী ও ভক্তজন এই উপলক্ষে সেখানে সমবেত হন। তারকনাথ মন্দির থেকে বাউনার পাড় মোড় পর্যন্ত মিছিল হয়। সন্তোষসভায় আশীর্বচন রাখেন তারকেশ্বর মঠের মহন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিন তারকেশ্বর ধাম অবহেলিত ছিল, এবার শ্রাবণী মেলা ও পুণ্যযাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সরকার যাবতীয় আয়োজন করছে।
1: আমরা তারকেশ্বর ধাম, পুণ্যধাম, এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করি। ছাওড়াফলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ORS, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে।
0: দিব্যাঙ্গজনেদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। নন্দন চত্বরে আজ নদিনের দিব্য কলা মেলা সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনেদের জন্য এই মেলা শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূল ধারায় সামিল করা।
2: विक्रय के लिए न केवल एक प्लेटफॉर्म उपलब्ध कराते हैं, बल्कि उनके अंदर एक आत्मविश्वास का भाव, आत्मगौरव का भाव, आत्मनिर्भरता का भाव भी पैदा करते हैं।
0: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হওয়ায় এরাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। স্থানীয় সংবাদ শেষ হল।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं विशाल शर्मा। भारत ने कहा है कि वो पश्चिम एशिया के घटनाक्रमों पर करीबी नजर बनाए हुए है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने होर्मुज जलडमरू मध्य से सुरक्षित और निर्बाध नौवहन और व्यापार जारी रखने का आह्वान किया है।
4: पश्चिम एशिया में जो भी गतिविधियां चल रही हैं, उस पर हम लगातार नजर रखे हुए हैं। हमारा मानना है कि स्ट्रेट ऑफ हॉर्मुज के रास्ते सुरक्षित और आजाद नौ परिवहन और व्यापार के पक्ष, जिसका हम हमेशा से बात करते रहे हैं, इससे यह सुनिश्चित किया जा सकता है कि लोगों का आर्थिक सुरक्षा, उनके ऊर्जा का सुरक्षा पूरे दुनिया में, सिर्फ भारत में नहीं, पूरे दुनिया में उस पर आधारित है। और ये नौ परिवहन अगर आजाद तरीके से चलेगा तो उनकी आर्थिक और ऊर्जा सुरक्षा को सुनिश्चित किया जा सकता है।
3: नई दिल्ली में श्री जायसवाल ने कहा कि विदेश मंत्रालय ने ईरान के उप मिशन प्रमुख को तलब कर भारत की गहरी चिंता से अवगत कराया। उन्होंने कहा कि एक भारतीय नागरिक की जान जाने और कई भारतीयों के गंभीर रूप से घायल होने की कड़ी निंदा की गई। प्रवक्ता ने कहा कि भारत ने कड़ा विरोध दर्ज कराते हुए कहा कि इन हमलों को जल्द से जल्द रोका जाना चाहिए, साथ ही तनाव कम किया जाना चाहिए और दोनों पक्षों को बातचीत, संवाद और कूटनीति का मार्ग अपनाना चाहिए ताकि पश्चिम एशिया में शांति और स्थिरता सुनिश्चित की जा सके। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में विरोध प्रदर्शनों पर श्री जायसवाल ने कहा कि ये प्रदर्शन पाकिस्तान द्वारा दशकों से किए जा रहे शोषण, मौलिक अधिकारों के हनन तथा अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में प्रशासनिक दमन का परिणाम है। कृषि और किसान कल्याण तथा ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने कहा है कि पश्चिम बंगाल में मौसम और मिट्टी के अनुसार कृषि विकास की रूपरेखा तैयार की जा रही है। राज्य सचिवालय में आयोजित बैठक में उन्होंने कहा कि इसके लिए कृषि विश्वविद्यालय, शोध संस्थान और पश्चिम बंगाल सरकार मिलकर काम कर रहे हैं। श्री चौहान ने बताया कि पश्चिम बंगाल में चिंसुरा और मालदा सहित 4 स्थानों पर आलू और जूट के बीजों के प्रशिक्षण और अनुसंधान केंद्र स्थापित किए जाएंगे। भारत और ब्रिटेन के बीच व्यापक आर्थिक तथा व्यापार समझौता कल से लागू हो जाएगा। इस ऐतिहासिक समझौते के अंतर्गत भारत से निर्यातित 99% वस्तुओं पर ब्रिटेन के बाजार में कोई शुल्क नहीं लगेगा। ये समझौता भारत और ब्रिटेन की रणनीतिक साझेदारी को मजबूत करने और अपने लोगों के लिए समृद्धि लाने की साझा प्रतिबद्धता को दर्शाता है। भारत का सबसे बड़ा वैश्विक वस्त्र कार्यक्रम भारत टेक्स 2026 आज नई दिल्ली के भारत मंडपम में शुरू हुआ। केंद्रीय वस्त्र मंत्री गिरिराज सिंह ने इसका उद्घाटन किया। संवाददाताओं से बातचीत में श्री सिंह ने कहा कि भारत टेक्स प्रधानमंत्री का दृष्टिकोण है। उन्होंने कहा कि ये अब एक अंतर्राष्ट्रीय आयोजन बन चुका है और हर वर्ष इसमें प्रदर्शकों, खरीदारों, विक्रेताओं और आगंतुकों की संख्या में बढ़ोतरी हो रही है। उपभोक्ता कार्य, खाद्य और सार्वजनिक वितरण मंत्री प्रहलाद जोशी ने आज नई दिल्ली में देश की खाद्यान्न भंडारण व्यवस्था की समीक्षा बैठक की। श्री जोशी ने सोशल मीडिया पोस्ट में बताया कि बैठक में प्रस्तावित भंडारण नीति और निजी उद्यमी गारंटी PEG योजना की समीक्षा की गई। उन्होंने कहा कि बैठक में क्षेत्रवार भंडारण असंतुलन, अतिरिक्त खाद्यान्न के भंडारण क्षमता के बेहतर उपयोग और मौजूदा खरीद

0: by 10 more days. According to the Commission's revised schedule, the booth-level officers will now visit house to house in both the states till the 24th of this month, which was earlier scheduled till the 14th of July. It added that the draft electoral roll will be published on the 31st of this month. Ukraine's Air Force has said its air defense systems intercepted 5 Russian ballistic missiles during a wave of overnight attacks, although several other missiles and drones penetrated defenses and struck the capital, Kyiv. In cricket, England have
1: Akashbani Murshidabad অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরকে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
3: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
4: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তা ভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাবো যে না ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা ঝুঁকিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা, সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, ICU, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
3: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
4: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি

0: এই রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিং হোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায়, যখন আমরা বিপদে পড়ব তখনই।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: অনুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, তো আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে, আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে। আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো? প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে, মোবাইলের যে মগ্নতা সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরুন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া, ঘুম, এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
2: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা

0: 3730584001। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী। তিনি অপারেশন ম্যানেজার। আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
3: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ারের শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে

0: ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে। এবং
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছে প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময় এই দিনে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145-718-031 অথবা 9933-481-274 এবং 9733-805-755। প্রযোজনায় হাতিমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: অনুষ্ঠানের শেষ গানে কিশোর কুমার।
1: কেন তুমি চুপি চুপি চুপি চুপি আমার মন নিয়ে যাও, বলেও বলো না কিছু বলে, হে হে হে দেখা দিয়ে যাও চলে দূরে দূরে, সরে সরে সরে হেসে হেসে হেসে কাছে এসে।

0: এসো হেসে বসো কাছে, কত কথা জমে আছে, বাধা কিসে মিলে মিশে কেটে যাবে রা।
1: বেশ তো,
0: এবারে দুজনে চলে যাবো, হে হে হে, যাবো।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদের জন্য।

0: हम बोल रहे हैं विविध भारती से।
1: आकाशवाणी खबर पढ़ी रक्तिम भट्टाचार्य। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত 10 জন। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল বিশ্বের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য, বলল বিদেশ মন্ত্রক। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনমূলক নীতির সমালোচনা। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় সময় রাত 12:30 ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও একই দিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে

0: সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইল ফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। চামড়া ও জুতো শিল্পে 16% পর্যন্ত শুল্ক শূন্য হবে। বস্ত্র ও পোশাক খাতে প্রায় 12% শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ কার্যকর হওয়া উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া ও এমটি মোম্বাসা নামের দুটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে বিদেশ মন্ত্রকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী এমটি আল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে 1 জন প্রাণ হারিয়েছেন, আরেকজন আহত। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রক মৃত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। আন্তর্জাতিক মহলে নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লি আশা প্রকাশ করে।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने

0: প্রধানমন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকরা অংশ নেবেন। ভারতের ব্রিকস সভাপতিত্বের মূল ভাবনা স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিত উন্নয়নের ভিত্তি নির্মাণকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 8.78 গিগাওয়াট স্থাপিত ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সক্রিয়ভাবে কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এছাড়া আরও 10টি নির্মীয়মান চুল্লির সম্মিলিত ক্ষমতা 8000 মেগাওয়াট। সরকার জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভারত তার পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারিত করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे एमओयू साइन हुए राज्य सरकार के साथ।
0: কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনদান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন মিলেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার নন্দন চত্বরে আজ 9 দিনের দিব্যকলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলা শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূলধারায় সামিল করা। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই কর সংগ্রহের হার 16.11% বেশি। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত, এর আগে তা নির্ধারিত ছিল 14 জুলাই অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3 অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জেন চ্যাম্পিয়ন হয়েছেন। জার্মানির হ্যামবার্গে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ সহ ভারতই প্রতিযোগিতায় মোট 3টি পদক পেয়েছে। প্রখ্যাত দাবাড়ু এবং দেশের বর্ষিয়ান গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি ফিশার র্যান্ডম সুইস চ্যাম্পিয়নশিপ র্যাপিড প্রতিযোগিতায় রূপো জিতেছেন। সুইজারল্যান্ডের বিএলএ আয়োজিত এই প্রতিযোগিতায় 7 রাউন্ডের ম্যাচে 5.5 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে 2টি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন কথা ও কানে
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ।

যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কথাও কানে অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225968।

এখন বঙ্গে আষাঢ় মাস, সময় ক্রমশ আষাঢ় ছাড়িয়ে শ্রাবণের দিকে হাঁটছে। তবে বাংলার কূলে এখনও তেমনভাবে ঝরে পড়েনি মেঘমধুর বর্ষার অক্লান্ত বাড়িধারা। তবু তপ্ত বেলার বাঁধ ভেঙেই মাঝে মধ্যেই আকাশ জুড়ে গহন মেঘের ছানা ঘনায়। ঘন মেঘের পাড় থেকে ঝরে পড়ে আকাশ ছেঁচা জল, বৃষ্টিতে জল পায় শুকিয়ে আসা গাছ, ক্লান্ত মন আর বাঙালির ইলিশ বাসনা। বন্ধুরা, ইলিশ প্রিয় বাঙালির পাতে পড়া ইলিশ নিয়েই যত সব নস্টালজিয়া সব এসে আজ এক হয়ে যাক, তাই না? কারণ আজকের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ। বাংলা

0: 03482259648। নমস্কার।
1: নমস্কার জয়তাদি,
0: কার সঙ্গে কথা বলছি? আচ্ছা, আজকের বিষয় বাংলা, আমার সর্ষে ইলিশ। তাই জন্য তো বললাম কথা বলা যাবে তো, সেই অবস্থা রয়েছে তো।
1: দেখুন, হ্যাঁ অবশ্যই কথা বলা বলতে একটু নিয়মে থাকতে হয় আমাকে অবশ্যই।
0: আচ্ছা,
1: এক সময় যে চুবিয়ে খেতাম সেটা নিঃসন্দেহে
0: তাই, কেন
1: একটু নিয়মে থাকতে হয় আর কি। তো যাই হোক, যে বিষয়ে ছিলাম, আসলে দেখুন, আসলে ইলিশ যখন আমাদের মানে পাতের মধ্যে থাকে বাঙালির কাছে, তবে বাঙালির রসে বসে একেবারে পরিপুষ্ট। আর মাঠে জলের যেমন রুপোলি স্বাদ, রুপোলি একটা সোনালী আবরণ, তেমনি আমাদের কাছে ইলিশ মাছ মানে তো একটা কি বলবো, মানে জামাই আদরের মতো বললেও বোধ হয় সৈতাদি,
0: মানে সবকিছুই কোনো কিছুই বাদ দেওয়া যায় না, এমন একটা মাছ, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ। আর সবথেকে বড় কথা যে এই ইলিশ মাছের যে পেটে যে ডিমগুলো হয় বা বর্ষাকালেই মনে হয়, এবং সেই ডিমের সাথে যখন থাকে তার যে স্বাদটা, সেটা একদম অসাধারণ স্বাদ। আর সেই স্বাদগুলো মানে নিয়েই চলে যাবে, কারণ ইলিশ যখন বাঙালির পাতে তখন রসে বসে একেবারে ভরা বাঙালি। দারুণ কথা, দারুণ বিষয় আর কি।
0: কার সঙ্গে কথা বলছি? শুভ সন্ধ্যা, শুনতে পাচ্ছি, বলুন।
2: বাঙালিরা আছে ভাতে বাঙালি, এটা তো একদম কথাই আছে। আর ইলিশ মাছ হলে তো আর কিছু চাই না, বলছে ইলিশ মাছ খাইব আর পুলিশ বিয়ে করবো, পুলিশ করলে পুলিশকে বিয়ে করলে ইলিশ মাছ খাওয়া যায়, কারণ ঘুষের পয়সা তো সেই জন্য পাওয়া যায়। আর দিদিভাই সব থেকে বড় বড় কথা, আমরা ইলিশ মাছের অনেক রকম পদ খেয়েছি, যেমনি মাথা, মাছের মাথাটা দিয়ে এই কচু শাক, এইটা একদম দারুণ জিনিস হয় মাথা দিয়ে। আর তারপরে হচ্ছে ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা, হ্যাঁ, তারপরে সর্ষে ইলিশ বেগুন দিয়ে, এই এতগুলো পদ মান দিদি ভাই ইলিশ মাছের। ইলিশ মাছ
0: সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। যাই হোক, সঙ্গে থাকুন, কেমন কথাগুলো খুব অস্পষ্ট। নমস্কার।
3: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
3: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে, আজকের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ।
3: বাংলা আমার সর্ষে ইলিশ কথাটি শুনতে খুবই ভালো, কিন্তু এখানে দু চার দিন বছরে সেটা যেত গঙ্গার বিস্তার ভারতবর্ষ জুড়ে, অতএব ইলিশ সবখানে আছে। তবে সর্ষে ইলিশের প্রবাদ রয়েছে, ইলিশের উৎপাদন বাড়লে পাওয়া সহজ হয়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। কেমন বার্তায় রয়েছেন তালপুকুর হাড়িভাঙ্গা মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খুরশেদ আলী মণ্ডল। লিখছেন, শুভ সন্ধ্যা দিদি, আশা করি ভালো আছেন। প্রথমে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন। আজকের বিষয় বাঙালির ইলিশ ভক্তি। আমরা বাঙালিরা ভাত নিয়ে মাছ খেতে ভালোবাসি, তাই কথায় আছে

মাছে ভাতে বাঙালি। আর এই মাছ ইলিশ হলে তো আরও ভালো। আর এই মরশুমে সুন্দরবনে ইলিশ উৎসব পালন করা হয়। ভ্রমণ বিপাশু মানুষের জন্য এটুকুই বললেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে।

0: 9434921300 তে কি আছেন বন্ধু?
1: নমস্কার জয়িতা দি, ভালো আছেন?
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি তিমানি থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: হ্যাঁ দিদি ভাই, আপনাকে স্বাগত। শুভসন ভাই দিদি, সর্ষে ইলিশ শুধু নয়, অনেক কিছু মানে ইলিশ মাছের করা যায়। সেটা হচ্ছে সব থেকে, এক দাদা ভাই বলে গেল তবু বলছি, মুড়ো দিয়ে যখন দত্ত কচুর পাতা দিয়ে রান্না করা হয়, আর কিছু কিন্তু লাগে না। আমার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়।
0: একদম একদম ঠিক বলেছেন।
1: তবে দিদি দিদি, তবে কিন্তু আগুন, বাজারে গেলাম,
0: আহারে হাতটা পুড়ে যায়, কিন্তু মন তো পুড়ে না।
1: মন পুড়ে না দিদি, যেমন খাসির মাংস 1000 টাকা, ও নিচ্ছে 1600 টাকা, কিন্তু তবু তো
0: কষ্ট হলেও একটা দিন যদি একটু খাওয়া যায়,
1: আর এই
0: তো আজকের অনুষ্ঠান জুড়ে একদম থাকবে ইলিশেরই কথা, তাই পাতে তো একটু হলেও পড়বে নাকি?
1: নিশ্চয় নিশ্চয় দিদি,
0: সঙ্গে থাকুন।
1: হ্যাঁ ভালো থাকুন।
0: বাঙালির চিরকালীন প্রেম আর নস্টালজিয়া যাদের নিয়ে ঘর করে, তাদের মধ্যে অন্যতম হল ইলিশ, জলের রুপলি শস্য। তার রুপলি দেহ আর অমৃত স্বাদে সেই কবে থেকে বুঁদ হয়ে আছে আপামর বাঙালি, যে নেশা কাটবার নয়। বাংলা মানে এপার ওপার, বাংলা মানে গঙ্গা পদ্মা, ইলিশও তার ব্যতিক্রম নয়। বাঙাল ঘটি চিরন্তন বিবাদ আর মজার ছলে লড়াইয়ের গন্ধ লেগে আছে পদ্মা ও গঙ্গার ইলিশেও, আর সেই খুনসুটি আর তর্ক বিতর্কে গঙ্গার জলে মিশে যায় পদ্মা, তৈরি হয় এপার ওপারের সম্পর্কের বুনট। বর্ষাকালে ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে ডিম পাড়তে, আর সেই সময়েই জেলের জালে ধরা পড়েন তারা। ফোনে যাই, নমস্কার। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
2: আমি গঙ্গাপতি লাস্টি বলছি।
0: নামটা একবার শুনি।
2: লাচু, লাচু শেখ।
0: আচ্ছা, স্বাগত স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়, আজকের বিষয় বাংলা আমার সর্ষে ইলিশ। শুধু কি সর্ষে ইলিশ নাকি অন্য কিছু মনের মধ্যে কি মারছে?
2: ইলিশ মাছ, ইলিশ মাছ সবচেয়ে ভালো মাছ, সবাই তো খেতে পারে না,
0: জানা আছে সেই স্বাদটাই ভালো আজকে।
2: সঙ্গে
0: থাকুন, কেমন

0: নমস্কার,
1: জলমনি থেকে কুন্ডু বলছি, একদম পদ্মার ধারে।
0: আহারে,
1: আজকের বিষয় সর্ষে ইলিশ।
0: খুব আমি ভাগ্যবতী মনে করছি নিজেকে, আজকের অনুষ্ঠানে একদম পদ্মার পার থেকে এরকম একজন কলারকে আমি পেলাম। তার আগে একটা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ,
1: মাঠে ভাতে বাঙালি সর্ষে ইলিশ কেমন?
0: একদম।
1: আর ওই সঙ্গে কলা পাতাতে ভাপা ইলিশ কেমন?
0: যা সব নাম বলছেন না,
1: ইলিশ মাছ, ইলিশ মাছের ভাজা ও
0: বদলেছে।
1: আপনার ওই জলঙ্গে একদম পদ্মা আমরা পেতাম, এখন একটু অকাল হয়েছে আর দামেও অকাল কেমন,
0: সে তো বটেই,
1: কিন্তু মন মানে না দিদি।
0: একদিন হলেও এই ভরা মরশুমে বর্ষায় যদি পাতে একদিন ইলিশ না
1: হবে হবে হবে হবে দিদি এরকম।
0: আচ্ছা, ভালো থাকবেন। কেমন
1: গেছে?
0: এখন উঠছে পদ্মা ইলিশ, উঠছে।
1: এবার নেব নিমন্ত্রণ থাকবে, আসবেন একদিন।
0: হ্যাঁ বাবা, সত্যি এই নিমন্ত্রণ হাতছাড়া করার উপায় নেই। আপনি যেভাবে
1: একদম
0: আহ্বান করছেন যেতেই হবে। কেমন সঙ্গে থাকুন, ভালো থাকবেন।
1: নমস্কার, সঙ্গে পাঁচজন বলুক,
0: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। সঙ্গে রয়েছেন কাশিম বাজার থেকে আশিক, লিখছেন ইলিশ মানে মায়ের হাতে সর্ষে, বর্ষের প্রথম বর্ষে, তার সাথে ইলিশের ডিম ভাজা খেতে ভীষণ মজা, গরম ভাতে গরম ইলিশের তেল মনের মাঝে ঝুকঝুক করে চলে রেল, এর সাথে কালো জিভের কাঁচা লঙ্কার ঝোল পাল্টা দেবে আপনার ভোল, শাকের মধ্যে যদি থাকে ইলিশের মাথা মিটে যায় সব দুঃখ ব্যথা, কচুর পাতা মরিয়ে তোমায় খাবো, পাতুরি পাতে মাথিয়ে রেখে যাব, আবার বলি ইলিশ তুমি যথেষ্ট, আমার মায়ের হাতে তুমি হও শ্রেষ্ঠ। আশিক কাশিম বাজার থেকে। সত্যি কথাই, শেষ লাইনটা পড়তে গিয়ে কেমন যেন নস্টালজিক হয়ে গেলাম। আমার মায়ের হাতে তুমি হও শ্রেষ্ঠ, একমত আশিক।

0: 9434921300 তে নমস্কার।
1: এরিয়াল নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান থেকে বলছি দিদি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: স্বাগত আপনাকে এই সাথে মণ্ডলী সকলকে।
0: বিষয়ে কথা বলবো
1: মাঠে ভাত বলেন দিদি।
0: বিষয়ে কথা বলি।
1: হ্যাঁ, মাঠে ভাতে বাঙালি তো, এখন মাছের বড় কাঙালি তো দিদি। আমার নিজস্ব পুকুরে মাছ হতো, দু বছর থাকলে সিলভার কাতলা 5 কেজি করে হতো। সেই কান খা দিয়ে ভাত খেতাম, হাত দিয়ে খেতাম না। হ্যাঁ,
0: আরেকবার শুনি কথাটা, কি দিয়ে খেতেন?
1: 5 কিলো করে কাতলা মাছের যে কান খা, বড় হাতার মতো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ওতেই ভাত তুলে খেতাম।
0: আচ্ছা, কানকু দিয়ে?
1: হ্যাঁ,
0: আমাদের
1: ওই সিলভার মাছ যেটা 2 বছর থাকলে ইলিশের বরাবর তেল, আর ইলিশের বরাবর আবার খেতে
0: ওরকম চকচক করে, তাই না?
1: হ্যাঁ, সেটার ওজনও 5 কেজি হয় দিদি। তা কি আপনাকে বোঝাবো, বলার নয়। সেই পুকুর এখন, হ্যাঁ, 17 ভাগই তারা অকেজো করে দিয়েছে, দিয়ে সেই পুকুরে এখন কোন মাছ হিংসা করে, মানে হিংসার শিকার হয়ে গেছে সেই পুকুর। এখন সেই পুকুরে একটা, মানে কি আর বলবো, একটা ট্যাংরা মাছ, একটা জাল মাছ, চিংড়ি মাছও নাই। তা ভিজলে হলো মাছের রাজা। হ্যাঁ দিদি, একবার দুঃখেরই কথা, মানে পুকুর পুকুর নিয়ে সব অকেজো করে দিয়েছে মানুষই, মানুষের মানুষের সব হিংসাবোধ করে। হ্যাঁ, সব অকেজো করে দিয়েছে, যে কারণে আজকে দিদি কিনে খেতে হচ্ছে, বড় কাঙালি হয়ে গেছে মাছের। তো মাছে ভাতে বাঙালি দিদি, তা বলার অপেক্ষা রাখে না।

0: জল আছে সেই চালানটি সার হরেক রকম মাঠ ঘাটা দিয়ে খেয়েছি কাউখালিতে রাখা গেছে, সে সার আর আর জীবনে মনে হয় হবে বলে মনে হয় না, এটা বললাম যদি ভালো থাকুন
1: সঙ্গে থাকুন গানে যায়।

0: 9434921300। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি খায়াজুল বাসার কুনিয়া মুসেবাদের কথা বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: হ্যাঁ, আপনাকেও স্বাগত।
0: আজকের বিষয়ে কথা বলি?
1: হ্যাঁ, ইলিশ।
0: একদম, বাংলা আমার সর্ষে ইলিশ।
1: হ্যাঁ, তো ইলিশ মাছ আমি প্রথম খেয়েছিলাম খুব পেট পুড়ে, সেটা 98-এ আর আপনার জলঙ্গিতে।
0: আচ্ছা,
1: কারণ হচ্ছে জলঙ্গিতে আমি গিয়েছিলাম দুদিনের সফরে বর্ডার এরিয়া নিউজ কভার করতে। তো সেখানে আমি থেকেছিলাম এক ভদ্রলোকের বাড়িতে, তো টাটকা ইলিশ যে এত স্বাদ হয় সেটা আমার জানা ছিল না। তার কারণ হচ্ছে আমরা লালবঙ্গের মানুষ এবং যে ইলিশ গুলো আমাদের কাছে পৌঁছায় সেগুলো বরফ দেওয়া, কিন্তু অরিজিনালি যে ইলিশ টাটকা ইলিশ মানে ধরফরে ইলিশ সেটা আমি খেয়েছিলাম ওখানে প্রায় 700-800 এক কেজি সাইজের। ইলিশ নিয়ে আসেন ইলিশ মরশুমে,
0: মানে এই সময়।
1: তো হ্যাঁ, ইলিশ মরশুমে উনি আনবেনই ইলিশ, এটা 1-1.5 কেজি। তো আসল কথা হচ্ছে আমরা বাঙালি, বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, এবং সর্ষের ইলিশের যে কথাটা বললেন আপনি, সর্ষের ইলিশের টেস্ট আমি যখন একটা নবান্নে গিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি, তো সাত রকমের মাছ রান্না খেয়েছিলাম।

0: তো সরষে ইলিশ, কিন্তু সরষে আপনার কাঁচরা মাছ খেয়েছিলাম। তো সরষে ইলিশ বা সরষে দিয়ে মাছ রান্না যারা খান, বাঙালি তো খানি, কিন্তু মুসলিম ফ্যামিলি যারা তারা কিন্তু সেইভাবে মাছের যে রান্না আমি মনে করি অতটা আইটেম ইদানিং শিখছে, কিন্তু আগে সেটা যতটা জানা ছিল না। আসল কথা বাঙালিরা যেভাবে যত রকম পদের রান্না করেন, তো আমি খুব তৃপ্ত এবং সবচেয়ে মজার ব্যাপার যে আপনারা যে এইভাবে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
1: আপনাকেও ধন্যবাদ, কেমন সঙ্গে থাকুন, ভালো থাকবেন। সঙ্গে রয়েছেন আঞ্জুয়ারা খাতুন, চালতিয়া থেকে লিখছেন, ইলিশ মাছ ইস ইস দারুন। আজকে রাতে যদি ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত খেতে খেতে অনুষ্ঠানটা শোনা যেত তাহলে জমে যেত। মাছের রানী ইলিশ, ইলিশের আঁচ দিয়ে কিছু রান্না হয় কিনা জানি নেই, বাকি মাছের সব কিছু দিয়ে নানাবিধ রান্না করা যায়। ইলিশের লেজার ভর্তা খেতে দারুণ লাগে, ইলিশের শেতল, ইলিশের টক করে সেটা বাসি করে খাওয়ার রীতি রয়েছে। সরস্বতী পুজোর সময় একসাথে দুটি ইলিশ নিয়ে মা সরস্বতীর পাশে রেখে পুজো করা হয়, সেই দিনই ফোড়ন ছাড়াই রান্না করা হয়। ইলিশের গন্ধ নিয়েই আজকের রাতের ঘুমটা দারুণ হবে। ধন্যবাদ এই বিষয়ের জন্য আঞ্জুয়ারা খাতুন চালতিয়া থেকে। ইলিশের গন্ধ তাহলে ছড়াচ্ছে নাকি?
2: ইলিশ মাছের বাঙালির সবচেয়ে বড় ওই যে সরস্বতী পূজা বললেন না, ওইসব উৎসবে মানে ডবল ইলিশ কিনে মেশে মানে ওটা খাওয়া হয়। আর ইলিশ মাছের বিভিন্ন রকম তরকারি হয়, তবে একটা কথা বলছি দিদি, হ্যাঁ একটা কথা বলছি আপনাকে, ইলিশ মাছ কিন্তু এখন যেসব ইলিশ মানে ধরে নিয়েছি স্টোরে রাখছি বুঝলেন, এসব ইলিশে স্টোরে রাখা ইলিশে মানে যে সুস্বাদ, আর আগে যেসব ইলিশ গুলো আপনার বরফ দিয়ে নিয়ে আসতো সেসব ইলিশের সুস্বাদ অনেকটা তন্তপাত। এখন এই ইলিশ যখন স্টোরে রাখছি তখন মানে ইটের মতো শক্ত হয়ে যায়, পাথরের মতো বুঝলেন, আর সেই ইলিশকে জলে ডুবে নরম করে সেই ইলিশকে রান্না হয়, কিন্তু সেই ইলিশের স্বাদ আর আগে যে ইলিশ আমরা খেয়ে যে বরফ দেওয়া এই চাকনে মানে পেটে ঝুড়িতে বুঝলেন তো, সেই ইলিশের সুস্বাদ আর এখন যা অনেক চলতে হয়। তবে সব থেকে ইলিশ ভালো হচ্ছে আপনার মহানন্দা নদীর গোয়াল যান, মহানন্দা নদীর ইলিশ সব থেকে ভালো খেতে, আর ঝুটির পুটুলের মতো মানে গোল, আর ফারাক্কার ইলিশ হচ্ছে আপনার লম্বা লম্বা সাইজ, তখনকার যেসব ইলিশ মানে আমরা সুস্বাদ পেয়েছি কিন্তু এখনকার ইলিশে অত সুস্বাদ পাইনি, আড়াই কিলো তিন কিলো ইলিশ গুলো আপনার 200 টাকা এই 180 টাকা এরকম কিলো তখন আমরা কিনে আসতাম বুঝলেন, 200 টাকা দিচ্ছি, খুব ভালো ইলিশ তখনকার, তবে ইলিশের উপর আর কোনো মাছ নাই।
1: সমুদ্র থেকে নদী এই দীর্ঘ পথের মতন ইলিশ সাঁতরেছে সাহিত্যের জলেও, যেসব সাহিত্যের সাহিত্যিকদের মধ্যেও গঙ্গা পদ্মার ইলিশ বিবাদ, কমল কুমার মজুমদারের প্রিয় ইলিশ ছিল গঙ্গার ইলিশ, আর বুদ্ধদেব বসুর কবিতায় পদ্মার ইলিশের ঘ্রাণ লেগে আছে। রাত্রি শেষে গঙ্গা, পদ্মা বা রূপনারায়ণ নদী, যাই হোক বাঙালির ইলিশ প্রীতির অন্ত নাই গো নাই। মিসির আলীর চশমা নামক গ্রন্থে হুমায়ুন আহমেদ বর্ণিত স্ত্রী ইলিশের রেসিপি থেকে প্রেমিনমিত্তিরের ঘনাদাতে ইলিশের পদ, সত্যেন্দ্রনাথ দত্তের ছড়ায় বর্ষার জলে ইলিশ মাছের খেলা করার বর্ণনা, হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলিশে গুড়ির নাচ, ইলিশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ, সব কিছুর মধ্যে ছড়িয়ে আছে ইলিশ কাহিনীর টুকরো। ইলিশের সঙ্গে জড়িয়ে আছে বাংলার সংস্কৃতি আর জীবনযাপন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে কৈবর্ত পল্লীর মাঝিদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ইলিশ মাছ ধরা। তার সংকট বিপণনের সমস্যা, তা নিয়ে মৎস্যোদ্যোগী শ্রেণীর প্রতারণা, মূল্যবোধের স্খলন আর আর সবকিছু মিলিয়ে এভাবেই জীবনযুদ্ধের দোতক হয়ে ওঠে ইলিশ। এখনও মাঝিদের মধ্যে প্রচলিত ইলিশ বরণ প্রথা দেখা যায়। নোয়াখালী আর কুমিল্লার জেলে পরিবারের গৃহিণীরা সিঁদুর হলুদ ধান্দুরবা দিয়ে জোড়া ইলিশ বরণ করেন, আর তাদের সেই বরণের সময় গলায় থাকে গান, ইলিশ মাছে কাঠে বউ ধান্নায় বঠি দিয়া, ইলিশ মাছে রান্দে বউ কচু বেগুন দিয়া। আর বিয়েতেও তো জোড়া ইলিশ মানে মঙ্গলেরই প্রতীক। আপনাদের বার্তায় যাই। বার্তায় রয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল, কয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, আরও কত কি ইলিশের পদ, এবং তাদের কি অপরূপ স্বাদ, আহা মন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়টাও লিখেছেন ছোট্ট করে, এটি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে ইলিশ কিনতে গিয়ে পকেট আর মুখের স্বাদ দুটোই হারিয়ে যায়। মন প্রাণের স্বাদ নেওয়া ছাড়া আর উপায় থাকে না। নমস্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল, কয়া মুর্শিদাবাদ থেকে।

0: বার্তায় রয়েছেন আরও এক বন্ধু, লিখেছেন ইসরাফিল পাঁচ গ্রাম খাড়িকাডাঙ্গা থেকে। লিখছেন ইলিশ, আহা কি স্বাদ, কি বলবো মা, অন্নপূর্ণা হোটেলের আমরা খেয়েছিলাম মাছ ভাত, কি স্বাদ। কিন্তু সেখানে বহুত কিছু আইটেম থাকে, কচুর শাক এবং শালার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সত্যি কথা সেই স্বাদ অপূর্ব। তরকারির যে স্বাদ পেয়েছিলাম ইলিশ মাছের তেল দিয়ে রাঁধা, সমস্ত সব শাকসবজি এবং রান্না করা সর্ষে ইলিশ মাছের ঝোল, দারুণ দারুণ স্বাদ। একুশে দীঘা বেড়াতে গিয়ে সেখানে 130 টাকা করে নিয়েছিল, কিন্তু মাছের ওপর ইলিশ মাছের স্বাদ কখনোই ভোলা যায় না। তাই বলেই বাঙালি মাছ চায় মাছ চায়, মাছে ভাতে বাঙালি মাছ চায় মাছ চায়, আর চায় ভেটকি, উপায় নেই। সত্যি কথাই, বাজারে গেলেই মনটা খচখচ করে, কখন এই বর্ষাকালে বাড়ির গৃহকর্তা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আনবেন ইলিশ মাছ, তাই না? জানি না, খুব আশায় ছিলাম আজকে আমাদের দিদিরা, মাসিরা, বৌদিরা আসবেন নানা রকম রেসিপি নিয়ে, ইলিশ মাছের নানা রকম পদ নিয়ে। শুনছি আপনাদের কাছে কথা, কেউ কচুর শাক দিয়ে বলছেন, আবার কেউ সর্ষে ইলিশ তো বলছেনই, অনেকে বলছেন শুধু ইলিশ মাছ তেল দিয়ে ভাজা, নানা রকম স্বাদে গন্ধে আরেকটু আমরা রসনা তৃপ্তি ঘটাতাম যদি আমাদের দিদিরা, বৌদিরা, মাসিমারা আসতেন আমাদের টেলিফোনে অথবা বার্তায়। আশায় থাকি এখনো তো কিছুক্ষণ সময় বাকি, নাকি? নমস্কার।
1: নমস্কার, আমি জিয়াগঞ্জ থেকে মিন্টু দাস বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। জিয়াগঞ্জের ইলিশ মাছ বিখ্যাত শুনেছি।
1: জিয়াগঞ্জের ইলিশ মাছ বিখ্যাত কেন হবে? আপনার পদ্মা এবং গঙ্গা দুটোর ইলিশ মাছ বিখ্যাত, রূপালী সরছে এক কথা রূপালী, কারণ যে এখন ইলিশ মাছ কিন্তু বেশ মোটামুটি 600-700 টাকার মধ্যে 500-600 জনে পাওয়া যায় ইলিশ, তার থেকে আবার 2000 টাকা দাম হলে আরো বড় ইলিশ, ইলিশের দাম তো এভাবে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সর্ষে বাটার ইলিশ তো ভালোই লাগে খেতে, ইলিশ মাছের ডিম হচ্ছে ফার্স্ট। আর একটা কথা বলি আপনাকে, যে ইলিশ মাছের চাল কুমড়ো দিয়ে ভাঙত কিন্তু বেশ ভালো লাগে মাথা দিয়ে,
0: যাতেই দেবেন স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, বেশ ইলিশ ইলিশ হয়ে যায়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, আর ইলিশ মাছের ডিম হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, মাছের রাজা যেমন ইলিশ, আপনার ফলের রাজা হচ্ছে আম। এটা কিন্তু ইলিশ মাছ, ইলিশ মাছের স্বাদ কিন্তু জ্যৈষ্ঠ মাস থেকে ঠিক 80 মাস কিন্তু, তারপরে কিন্তু ভালো লাগে না ইলিশ মাছ।
0: ঠিক এই বর্ষাতে যেন ইলিশের স্বাদটা জমে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: শীতকালে কিন্তু ইলিশের স্বাদ পাওয়া যায় না, ভালো থাকুন। এই যে আমরা বলছি না, আমাদের স্বাদ থাকে সাধ্য থাকে না, আমাদের ওই হাতে একটু ছ্যাঁকা লাগে, মনে একটু আগুন লাগে, তবুও হাল কিন্তু ছাড়তে রাজি হই না আমরা, কারণ ইলিশ না জুটলেও অনেকই তো মাছ রয়েছে, সে স্বাদে এক নম্বর না হলেও একটুখানি অন্য মাছের গান শোনাই যেতে পারে, তাই না? চলুন শুনি।

0: ಮನೆ ಮತ ಡೆಂಗೇರಿ ಸಡುಲು ಕೀಠಿ ಡಿಗಿಲ್ಲ ಬೋಗಿಲ್ಲ ಅಲ್ಲುಕು ಶಲ್ಲುಕು ಶಲ್ಲುಕು ನನ್ನೋ ದೀಯ ಆ ಮಾವಿ ನಮರಕ್ಕೆ ಕಾಲಿ ಹೋಯ್ ಬೇತಾದಿ ಕರಬಿಯ ಆಯ್ದು ಚಂದನಾಯಲು
1: 0348-259-648 নমস্কার।
2: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
1: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: কেমন আছেন দিদি ভাই?
1: ভালো, না থেকে উপায় কি?
2: আপনি ভালো জিনিস নিয়ে চলেছেন তো।
1: একদম
2: একদম দিদি ভাই, বিশ মাস আমি কদিন দিদি ভাই জীবন্ত দেখিনি দিদি ভাই।
1: আচ্ছা,
2: আমি জীবন্ত কদিন বিশ মাস দেখিনি দিদি
1: ভাই। কদিন দেখেননি?
2: অনেকদিন দেখিনি, অনেকদিন। ওই যে টিভিটা দেখেছিলাম ক্যানিং এর দিকে দিদি ভাই, যখন ট্রাক থেকে নামছে জীবন্ত, তো মাকে বলছি মা ওখানে চলে গেলে খুব ভালো হতো, জীবন্ত ইলিশ মাছ খাওয়া যেত।
1: আর এই সময় মনটা কেমন ইলিশ ইলিশ করে, তাই না?
2: একদম দিদি, কচু দিয়ে ইলিশ মাছ খেতে কি সুন্দর লাগে বলুন তো।
1: আচ্ছা আচ্ছা, এই যে ইলিশ মাছ বলতে গিয়ে মায়ের হাতে সেরা রেসিপি কোনটা একটু বলুন তো, আমরা শেয়ার করে নি। ভাপা? আচ্ছা
2: একদম ভাপা ইলিশ দিদি ভাই। কোন মাছ কি আজ পর্যন্ত ভাপতে দেখেছেন দিদি ভাই? ভেপে খাওয়া যায়, কিন্তু ইলিশ মাছই একমাত্র ভেপে খাওয়া যায়, কলা পাতা দিয়ে দিদি ভাই। ভেকে ইলিশ মাছ
1: না ভেজে, একদম কাঁচা কাঁচা, তাই না?
2: একদম দিদি ভাই, ইলিশ মাছের তেলের গন্ধেই তো ভাত উঠে যায়।
1: ঠিক,
2: আমি ভাবছি
1: একটু বেশি খাওয়া হয়ে যায়, তাই না?
2: একদম দিদি ভাই, ভাতটা তো ভালো লাগে দিদি ভাই। ইলিশ ইলিশ দিদি ভাই, ইলিশ মাছের কি বলুন তো সুস্বাদু গন্ধই আলাদা দিদি ভাই। এই যে বর্ষা চলছে, ইলিশ আসছে, একটু দাম বেশি লাগে ঠিকই আছে, কিন্তু মুখ তো আর মানে না দিদি ভাই।
1: কারণ মন তো মানে না
2: একদম দিদি ভাই, মন দিদি ভাই। ইলিশ মাছের টুকরোটা খেতে বেশি ভালো লাগে পেটির থেকে।
1: আচ্ছা, মানে গাধাটা?
2: একদম দিদি ভাই, ওটা বেশি খেতে ভালো লাগে। সাইড থেকে ভেঙে যদি মরে যায় না, সে পনিরের মতো লাগে খেতে।
1: ভালো কথা, সঙ্গে থাকবে
2: দিদি ভাই, ভালো থাকবেন দিদি ভাই।
1: নমস্কার
2: নমস্কার দিদি ভাই।
1: বার্তা এসেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, অনেকক্ষণ পর। উনি লিখেছেন, ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবেন তার স্বাদই আলাদা। একদম নাগালের মধ্যে ফুলকপি এবং আলু দুটোই খুব শর্টকাট নিশ্চয়ই, সঙ্গে কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে ফোড়ন, দারুণ। বার্তায় রয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, মাছের রানী ইলিশ, ইলিশ ফিশ কারি অতুলনীয়। ইলিশ মাছের প্যাকিং বরফের সাথে দেখতেও যেমন ভালো লাগে, পদ্মা নদীর ইলিশ বিশেষ উল্লেখ্য। ইলিশ মাছ ধরার প্রকৃত দৃশ্য, অন্যায় অবিচার থেকে রুই কাতলা ইলিশ তনয় গানটা শোনানোর অনুরোধ রইল। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। নমস্কার।
3: হ্যাঁ,
1: কার সঙ্গে কথা বলছি?
3: রফিকুল ইসলাম।
1: স্বাগত আজকের অনুষ্ঠানে।
3: রঘুনাথগঞ্জ বাণীপুর মুর্শিদাবাদ।
1: রঘুনাথগঞ্জ বাণীপুর থেকে আপনি বলছেন, তার মানে সদরঘাটের আশেপাশে?
3: একদম 2 কিলোমিটার।
1: আর ঠিক সদরঘাটের সন্ধ্যাবেলায় গঙ্গার পার বেয়ে বসে থাকেন অনেক রূপালী শস্য, ঠিক বলছি তো?
3: হ্যাঁ।
1: কি সেখান থেকে নেওয়া হয় না বাজারে গিয়ে?
3: না, সদরঘাট থেকে একটু এগিয়ে এসে আপনার জমিপুর স্টেশন।
1: জমিপুর স্টেশন
3: বাজার?
1: হ্যাঁ। আচ্ছা,
3: ওখান থেকে একটা বাজার আছে, ওখান থেকে নেওয়া হয়।
1: আচ্ছা,
3: ওখানে আছে আপনার মানে ইলিশের যেটা আসল ঘাটি, ফারাক্কা।
1: একদম ফারাক্কা ইলিশ, সত্যি মানে কি বলবো, যেমন স্বাদ তেমন গন্ধ, আর সেই স্বাদটা যেন একটু অন্যরকম, তাই না? তার সঙ্গে আপনি যে বললেন রঘুনাথগঞ্জের বাণীপুর থেকে যে আপনি ইলিশ মাছের কথা বললেন, অনেকটা সেই রকমই। সঙ্গে থাকুন, ভালো লাগলো।
3: আমার আমার রান্না পছন্দ হচ্ছে, আমি ভাজা পছন্দ না, এমনি কাঁচা রান্নাই ভালো।
1: আচ্ছা, আসলে ইলিশ এমনই একটা মাছ, যেভাবে করুন না কেন, ভাপাই করুন, ঝালি করুন, আর ঝোলি করুন, আর ভাজাই, যারা ভালোবাসেন তারা সবটাই। সঙ্গে থাকুন, কেমন ভালো থাকবেন। উৎসব দূরে থাক, জলের রূপলী শস্যটির অকৃত্রিম স্বাদ আর কখনো জিভে জুটবে কিনা জানা নেই, কারণ খোকা ইলিশ বা বরফের ইলিশ তো আছে। তার উপর বিশেষজ্ঞরা বলেন জলের জলেও জলের মধ্যেও নাকি ভেজাল, তাই নতুন করে বলার কিছু নেই। সামান্য নুন হলুদ ছুঁয়ে ছাঁকা তেলে ভেজে সেই তেল সহযোগে মুচমুচে রসালো ইলিশ দিয়ে গরম ভাত, একাই একশো। বন্ধুরা, এই ইলিশের কথা

বলতে গিয়েই ইলিশের নানা পদ ছোটোখাটোভাবে আপনাদের মুখ থেকেও আমরা শুনলাম, কারণ এই মাছটির সঙ্গে আমাদের সকলেরই পরিচয় রয়েছে। অনুষ্ঠান যথারীতি শেষ করার সময় হয়েছে, একটা গানের কিছু অংশ দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। বর্ষা যাপন হোক ইলিশের সাথে, কেমন সেই কামনায় রইল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। শুভচিন্তায় ভরে উঠুক আপনাদের সকলের অন্তর। কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। শুরুতেই অমৃতবাণী, তারপর ভক্তিমূলক গান। 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, 7:45 থাকবে নির্বাচিত বাংলা ছায়াছবির গান। সকাল 8:00 শুভ সকাল, বিষয় দক্ষ যুব শক্তির দেশের ভবিষ্যৎ, উপস্থাপনা রুমা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন জলসাগর অনুষ্ঠানের বিষয় বর্ষায় নজরুল গীতি, থাকবেন শোভন চট্টোপাধ্যায়। শুনলেন আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সাত দিন জেলার কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর, আর এর সঙ্গেই শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00। জয় হিন্দ।